আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে। সেই সঙ্গে আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআর অ্যাপে শোনা যাচ্ছে। একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পাবেন আমাদের সরাসরি অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা, আজ শনিবার, 23 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 29 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 13 জুন 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 54 মিনিট হয়ে 40 সেকেন্ড।

0: আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান শিল্পী অমর প্রসাদ চট্টোপাধ্যায়। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুংনে খোরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী রাজেশ্বরী দত্ত। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। 7:40 ককবরক সংবাদ। সকাল 7:45 অভিজ্ঞাপন অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় ঘটনাবলী, শ্রোতাদের পাঠানো চিঠি, বিভিন্ন তথ্য, কর্মখালি বিজ্ঞপ্তি, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। সকাল 8:40 অনুষ্ঠান জায়নক। সকাল 9:10 দেশ বন্দনা। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 9:30 শুনবেন মিশ্র বাংলা গানের অনুষ্ঠান। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান ককবরক সংযোজনায়। সকাল 10:00 ককবরক। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। দুপুর 1:40 লোকগীতি। দুপুর 1:50 রজনীকান্তের গান। আকাশবাণী আগরতলা এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।
1: प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि पिछले 12 वर्षों में सरकार ने महिलाओं के नेतृत्व वाले विकास को आगे बढ़ाने के लिए काम किया है। सोशल मीडिया पोस्ट में श्री मोदी ने कहा कि ड्रोन टेक्नोलॉजी जैसे उभरते क्षेत्रों में महिलाओं की बढ़ती भागीदारी से अवसरों के नए रास्ते खुल रहे हैं। उन्होंने कहा कि वित्तीय समावेशन और उद्यमिता से लेकर शिक्षा, स्वास्थ्य देखभाल, साफ सफाई, आवास, खेल, विज्ञान और शासन तक महिलाएं अलग अलग क्षेत्रों में अहम भूमिकाएं निभा रही हैं।

0: যাহা দৃশ্য হয় শুদ্ধ মায়া রচিত, সেই মায়াকে অজ্ঞান কহে। যেমত রজ্জুতে সর্পভ্রম ও স্বপ্নাদিতে গন্ধর্ব নগরী দর্শন তদ্রূপ জগৎ ও জীবাভিমান মিথ্যা, কেবল অজ্ঞানবশত অহং এবং জগৎ সত্য নয় জীবাভিমানে বোধ হইতেছে। যদি এই মতের গৌরব মানি আত্মাতে দোষপর্শে, অথবা আত্মা ও মায়ার এই দুয়ের প্রাধান্য সমান, অথবা কিঞ্চিত নুন্নাতি রেখে উভয়ের নিত্যত্ব প্রমাণ হয়। দ্বিতীয়ত, এক আত্মা হইলে জীবের কর্মজন্য হিতাহিত ভোগ মানা আশ্চর্য হয়। তৃতীয়ত, আত্মার নিরাময় ও অখণ্ডত্ব সম্পাদনে দোষ পড়ে। এই শাস্ত্র কহিতেছে, যেমত জলের বিম্ব উঠিয়া পুনর্বার ওই জলে লীন হয়, তেমনি অজ্ঞানে আত্মাতে এই জগৎ উৎপত্তি স্থিতি লয় বারম্বার হইতেছে। মায়ার বলে গতিকে আত্মার পর মানিলে আত্মা নির্দোষ কি ক্রমে সম্ভবেন? শ্রুতি কহেন, জন্মাদ্যস্য যত, এ প্রমাণে জীবের সৎসম্ভোগ কেন মানে ইতি। দ্বিতীয়ত, ন্যায়শাস্ত্র কহেন যে পরমাত্মা এক ও জীব নানা, উভয়ই অবিনাশী এবং দিগ্দেশ কালাকাশ অণু এ সকল নিত্য। সমবায় সম্বন্ধে জগদীশ্বরের কৃতিত্ব স্বীকারে তাহাকে কর্তা নাম দিয়া জীবের কর্মানুসারে ফলদাতৃত্ব জন্মেচ্ছারহিত কহেন। একথা বিচারে ঈশ্বরের কৃতিত্বের ব্যাঘাত হয়, কেননা তেহ অস্মাদাদির ন্যায় দ্রব্য সংযোগে কারকত্বে প্রতিপাদ্য হন। উপরের বিধানে বোধ হয় এই দ্রব্যাদি ও জীবের বাচকত্ব তাহাতে অভাবের, বিশেষত জন্মেচ্ছা রাহিত্যে। নানা দেহাদির উৎপত্তি স্থিতি নানা এবং জীবের কর্মফল দাতিত্বের কারণ তেহ কি ক্রমে সম্ভবেন? বিশেষত কর্তা ও জীব উভয়কেই বড় ঈশ্বর ও ছোট ঈশ্বর কেন না কহি? যেমন অধিক ঐশ্বর্যবান ও অল্প ঐশ্বর্যবান মধ্যে নুন্নাতিরেক, তদ্বৎ কর্তা ও জীব সম্ভব এবং ঈশ্বরের একত্বের প্রতি অতি ব্যাঘাত। তৃতীয়ত, মীমাংসাশাস্ত্রে কহেন, সংস্কৃত শব্দে রচিত যে মন্ত্র, সেই মন্ত্রাত্মক জাগাদি নানাবিধ দ্রব্যযোগে যে আশ্চর্যরূপী ফল বর্তে সে ঈশ্বর। মনুষ্য জীব মধ্যে নানাবিধ ভাষা এই জগতে ও নানাবিধ শাস্ত্র প্রকাশ আছে। দ্রব্য ও ভাষা উভয়ই জড়, মানুষের অধীন। এই গতিকে যে কর্মের কর্তা মনুষ্যকে দেখিতেছি, সেই কর্মের ফলকে ঈশ্বর কি ক্রমে স্বীকার করি? বিশেষত ঈশ্বর কর্মরূপী এক, এই শাস্ত্র এই কহেন। নানা কর্মরূপী ঈশ্বর, এই বিধান দৃষ্টে ঈশ্বরের একত্ব কেমনে প্রতীত হয়? অধিকন্তু এ প্রমাণে সংস্কৃত শব্দে রচিত কর্ম এই পৃথিবীর মধ্যে যেখানে নাই, সে দেশকে অনিশ্বরীয় কেহ না কহা যায়।
1: এতক্ষণ সুভাষিত অনুষ্ঠানে শুনলেন রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। অঞ্জলি অনুষ্ঠানে এখন শুনবেন ভক্তিমূলক গান, আজকের শিল্পী অমর প্রসাদ চট্টোপাধ্যায়।

অঞ্জলি পর্বে আজ শুনলেন ভক্তিমূলক গান অমরপ্রসাদ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং।

ก็กะมาซึ่งขนาดไรนะกีตาร์โอ้ชาวอีกหลังมันนี่ไทยจะไทยในกอกรกเนาะกีตาร์โอ้ชาวอีกหลังจากค่ะชินีทางซุงนี่เอบาสัลบรุมนี่หลังมาโอ้ขอรบบริดาลนี่บอรกใบหักสลเคตองนันนี่ใจตกดีআবরকং খা জে বড় রকনন চিকন মকল বাই নাইছি গো তাই নন বুইনি বসকাং গো চিকন খলাইও তাই জে বড় রকনন মুংশ সামুং গো ফ্রুসিমিন নাং জাগো তাই জে বড় রকনন তাতাল কক ছাবো তাই জে বড় রকনন বরমরিয়া অবহাই বড় রক বাই হাকচাল কেতং নানি চাইতক দিহিনে সাজাক্ষা সং মনিশ রক বাই থাংনি এবা শাকনি শাকাও যে সুক পুইতু গ্রাক দঙ্গ আসুকন বাই থাংনি নাহার মুঙ্গ কপ্লাই অঙ্গুই সামুঙ্গ শাক বাই থাংন থেপানানি সং ফানমানো পিয়া ও কপ্লাই অংথানি এবা নিনি ফান বাই যে মানমারিনো নং মানমানো নং অহংকার তাং দি তাঙে হিংকে অহংকার খাঙ্কে অবনী পতননি কারণ বই মানো হাইনি বাকি নং যে মানমানো তৈ এবার যে মুচুংমা সামুংন খলাই মানমানো তৈ তা বলাই দি এবার অহংকার তাং দিই

যতনে ফাজিং ফুংকচাং নি হামজাক মায়া ফারো তাই চ্যাংগ তিনি হাইনু খরাং পান্দা তিনি চা শাল তালক্রান তালনি শাল নই চিথাম শালমারি চিব্রিরা থামসি বা ত্রিপুরা বিশি জুন তালনি শাল চিথাম শালমারি নই সাই নই চিথাম ইংরেজি বিশি নরক্ষণাই দো আকাশবাণী আগরতলা নি বিশৃঙ্গ ককব্রক আওয়াই পান্দা হাইমনি খরাং বেসং তিনি বহাইনো হাইনু খরাং পান্দাও কক কাহাম খামানি বিশিং তৈ সিনি পান্দানো চেংলাই ওয়ানো

0: আও হাইকে আসুক জোড়া সুখানালাইকে গীতা ও সাইকলাংজা কক কাহাম
1: আউ কিসং ও জরাও কিসা সাকামক্রাইনি ককনি ফাইসিং ও সাইমান লাইয়ান এপিলেপসি আইবা খাইবা মৃগী বেমার ন বাহাকে আবন সং কন্ট্রোল খাইতনিমান আবন কিসা সাইমান লাইয়ান মুখ ত্রিংখা চিনি বরকনি বখরকনি কাইসা চার্জার হই সং সাইমান আউ নাইনানি থাকা হংকে মুখ ত্রি কাহাম বেলাইকে নাকু সং নাইনাইদি জেফ্রুপান মৃগী বেমার মানজাক রক বরক গবংকু অন্ধকার জায়গা এবার খাইবা বেলাইখেন গবং গেজে মেজে থাইরগো এবারখাই অবাহাই যে থাইও অক্সিজেন রুকুরুই অবাহাই থাইরগো তখাকা বরক বেলাইখেন গিরিমানি অবাহাইর নুকজাগো ফিয়াবরন তন্না নেহিংকাই বেলাই কাহাম আনতে কিসা তংথতক অবাহাই থাইও তনিকাঙ্কা বেলাইখেন চাও ফিয়াবা বরকনি বাগৈ ফানো তমুং সঙ্গনানি থাকাকা বেলাইখে তংথতকনি বিশিংতুই বরকন বরকনি খানস রাংনি মানো ফিয়া তমুং সঙ্গ বরকন রেগুলার তমুং বিথিরক চারিমানি বিশিংতুই বরকনি সা খামনো নাইনানি থাকাঙ্কাই আবনি বাগৈ সঙ্গ বেলাইখেন কাহাম গ্রংখ নাইনানি থাকাই হর কাহামকে থুনানি নাংনাই অবাহাই বেমারকনি বাগৈ ফানংতুন জেসে বেমার ফানংতুন সঙ্গ গবাংকুকনো তমুং কাহামকে থুকাঙ্কাই চিনি বরকনি হামি ওয়ানসুক মুং এই যে খাও কিরিমা কিসা মিশা তমানি আবরক বেলাখেন হামুই থাকো আবার বাকি সাইনানি নাঙ্গো বরকন কাহামকে মুক্তি থুনানি এবার খাইবা সাইন থাকাঙ্কাই ফেক মুং মানুই এবার খাইবা নংজাকায় অবাহাই তমুং ন হকুহাই মানুই আবহাই রকব কিসা হাকসাল তনিখাইন চাও তমুং কাহাম সাইনানি থাকাঙ্কাই আইচুকবো চাওই কাহাম গ্রংখ্লায়ী তমুং সালবুরুম বুরুম হিমানী ব্যায়াম রক্ষাইমানি বিশংতি হিংকে বেলাইখেন চাও তমুং বমাই খ্লাই হিমানি ওয়ালাই সুগলাই রক ইয়ানি বিশংতি হিংকে সং বেলাইখেন বরকনি ব্রেইন সালবুরুম বুরুম তমুং খা রকন তংথৌরি তনি রেখা হংকে বেলাইখেন চাকনাই আবনি বাকি সং সাইমানো মুক্তি কাহাম বেলাইখেন নাঙ্কগো হিংকে সং অবাহাই জেসা বেমার ফারংথুন সং কিরিমানি খা হামিয়া মানে গবং খুব বরংন সং খা কাহাম তনানি হিংকে স্পেশালি মুক্তি কাহাম বেলাইখেন চিনি বরকনি লংমাও নাঙ্কগুনো

থেকে সং আসুকচেরাতে সং সাকামনিকক গ সং খানালাইকা যে নাংকুংমানিকক মিরিকি বেমার রোগ গাংকে তামরুক খেতনানি

0: আইকেস হেংনি খরাঙ্গ তাবুক সঙ্গ খালাইনে তং বিদিন তৈনে কক থাইসা থাইনে কিসিসা রং বাই তাই জরা কিসাও ন চাস খাইমানো আবহাই মেখেতংনি বিশিঙ্গ দেনতা কাইসা বেলাইন কাহাম সিনবাগী মেখেতং দেনতেন সঙ্গ সাসলং মলো তাই গচংমা মলো কাই চাইমানো বিনিসাগো গবাং কুক ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ডি ক্যালসিয়াম আগরক টঙ্গ আবন বাকি বন চাকাঙ্কে সিনি শাকনি বাকি বেলাইন কাহাম বন কাইনে থাকাঙ্কে তাম খাইনে নাম আব কক থাইনি বাই খালায়ন পুলানো হা সং মা সামগ্রাই বিনি বাকি যে হা কাহাম আবহে দোয়াশ তাই বেলে আবহাই হা বেলাইন কাহাম তাই আবনো কারি ব তৈলুনানি সেপ সাপ গনাং আমহাই হানো নসং এবার থাইনো নসং সাই মানানাই এঁকে পইলেন হা চুয়াই চকামডক সবই সুবুক সুবুকে মানাগ্রানাই তাই কিসাপনো জাবরা ববরা রক গ্রীতইকে সাকিউই সং হানো সামি মানানাই তাই আজরাও মুসকি কশক এবারেবা মেখেদং বুকু রক অমহাই রক বাই সাম যাক খাতি উইটনি যাক আমহাই জৈবসার রক ব সং রৌই মানো আবুন ইয়াগুলো সং দেনতানো হাইন সারিব কাইমানো হাইকেবা লুন তংসাও ব সং আরো বহাইন বসলাইন সারিনে লুন খাওই ব সং কাই মানো ইংকাই বসলেন সারেই রমানী ইয়াগুলো এবার খেবা যে লাইন সঙ্গ সারমানি আবনি চালমারি পঁচিশ নিশিমে তিরিশ সেন্টিমিটার খাই চাল খেবা কাহাম তাই আবনো কারি বন সারমানি ইয়াগুলো সঙ্গ বন তমুং মিসকি রক রমানী লগি লগি সার রক বরনা খেবা রইমানো সার রক রা থাকাঙ্কে ইউরিয়া টিএসপি অবরক রুই মানো বিনি বাকি তমুং ওয়াতে জরাইয়া হাঙ্কাঙ্কে সঙ্গ চারনিসিমি পাঁচ দিন নিয়াগুলো বন তৈর কিসা মিসা লুই টং নাংনাই ওয়াতে জরা হাঙ্কে লুই আফন জোগানো তাই অবহাইকে ন সারমানি এবার যে বুঝলি সারমানি পঁচিশ নিশিমি তিরিশ এবার তালসারুনি ইয়াগুলো ন সঙ্গ বন হাতিও ফালে মানো এবার কেবা নগত সঙ্গ চাই মানু নকে আশুক জরা সঙ্গ খালাইকা বেলাইন ক্লাই তেতেকে মেখেতং খাইমানি বিশুঙ্গ দেনতা তাই বেলাইন বিনিবা বিনি সাগ ভিটামিন স্রক গনাংনি বাকি সিনি শাকনি বাকিও কাহাম গে বন বাহাইকে কাই জানানি এবার গবাংকে কাইখেবা হাতি রগো ফালে রং পয়সা রক আজি মনো অকগ্ন তৈনি থাইসে থাইনি কক বৈখানা লাইগা আও হাইকে তাবক সং ককথম খানানি ফাইসিং থাংলাইসিও না তিনিনি ককথমো পুলিয়ানো আনি ইয়াফাও দঙ্গ অতালনি শাল চিবা নিসিমি শাল সিসনি শালমারি জরা টেপানিয়া ব্লকনি হাবানক বুসকাঙ্গ সালথামনি বাকি লুকু হামক্রাই শিবির সংসা জাগানো অ শিবির হাস্তে হাপাং তাই কেন্দ্র হাপাংনি জুদা জুদা হামক্রাই গনাং তাংবতাং রগ্নতুই শেপ ইয়াফার জাগানো অ শেপ রক নকারিব শিবির এস সি এস টি তাই মেরিট সার্টিফিকেট আধার আয়ুষ্মান কার্ড রক নখবই জুদা জুদা সার্টিফিকেট রক ইয়াফার জাগানো
1: আও আন্তর্জাতিক যোগা দিবস নি আবনি বাকি আয়ুষ বাই নাইকল জাক হেভেন হেলটেক প্রাইভেট লিমিটেড নি লুয়াজিমা বাই গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড এটেন্ট তো আজাগাও গরুনানি বাকি কাইসা ইয়াপ্রিনা

0: চাখা হায়ুং গান ইয়োগা সাল আসরনি এবার অবিশিনী আবন তুই থিমখা হেলদি এজিং আবনি বাকে সবান লুকু রগ্ন অনলাইন নি বিং তুই জায়গাও গরনানি বাকে সাকলাই জাখা হায়ুঙ্গ রেকর্ড নি বাকে আবনি বাকে সুগী দো আয়ুষ মন্ত্রক নিসিমি সানা থাকা ইউটিউব নি বিং তৈব চিব্রী সালমারি জুন তালনি এবার খা ফুনি দামদক তামুই সতী চিবা নিসিমি দামসনি তামুই সতী থামচিবা জরা আবো আওয়াই খাই জাগান অনলাইন ইয়োগা সেশন তমুং নকরং না হিংকা হঙ্গে টোল ফ্রি নাম্বার 1800-315-7008 ও নাম্বারও মিস কল রিউমানো এবার কিউ আর নি স্ক্যান খাই জাগনে অবাহ তো আবনি বাকে অফিসিয়াল সেশনও তমুং আজাগাও লিঙ্ক বাই গরংনা বাকে আয়ুষ মিশন নি সিমিনো সাকলাইমুং সাকলাই জাখা তমুং অবনি বাকে নাই না থাকা হঙ্গে কম্পিউটার বিশিংতি মোবাইল নি বিশিংতি ফানো সং অববাই গরংই মানো তৈ নরক যতন সেমানখা আসক জরা ইন্টারন্যাশনাল ইয়োগা ডে নি বাকে অসাল পালাই জামানি নতুই
1: তেকেসিয়া তঙ্ক অব হংখাই তাবুকনি হাফাংনি বিশি চিনই খপমান এবার পুংমান রেকসাউই হাস্তে গনাঙ্গই লুকো হামক্রাই শিবির সংসার জাখা অবনি বিশিং হাস্তে রেকজাক শিবির ও চিব্রী সালনি সিমি সালথামনি বাকই রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংসার জাগান ব্লক তাই পুর এলাকা এবার পুর আমচাই ন রেকসাউই শিবির নি বিশিংতে জুদা জুদা হামক্রাই গনাং সামুং বুতং রগ্ন লুকুরগনি থানি শেপ ইয়াফার জাগান আবনো কারিব ও শিবির আয়ুষ্মান ভারত পিএস পিএম সূর্যগড় পিএম সনিধি লাখপতি দিদি বিবিজি রামজি অবহায়রক জুদা জুদা স্কিম এবার তাং বতাং রগ্ন রগ্নি শেপ ইয়াফার জাগান আও হাইকে নাইতে নাইতে সঙ্গতিনি কক থুম রকব খানা বাইকা গাই তাবুক সেবুক বরফ তালাংমনি কক কিসা খানা লাইন সেবুক বরফ তালাংমনি বিশৃঙ্গ আনি ইয়াভতঙ্গ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবার এসবিআই নি বিশৃংতে কিসি সাবুক চা চুকথাই সুবং জাগনা বাকে কইলাই সানহর জাগাই দঙ্গ বেবাগে বুক চা চুকথাই দঙ্গ 7,150 জন অ কইলাইন সুবংনানি পাইথাক সালমারিংখা অতালনি সাল চিবা এবার 15 তারিখনি বিশৃঙ্গ অনলাইন ফর্ম ফিল আপ খাইনানি নাংনাই অবনি বাকে ও আচুক থাইরংনি বাকে উমর সাকলাই জাখা 28 বছরনি বিশৃঙ্গ তাই সংদুক বসংনি বাকে তাই বেশিবা গবাংফানো চুকনা হিনব ছা জাক্কা তাই যে টিকি নাই বরকন তাল দরমাই জাগান 15,000 খাই তাই ও অব বেশি সানি বাকে কন্ট্রাক্ট নি বিশৃংতেই তালাং জাগনে হিনব সাকলাই জাখা

আসুক জেলার সঙ্গে হায়নি খরাঙ্গ খানা লাইকা লতা দেব বর্মা বাইরে চাপ জাগ্র চামু আকাশবাণী আগরতলা বনি লগিন পাইখা তিনি নি ফুংনি কক ব্রক পান্ডা হায়নি খরাং যতন তাই ফুং কাহাম তাই খুলম বাইকা

ছিলেন ককবরক অনুষ্ঠান হায়ুগ্নি খোরাং আকাশবাড়ি আগরতলা। এখন শুনবেন চাষের কথা, আজকের বিষয় শালগম চাষ।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে চাষের কথা। আজকের প্রসঙ্গ শালগম চাষ। শালগম নাতিশীতোষ্ণ জলবায়ু উপযোগী ফসল। 15-20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি সবচেয়ে ভালো জন্মে। গাছের দ্রুত বৃদ্ধির জন্য আলোর প্রাচুর্য প্রয়োজন। অধিকাংশ জাতি হিমাংশে বেঁচে থাকতে পারে। উচ্চ তাপমাত্রায় স্বাদ কমে যায় এবং মূল দ্রুত বেড়ে ওঠে। অধিক বৃষ্টিপাত শালগমের জন্য ক্ষতিকর। হালকা দোআঁশ মাটি শালগমের জন্য সবচেয়ে বেশি উপযোগী। বাংলাদেশ কেবল রবি মৌসুমের শালগমের চাষ সম্ভব। বৃষ্টির মৌসুম শেষ হবার পর ফসল লাগানো উচিত। চারা কচি থাকা অবস্থায় বৃষ্টি হলে ফসল সহজে নষ্ট হয়। আশ্বিন কার্তিক অর্থাৎ নভেম্বরের প্রথম ভাগ থেকে ডিসেম্বরের শেষ ভাগ বীজ বোনার সবচেয়ে উপযুক্ত সময়। 5-6টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে তৈরি করতে হয়। পৃথিবীর সব দেশেই ক্ষেতে সরাসরি বীজ বপন করে শালগমের চাষ হয়, কিন্তু অনেক সময় কৃষকরা চারা রোপণ করে শালগম জন্মিয়ে থাকেন। বেশি আগাম ফসল ব্যতীত সময় চারা রোপণ পদ্ধতি প্রয়োগ না করাই উত্তম, কারণ রোপণের সময় প্রধান ভেঙে দিলে নিম্নাংশ শাখায়িত হবার সম্ভাবনা থেকে যায়। তাছাড়া আধুনিক কিছু কিছু বীজ বোনার 40-50 দিন পর সংগ্রহের উপযোগী হয়। সারিতে বীজ বুনলে বা চারা রোপণ করলে সারি থেকে সারি

সেন্টিমিটার বা এক ফুট প্রায় এক মাসের চারা রোপণ করা যায়। চারা রোপণের ক্ষেত্রে চারা থেকে চারা 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি দূরত্বে রোপণ করতে হয়। কাটুই পোকার কীড়া চারা গাছ কেটে নষ্ট করে দেয়। এই পোকা দমনের জন্য 5 সের জলে 4 চামচের 1.5 চা চামচ পরিমাণ ডায়াজিনেন মিশিয়ে ছেটাতে হবে। জাব পোকা ও শুয়োপোকা গাছের পাতা খেয়ে ফেলে। এই পোকা দমনের জন্য 5 শতক জমিতে ম্যালাথিয়ন 57 EC কীটনাশকের 5 চা চামচ 10 সের জলের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। ক্ষেতে রাসায়নিক ঔষধ দেবার অন্তত 7 দিন পর্যন্ত ওই ক্ষেতের ফসল বিক্রি বা খাওয়া যাবে না। মাটিতে রসের ঘাটতি হলে সেচ দিতে হবে। সেচের পর মাটিতে ফেলে চটা ভেঙে দিতে হবে। চারা লাগানোর পর প্রয়োজন মতো সপ্তাহে 2টি সেচ দেওয়া হয়। পরের দিকে 7 থেকে 10 দিন অন্তর সেচ দিলে চলে। সার প্রয়োগের পর সেচ দেওয়ার নিয়ম। আগাছা দমন করে জমি পরিষ্কার রাখতে হবে, তবে খুব গভীরে নিড়ানি চালিয়ে গোড়া আলগা করা চলবে না। দরকার মতো গোড়ায় মাটি তুলে দেওয়া হয়। শালগমের ফলন 1 শতকে 100 থেকে 120 কেজি, একর প্রতি 10 থেকে 12 টন, হেক্টর প্রতি 25 থেকে 30 টন হয়ে থাকে। শুনলেন শালগম চাষ প্রসঙ্গে কিছু কথা।

শুনলেন চাষের কথা। আকাশবাণী আগরতলা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণ পর।

আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দি সংবাদ। এখন শুনবেন রবি কিরণ পর্বে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী রাজেশ্বরী দত্ত।

এতক্ষণ রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন রাজেশ্বরী দত্তের কণ্ঠে। আকাশবাণী আগরতলা এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে এবং তারপর শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ এবং পরে শুনবেন ককবরক সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্সের নিসে যাবেন। সেদেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল সেখানে ভারত ইনোভেটসের সূচনা করবেন তিনি। আগামীকালই শ্রী মোদী স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচির। ধারামশালায় তিন ম্যাচের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত মুখোমুখি হবে আফগানিস্তানে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মধ্যে খেলা চলছে। গত রাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার তিন দিন পর তিনি গতকাল মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। পরে এক্স হ্যান্ডেলে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের আক্রমণ কখনোই ন্যায়সঙ্গত নয় এবং ভারত তা মেনে নেবে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতীয় নাবিকদের নিয়ে চলা পণ্যবাহী জাহাজের ওপর এ ধরনের হামলার ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষেও জোরালো সওয়াল করেন। আগেই জানানো হয়েছে, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সোয়েজ দে অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানায় বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব গতকাল তাঁকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ভারতের উদ্বেগের বিষয়টি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে এবং ওই অঞ্চলে প্রাণহানি রোধে মার্কিন বাহিনী যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করে তা নিশ্চিত করতেও বলা হয়েছে।

দিচ্ছে। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন দূতকে ডেকে পাঠালো বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালী ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন সৈয়দ অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। এর আগে বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন হানার তীব্র নিন্দা করে ইরান। নির্মম এই হামলা করে ওয়াশিংটন আন্তর্জাতিক শান্তি ও সামুদ্রিক নিরাপত্তাকে সংকটের মুখে ফেলে দিয়েছে বলেও তারা জানিয়েছে। এক বিবৃতিতে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ভারতীয় নাবিকদের মৃত্যু অত্যন্ত শোকের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্সের নিসে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আগামীকাল সেখানে ভারত ইনোভেটসের সূচনা করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ওই অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ব্যবসায়িক সুযোগের উপর আলোকপাত করা হবে। ফ্রান্স থেকে আগামীকালই প্রধানমন্ত্রী যাবেন স্লোভাক প্রজাতন্ত্র, সেখানে সফর চলবে মঙ্গলবার 16 জুন পর্যন্ত। স্লোভাকিয়ায় এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। শ্রী মোদী সফরকালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফ্রিকোর সঙ্গে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। রাষ্ট্রপতি পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রী মোদী। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ভারতের অঙ্গীকারবদ্ধতা এই সফরে আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির নিরিখে বিশেষ তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর এই সফর। এরপর তিনি ফ্রান্সে ফিরে এভিয়ন শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন। ভারত ওই সম্মেলনে দক্ষিণ বিশ্বের অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে অংশগ্রহণ করবেন। 18 জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, এসসিও সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শ্রী সিং জানান, আগামী 17-19 জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করতে চলেছে। প্রধানমন্ত্রী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। তিনি গতকাল হায়দ্রাবাদে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার উদ্বোধন ব্যবস্থার উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। ডক্টর সিং বলেন, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO তৈরি আকাশ ও ব্রহ্মসের মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবস্থায় ভারতের দক্ষতাকে তুলে ধরেছে। চলতি বছরে মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার 3.93% পৌঁছেছে। এই নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। গত এপ্রিল মাসে এই হার ছিল 3.48%। কেন্দ্রের NDA সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি প্রচারতরঙ্গ, DTH বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। পুরুষ ক্যাডেটের পাশাপাশি এবছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেবে, তাই এবারের অনুষ্ঠান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ঐতিহ্যপূর্ণ এই মহা উৎসবে 500 জনেরও বেশি তরুণ পুরুষ ও মহিলা ক্যাডেট ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগ দেবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের নিয়োগ সংক্রান্ত বোর্ড RRB-র বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে নতুন নিয়োগ বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি স্বচ্ছতর, নির্দিষ্ট এবং প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছেন। নীতি আয়োগ গতকাল দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসে। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। উন্নয়ন, উদ্ভাবন ও উদ্ভূত চ্যালেঞ্জগুলি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় ভারী শিল্প স্টিল মন্ত্রী HD কুমারস্বামী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎপাদন ভিত্তিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর অভাবনীয় গুরুত্ব দিয়েছেন এবং তার ফলেই শিল্পের বিকাশ গতিপ্রাপ্ত হয়েছে, তৈরি হয়েছে কর্মসংস্থানের বিপুল সুযোগ। গতকাল বেঙ্গালুরুতে কেন্দ্রীয় ম্যানুফ্যাকচার

ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ইনস্টিটিউটের 65তম প্রতিষ্ঠা দিবসে শ্রীকুমার আসোয়ামী ভাষণ দিচ্ছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আসাম ও মেঘালয়ে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী দুদিন অরুণাচল প্রদেশ, বিহার, কেরল, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে আগামীকাল পর্যন্ত দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান ও ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাতীয় রাজধানী দিল্লিতে গত রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ায় ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লি ও আশেপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচির। সিডনিতে এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সিন্ধু চেন সুই ইউকে মাত্র 27 মিনিটে 21-6, 21-9 ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। দশম আইসিসি টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। আজ রয়েছে 3টি খেলা। ভারতীয় সময় দুপুর 3টায় স্কটল্যান্ড খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, সন্ধে 7টায় অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। পরের খেলায় নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে, এটি শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে, খেলা শুরু দুপুর 1:30। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যে খেলা চলছে। খেলার 7 মিনিটে প্যারাগুয়ের ড্যামিয়ান বোবাডিলার আত্মঘাতী গোলে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে যায়। 31 মিনিটে এবং পরে প্রথমার্ধের সংযুক্তি সময়ে ইউএসএর ফোলারিন বোলোগান আরও 2টি গোল করেন। বিরতি সময় পর্যন্ত খেলার স্কোর ছিল 3-0। অন্যদিকে গ্রুপ বি ম্যাচে গতরাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আজ গ্রুপ বির ম্যাচে কাতার সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে সান ফ্রান্সিসকোয়। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্সের নিসে যাচ্ছেন। খবর শেষ হলে এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের নিয়ে নীতি আয়োগের আয়োজিত এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ি এবং নীতি আয়োগের সদস্যদের উপস্থিতিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চলকে ক্রমাগত দিক নির্দেশনা ও সহায়তা প্রদানের জন্য নীতি আয়োগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে ত্রিপুরার ভিশন ডকুমেন্ট বা লক্ষ্যপত্র লক্ষ্য 2047-এর উদ্দেশ্য হল উন্নত শাসন ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং উপলব্ধ সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে একটি উন্নত ও শ্রেষ্ঠ তথা ভবিষ্যৎ উপযোগী রাজ্য গড়ে তোলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উল্লেখ করেছেন যে আর্থিক অন্তর্ভুক্তি ও স্বউদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য, বিধি, আবাসন, খেলাধুলা, বিজ্ঞান এবং প্রশাসন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, ড্রোন প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ সুযোগের নতুন দরজা খুলে দেশজুড়ে উন্নয়নের চিত্র বদলে দিচ্ছে। একটি সাংস্কৃতিক উক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের নারী শক্তি জাতি গঠনের ভিত্তি রচনা করেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 21 জুনের নিট ইউজি 2026 পরীক্ষার সময়সীমা 15 মিনিট বাড়িয়ে 180 মিনিট থেকে 195 মিনিট করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা নিট 2026 পরীক্ষাটি সুষ্ঠু, নিরাপদ এবং পরীক্ষার্থীদের প্রয়োজন অনুসারে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন সময়সূচি হবে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত। সংশোধিত এই পরীক্ষা সময়ের মধ্যে হাজিরা খাতায় স্বাক্ষর এবং অন্যান্য তত্ত্বাবধানের বাধ্যতামূলক আনুষ্ঠানিকতার প্রয়োজনীয় সময়ও অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি সংস্থাটি জানিয়েছে, প্রশ্নপত্র পুস্তিকায় খসড়া কাজের জন্য বরাদ্দ স্থান 2 থেকে বাড়িয়ে 4 করা হয়েছে, ফলে পরীক্ষার্থীরা গণনা ও চিত্র অঙ্কনের জন্য আরও বেশি জায়গা পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে 16 জুন পর্যন্ত স্লোভাক প্রজাতন্ত্র সফর করবেন। এই সফরে প্রধানমন্ত্রী শ্রী মোদী স্লোভাক প্রধানমন্ত্রীর সঙ্গে

আলোচনা করবেন এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ করবেন। সে দেশের রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। এই সফর ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ভারতের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে। বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল থেকে ১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিন দিনব্যাপী এই শিবিরে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সুযোগ সুবিধা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে আয়ুষ্মান ভারত, পিএম সূর্যঘর, আয়ুষ্মান বয় বন্দনা, পিএম স্বনিধি, লাখপতি দিদি, ভিবিজি রামজির মতো প্রকল্প। এছাড়াও বিভিন্ন প্রশাসনিক স্তরে অন্যান্য মৌলিক সুবিধাও শিবিরে সহজলভ্য হবে। রাজ্যের অন্যান্য ব্লক এবং পুর এলাকায়ও আগামী ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত অনুরূপ শিবিরের আয়োজন করা হয়েছে। সাংসদ বিপ্লব কুমার দেব গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দলের তৃণমূল পর্যায়ের সংগঠন এবং রাজ্যস্তরের প্রশাসনকে শক্তিশালী করার বিষয়টির উপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, প্রবীণদের অভিজ্ঞতা ও পরামর্শ সমাজ এবং আগামী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী চলমান কর্মসূচির অঙ্গ হিসেবে গতকাল নিজের বিধানসভা এলাকায় প্রবীণ নাগরিকদের সঙ্গে মত বিনিময় করেন অর্থমন্ত্রী। তিনি এলাকার বিশিষ্ট ও শিক্ষিত প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের পৌরোহিত্যে গতকাল গোমতী জেলা শাসকের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উদয়পুর শহরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজ দ্রুত সম্পন্ন করার উপর মন্ত্রী গুরুত্ব আরোপ করেন। এর আগে তিনি উদয়পুর টাউন হলের নির্মাণ কাজ পরিদর্শন করেন। ২০২৬ বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে দ্বিতীয় আয়োজক দেশ কানাডা এবং বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মধ্যে গ্রুপ বির খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মধ্যে গ্রুপ ডির খেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দেখবেন সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী স্থানীয় বাংলা সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৭টা বেজে ৫৫ মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খানানিসিমি অতালনি চিদক শালমারি জরা স্লোভাক রিপাবলিক বেড়াইমাও থাঙ্গানো অ বেড়াইমা জরা মন্ত্রীবক্রক মোজাং মোদী স্লোভাকনি মন্ত্রীবক্রক বাই ককলাম সালাইমাও আজগানো তৈচুবাচুনি কতাল্লাম নতুইব ককলাম অঙ্গানো অ হাকতনি রাষ্ট্রবক্রক বাইব মালায়ানো মন্ত্রীবক্রক অ বেড়াইমা ইউরোপ ইউনিয়ননি আদং রাষ্ট্রবক্রক বাই চুবাচু হারলক রাগ খাইনাও ভারতনি মানজাক মুগ্ন তৈব রাগ খাইয়ানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা রং থং সেব লাইটে সাকলাইমং থং সাকাম সয়শিলাম তৈ কাহাম নাইকল মুংনি জুদা জুদা দিখিল ব্রীরক নাকমানি বারজা ইয়াসাগৈ তঙ্গু হডালামনি পোস্ট কাইসাবো মন্ত্রীবক্রক সাকা দ্রুন তাং বেখরে ফাই কতাল সেব ব্রীরকনি মানজাক মুং হাকতনি হামক্রায় কতাল্লাম ফিয়গৈ তঙ্গু মন্ত্রীবক্রক সাকা থাংনাই বিসি চিনিয় এন ডি এ হাপাং ব্রীতৈ দুলজাক হামক্রাইন খা বাজারখা তৈ বাই থাং চুকজাক বদলনি সেব বাই ব্রীরকনো রং থংতৈ চুকজাকলাই তিসানানি সামং তাঙ্গৈ তঙ্গু ব সাকা হাকতনি ব্রী ফান্ন বসং স্নামা ও নাংকুকমানি থং তৈ বরকনি সামুং ভারতনি বরমন বাংরমাও চুবাবই দঙ্গ মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া সালচি সালকা আমচাইনি হাস্তে রকনি মন্ত্রী অক্রাতে সচিব অক্রা রকনতেই নীতি আয়োগ সংসাজা ককলাম সালাইমাও মানজাখা নীতি আয়োগনি ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ি তেই নীতি আয়োগনি আদং রকনি মানজাক মুংবাই অ ককলাম সালাইমুং সংসাজাখা ককলাম সালাইমাও মন্ত্রী অক্রা ত্রিপুরাতেই সালচি সালকা আমচাইয় লামফুনুক মুং তাই চুবাচু ইয়াফার তংমাবাই নীতি আয়োগনি বখাগ খা কাহাম ইয়াফারকা বখুরজাউই সাকা ত্রিপুরানি ভিশন ডকুমেন্ট নই সাই ব্রীজি সিনিনি নাহার মুংঙ্কা কাহামকুক নাইকলমুং মথানি ফানবাংরমুং তৈ মান তংমা খুরুম পুইন গবাং সামুং

এ বিশাল ব্রহ্মাণ্ড এক অনন্ত আনন্দের মহোৎসব। আর সেই মহোৎসবে আমরা প্রত্যেকেই যেন এক একজন আমন্ত্রিত অতিথি। এই প্রকৃতির রূপ, রস, গন্ধ, পাখির কলতান, ফুলের সৌরভ, নদীর কলকল ধ্বনি আর মানুষের হাসি কান্নার মধ্যে ছড়িয়ে আছে সেই আনন্দ যজ্ঞের সুর। এই নিমন্ত্রণ কেবল ভোগের নয়, বরং জীবনের সৌন্দর্য উপলব্ধি করবার আহ্বান। পৃথিবীর প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত আমাদের কাছে নতুন সম্ভাবনা ও নতুন আনন্দের বার্তা নিয়ে আসে। দুঃখ, বেদনা ও প্রতিকূলতার মাঝেও জীবনকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো এবং সৃষ্টির মহিমায় নিজেকে সমর্পণ করাই এই আনন্দযজ্ঞে অংশগ্রহণের প্রকৃত অর্থ।

0: শুভ সকাল শ্রোতা বন্ধু, অভিজ্ঞাপনে স্বাগত জানাই আমি আরজে চিন্ময়,
1: আর সাথে রয়েছে আমি সত্যজিৎ।
0: শ্রোতা বন্ধু, শুরুতেই আজকের দিনের কিছু বিশেষ বিশেষ ঘটনা বলি, ইতিহাসের পাতা থেকে তুলে ধরছি। আজ 13ই জুন, আজকের দিনে ইতিহাসের পাতায় ঘটে গেছে এমন কিছু ঘটনা যা চিরকাল স্মরণীয় হয়ে থাকছে। এমনই কিছু ঘটনা বলছি, 1793 সালে আজকের এই দিনে বিশিষ্ট শিক্ষাব্রতী ও ধর্মযাজক উইলিয়াম কেরি কলকাতায় প্রথম পদার্পণ করেন।
1: 1840 সালে আজকের এই দিনে তত্ত্ববোধিনী সভার প্রচেষ্টার সিমলার দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের বাড়িতে সেই তত্ত্ববোধিনী পাঠশালা স্থাপিত হয়েছিল।
0: আজকের এই দিনে 1914 সালে চার্লি চ্যাপলিন অভিনীত ম্যালাস জিহিদে ছবিটি মুক্তি পায়।
1: আজ 13ই জুন, আর আজকের এই দিনে 1900 সালে সাহিত্য পরিষদ পত্রিকার প্রথম সম্পাদক রজনীকান্ত গুপ্ত তিনি পরলোক গমন করেছিলেন। এন্ট্রান্স অবধি পড়াশোনা করে শারীরিক অসুস্থতার জন্য আর পড়াশোনা করতে পারেননি তিনি, কিন্তু নিজের অধ্যাবসায় বলে বাংলা সাহিত্য রচনার ক্ষেত্রে তিনি যে দক্ষতার পরিচয় দেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে FA ও BA পরীক্ষায় বাংলা রচনার পরীক্ষক নির্বাচিত করেছিলেন। বঙ্গীয় সাহিত্য পরিষদের তিনি প্রথম থেকে সদস্য, কার্যনির্বাহক সমিতির সভ্য এবং এই পরিষদের মুখপাত্র, সাহিত্য পরিষদ পত্রিকার প্রথম সম্পাদক।
0: শ্রোতাবন্ধু, আজকের দিনে 1848 সালে ফরাসি পোস্ট ইম্প্রেশনিস্ট চিত্রশিল্পী পল গঁগার জন্ম।
1: 1952 সালে তুর্কি নোবেল জয়ী ঔপন্যাসিক ওরহান পামুক তিনি জন্মেছিলেন আজকের দিনে।
0: আজকের দিনে 1865 সালে নোবেল জয়ী আইরিশ সাহিত্যিক উইলিয়াম বাটলার ইয়েটসের জন্ম।
1: 1970 সালে আজকের দিনে ব্রিটিশ সাহিত্যিক ইয়ান ফস্টার তিনি
0: প্রয়াত হন। আর আজকের দিনে 1974 সালে টেনিস তারকা মহেশ ভূপতির জন্ম। 1975-এ আজকের দিনে ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপ ক্রিকেটের আসর বসেছিল।
1: আর 1980 সালে আজকের এই দিনটিতে মার্কিন কথা সাহিত্যিক হেনরি মিলার তারও জীবনাবসান হয়েছিল।
0: আরেকটা বিশেষ ঘটনা আজকের দিনে হয়েছে, যেটা না বললে নাই হয়। 1952 সালে স্যার আর্থার ট্রেভস হ্যারিসের মৃত্যুর পর প্রথমবার ভারতীয় বাঙালি হিসেবে ফণীভূষণ চক্রবর্তী কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি নিযুক্ত হন। কোনো ভারতীয় হিসেবে সেই প্রথমবার হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হওয়া।
1: সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের বিবাহবার্ষিকী কিংবা জন্মদিন, তাদের প্রত্যেককে জানাই

0: এবারে চলে যাই চিঠিতে। প্রথম চিঠি পাঠিয়েছেন সবুজ হোক ধরার প্রাণ, লিখেছেন মিহির কুমার মণ্ডল, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় অভিজ্ঞাপন, সবুজ হোক ধরার প্রাণ, বিষয়টি সচেতনতার বার্তাবহ। এখন আমরা চাইছি এই ধরা সবুজ হোক, তাই তো বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করছি। বৃক্ষই পারে এই ধরিত্রীকে সবুজ রাখতে। বৃক্ষের সবুজ পাতা অক্সিজেন সরবরাহ করে পরিবেশ সুস্থ রাখতে সাহায্য করে। তাই আন্তরিকভাবে আমরা চাই সবুজ হোক ধরার প্রাণ। বহুদিন আগে আমাদের সত্যদ্রষ্টা ঋষি কবি বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, এই আরতি তো সবুজায়নের জন্য। কারণ সবুজায়নের ফলে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়, পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, ভূমিক্ষয় রোধ হয়, বৃক্ষের শিকড়গুলি মাটিকে ধরে রেখে জল সংরক্ষিত করে, আর মেঘকে আকর্ষণ করে, বৃষ্টিপাত ঘটায়। কিন্তু আমাদের অপরিসীম লোভের জন্য নির্বিচারে ধ্বংস করেছি বৃক্ষ, আর তৈরি করেছি কংক্রিটের জঙ্গল, ফলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ধরার, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই আজ আর্তস্বরে আবেদন করতে হচ্ছে সবুজ হোক ধরার প্রাণ। এখন সবুজ ধরা তৈরির জন্য আমাদের কতগুলো নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া দরকার। সেগুলো হলো বৃক্ষরোপণ করা এবং সেই বৃক্ষগুলির পরিচর্যা করে বৃদ্ধির সহায়তা করা, প্লাস্টিক বর্জনের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া, কারখানা এবং অন্যান্য জায়গা থেকে নির্গত বর্জ্য পদার্থগুলো ভালোভাবে নষ্ট করা যাতে জল দূষিত না হয়, মাটি দূষিত না হয়, সর্বোপরি বৃক্ষচ্ছেদন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। আর একটি গাছ একটি প্রাণ, এই কথাটি যেন সবার মর্মে গেঁথে যায়। পরিবেশ এবং নির্দিষ্ট স্থানের জলবায়ু অনুযায়ী বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া, তবেই আমরা প্রার্থনায় বলতে পারব সবুজ হোক ধরার প্রাণ। অভিজ্ঞাপন পরিবারের সকল সদস্যদের এবং সকল শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। এটি মিহির কুমার মণ্ডল, নিবেদিতা প্রেস, বেনাচিতি, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান।
1: পরবর্তী চিঠিতে যাব, কিন্তু তার আগে বিজ্ঞাপন বিরতি।
2: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন, রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন,
3: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন, শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন, অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
2: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
1: পরের চিঠিটি লিখছেন কিশোর ব্যানার্জি, ঘোড়দোরচটি, উদয়াচল পাড়া থেকে। বন্ধু লিখছেন, প্রিয় লিখছি তোমায়, তোমার আবেগে সারানা দিয়ে সবুজের পাতা আমায় হাওয়া দিতে অপারক, তাই তো ভাবি চারিপাশে সবুজে সবুজে ফুল পাতায় ভরে উঠুক মন প্রাণ, সবুজের শিকড়ে খাদ্য দাও ভরিয়ে, ওই যে দেখা যায় রাশি রাশি সবুজে ভরা হৃদয়, গাইছে গান গাছে গাছে, আছে বসে পাখিরা।

0: তারাও তালে তালে নানান রকম সুরে, হৃদয় দোলানো গান, নাচে মনের ভ্রমর, আসে রঙিন প্রজাপতির দল। বেঁচে থাকার এই সবুজ বিপ্লব অগ্রসরের আহ্বান, বৃক্ষরোপণ আহ্বান। জোটের মৌলিকতা সবুজ হোক ধরার প্রাণ, আনন্দের আওয়াজ ফুলে উঠুক আকাশে বাতাসে, মেঘে মেঘে খেলা, মন প্রাণ জেগে ওঠে, পাখিরা করে কিচির মিচির, তারা উল্লাসে কলরব করে তোলে, জোয়ার জেগে মনের উঠছে মনের গাছে, প্রতি পাতায় পাতায় সকল সবুজ গান হাওয়ায় দোলা দিতে দেখা যায়, আমাদের হৃদয়ে বাতাস লাগে সবুজের দোলাতে, তার ছায়ায় বিশ্রামে আসে পথিক। মানুষ এখন করছে বৃক্ষ খণ্ডন, করছে হত্যা পৃথিবীতে গাছের পর গাছ নিজ স্বার্থের লালসায়। এখন চারিদিক শুকনো পৃথিবী, শুকনো আবহাওয়া, বাজবে কি করে নানান ভিন্ন পশু প্রাণী? সবুজ হোক ধরার প্রাণ, বাঁচুক সবুজে বিশাল পৃথিবীর জন অরণ্য, বিভিন্ন প্রাণী বিভিন্ন জীব, যায় না যেন সবুজে হারিয়ে, বিনাশ হবে যবনিকাতে, অবলুপ্ত হয়ে যাবে এই পৃথিবী, সবুজ বাঁচাও জীব বাঁচাও এই নামে। কিশোর ব্যানার্জি, ঘোড়দোরচটি, উদয়াচল পাড়া, পূর্ব বর্ধমান, পোস্ট অফিস, শ্রীপল্লী।
1: এরপরের চিঠি লিখেছেন মিঠুন সাহা, নতুন নগর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা থেকে। প্রিয় অভিজ্ঞাপন, তোমার চলতি জুন মাসের চিঠি লেখার প্রথম বিষয়টার কথা শুনে কেন জানি না আমার সেই শৈশবকালের কথা মনে পড়ে গেছে। ছাত্রাবস্থায় আমি একটা আবাসিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম। সেখানে সমস্ত বিদ্যালয় জুড়ে ছিল নানা রঙের ফুলের গাছ, ফলের গাছ, এমনকি কিছু কিছু ঔষধি গাছও। প্রতিদিন বিকেলবেলায় বিদ্যালয়ের আশেপাশের মানুষজন যখন তাঁদের বাড়িতে কোনো অতিথি বেড়াতে আসতেন, তাঁরা আমাদের বিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে নিয়ে আসতেন। আমরাও নিজেদের খুব গর্বিত অনুভব করতাম। শুধু তাই নয়, শীতের পরন্ত বিকেলে পাখির কলরবে আমাদের বিদ্যালয়ের অপরূপ দৃশ্য সকলকে ভীষণভাবে আকৃষ্ট করত। বর্তমানে আমরা শিল্পায়ন, নগরায়ন ও পরিকাঠামো উন্নয়নের নাম করে নির্বিচারে গাছ কাটার একটা প্রতিযোগিতা যেন শুরু করে দিয়েছি। যদিও সমগ্র জুলাই মাস ব্যাপী আমরা ঘটা করে বনমহোৎসব পালন করে থাকি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করে থাকি এই উৎসব কেবলমাত্র একটা আনুষ্ঠানিকতা। সেই সময় আমরা যদি 100টি গাছ রোপণ করে থাকি, পরিচর্যার অভাবে 60-70টি গাছকেই আমরা বাঁচাতে পারি না। তাই আমাদের উচিত বনমহোৎসবকে কেবলমাত্র একটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে বেশি করে গাছ লাগানো আর সেই গাছগুলিকে সঠিকভাবে পরিচর্যা করা নিশ্চিত করা, তাহলেই এই উৎসবের সার্থকতা হবে। বিশ্বায়নের নামে যে হারে বন ধ্বংস হচ্ছে, এর ফলে পৃথিবীতে বাড়ছে উষ্ণায়ন, খরা ও বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়। বন ধ্বংসের কারণে শুধুমাত্র আমরা মানুষেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি না, অন্যান্য প্রাণীদেরও জীবনের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে পাখিদের খাদ্য ও বাসস্থানের সংকট দেখা দিচ্ছে মারাত্মকভাবে। এই কারণেই অনেক পাখি আজ বিলুপ্তির পথে। এর ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তাই পৃথিবীকে যদি আগামী প্রজন্মের বাসযোগ্য করে যেতে হয়, তাহলে আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো ও সেগুলিকে সঠিকভাবে পরিচর্যা করা, আর পরিবার থেকেই শিশুদের বৃক্ষরোপণের গুরুত্ব ও তাদের পরিচর্যা করা সম্পর্কে

কে সচেতন করে তুলতে হবে। পরিশেষে কবিগুরুর সেই উদ্ধৃতি দিয়েই আমার লেখার ইতি টানছি। মরুবিজয়ের কেতন ওড়াও শূন্য হে প্রবল প্রাণ, ধুলিরে ধন্য কর করুণার পুণ্যেহে কোমল প্রাণ। শুভেচ্ছান্তে মিঠুন সাহা, নতুন নগর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।

পরের চিঠিটি লিখছেন বন্ধু অনিতা চৌধুরী। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, ভ্রমণ বলতে তখন মামা বাড়ি পিসি বাড়ি, এই আনন্দই ছিল অতুলনীয়। এরপর ভ্রমণের পালে হাওয়া লাগল, ছোট মেজ বড় ভ্রমণের সঙ্গে অভিযাত্রী, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভ্রমণযাত্রীরা যখন প্রচলিত পরিচিত দ্রষ্টব্য স্থানগুলো দর্শন করতে ব্যস্ত, আমার মন সেখান থেকে সরে অফবিট, কিছু নতুন চোখ ধোয়ার জন্য উস্কুস করে। তা দুর্গম কি রোমাঞ্চকর হতে পারে এমনের বিশেষ এক আকর্ষণ। বন্ধু, সেবার আমার অভিযাত্রী মনটা হরিদ্বার কেদারনাথ হয়ে গঙ্গোত্রীর পথে ছোটে। বাস ড্রাইভার দাদা আঁকা বাঁকা পাহাড়ি পথে বাস ছুটিয়ে চলেছেন, পাইন দেবদারু ইত্যাদি ঘন জঙ্গলের হাজার হাজার ফুট নিচের গিরিখাদের দিকে তাকালে শিহরণ জাগে। তবে অনুপম পাহাড়ি জনপদ হারসিল, ছড়িয়ে ছিটিয়ে থাকা আপেল বাগিচা, দূরে নীল আকাশ ফুরে শ্বেত শুভ্র বন্দর পুঞ্জ সূর্যাস্তে মায়াবী রূপ ধরে, পথে পরে আরেক রূপসী জনপদ ধারালি, কল্পকেদার শিব মন্দির পেরিয়ে বরফাবৃত সুদর্শন মাতৃপর্বত শিখরে গড়া বুদ্ধের মাঝে পাইন দেবদারুর ছায়ায় গঙ্গোত্রী, গঙ্গা যেখানে স্বর্গ থেকে মর্তে নামছে। আশ্রমে উঠি, সমতলের মানুষ, শীত কাকে বলে হাড়ে হাড়ে টের পাচ্ছি, জল বরফ হয়ে যাচ্ছে, গরম খাবার খেতে খেতে ঠান্ডা, এরপর বিছানায় মোটা মোটা শীত পোশাকের সঙ্গে চারটে লেপ কম্বলেও শীত তাড়ানো যায় না, ওদিকে কান ফাটানো বিকট গো গো শব্দ গঙ্গার আছড়ে পড়ার। জার্নিতে ক্লান্ত থাকলেও এমন রোমাঞ্চকর পরিবেশে ঘুম হলো না, পরদিন বেরোই গোমুখের উদ্দেশ্যে, পানীয় জল শুকনো খাবার সঙ্গে নিই। প্রত্যেকটি মুহূর্ত নতুন নতুন অভিজ্ঞতা, বরফ শুধু বরফ, গোমুখ হিমবাহের ভুবন মোহিনী রূপ। কিছুটা যাওয়ার পর অমসরণ ভুজ বাসা থেকে চোখাম্বা পর্বতের পশ্চিম ঢাল বেয়ে নেমেছে গোমুখ হিমবাহ, বরফের বিরাট চত্বর, ঝুরঝুর করে ঝরে পড়ে পাথুরে মাটি, স্পাইক লাগানো লাঠি ঠুকে ঠুকে সামনে গ্লেসিয়ার পয়েন্ট, প্রাকৃতিক শিবলিঙ্গের মাথায় বরফ ভেঙে জলে পরিণত হচ্ছে, একদম সামনে যাওয়া নিষেধ, অবিরাম পড়ে চলেছে গিলা পাথরের নুড়ি। ভাগীরথী এখানে প্রচণ্ড বেগবতী, সামনেই সেই গুহামুখ, যা দেখলাম জানলাম তা কল্পনাতীত, আহা

অপূর্ব গঙ্গার শ্বেত শুভ্র রূপ আর গোঙানি আজও আজও কানে ভাসে। উত্তেজনাপূর্ব লোমহর্ষক চিত্তাকর্ষক চাঞ্চল্য করে ভ্রমণ আমার অভিযাত্রী মনকে পরতে পরতে ভরিয়ে দিয়েছে। নমস্কার, অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর।

0: এবারে চলে যাচ্ছি তথ্যে। ভারত সরকার কর্তৃক প্রবর্তিত সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধ পুরস্কার দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একটি মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার। প্রত্যেক বছর 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে এই পুরস্কার ঘোষণা করা হয়। দুর্যোগ প্রতিরোধ, প্রশমন, প্রস্তুতি, প্রতিক্রিয়া, ত্রাণ, পুনর্বাসন, গবেষণা, উদ্ভাবন, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জনসচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়। ব্যক্তিগত বিভাগে স্ক্রোল ও পদক এবং প্রাতিষ্ঠানিক বিভাগে স্ক্রোল ও ফলক, এই দুই বিভাগে পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের জন্য মনোনয়ন সারা বছর খোলা থাকে এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডস পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়। ইচ্ছুক ব্যক্তিরা বা প্রতিষ্ঠান এর কর্ণধার নিজে অথবা তাদের হয়ে যে কেউ মনোনয়ন জমা করতে পারবেন।
1: শ্রোতা বন্ধু, এবারের তথ্যটি রয়েছে জনকল্যাণ শিবির নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের আয়োজন। এই শিবিরের উদ্বোধন হবে আগামীকাল 14 জুন দুপুর 12টায় আগরতলাস্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, এবং এই শিবিরটি চলবে 16 জুন অবধি। আর রাজ্যের জুড়ে 15 থেকে 17 জুন রাজ্যের প্রতিটি ব্লক পুর এলাকায়ও এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবিরের আয়োজন করেছে খোয়াই জেলার বিভিন্ন ব্লক ও পুর পরিষদ। রয়েছে টেপানিয়া ব্লক কার্যালয়ের প্রাঙ্গণে এই শিবির 15 থেকে 17 জুন। কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগেও হবে এই জনকল্যাণ শিবির। দসদা ও ভাঙমুন ব্লকে এই শিবির অনুষ্ঠিত হবে। এই শিবিরগুলোতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যে সকল জনমুখী প্রকল্প রয়েছে সে বিষয়ে গ্রামীণ মানুষকে সচেতন করা এবং তাদের কাছে বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়া হবে। শিবিরে এসসি এসটি, বিবাহ নিবন্ধীকরণ, আয়, আধার, আয়ুষ্মান কার্ড সহ বিভিন্ন ধরনের সার্টিফিকেট প্রদান করা হবে।
0: প্রত্যেক বছরের মতো ত্রিপুরা শিক্ষক বেসরকারি সমিতি তথা টিটিএ এবছরও অর্থাৎ 2026 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে কোনো সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিকে শতকরা 70% নম্বর পেয়ে পাশ করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আওতাভুক্ত যে কোনো সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়ে বর্তমানে 11 শ্রেণীতে পাঠরত এমন বাছাই করা আর্থিকভাবে অসচ্ছল 17 জন কৃতী ছাত্রছাত্রীকে প্রত্যেককে 1,500 টাকা করে মাধ্যমিকোত্তর স্কলারশিপ প্রদান করা হবে। এ বিষয়ে বিশদ জানতে 8837048072 অথবা 9436453 75 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
1: শ্রোতা বন্ধু, এবার স্বাস্থ্য বিষয়ক কিছু কথাবার্তা। প্রতিবছর 13 জুন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক অ্যালবিনিজম সচেতনতা দিবস। এটি একটি ত্বক, চুল এবং চোখের মেলানিনের অভাবজনিত জিনগত অবস্থা। আক্রান্ত ব্যক্তিদের মানবিক রক্ষা, সামাজিক বৈষম্য দূর করা এবং তাদের সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই দিবসটির মূল উদ্দেশ্য।

0: আসলে এই রোগে চিকিৎসকরা পরামর্শ হিসেবে বলে থাকেন নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে, কেননা আলবানিজমে দৃষ্টিশক্তির সমস্যা, চোখ কাঁপা বা আলোতে সংবেদনশীলতা, এই সমস্যা নানা ধরনের দেখা দেয়। তো সেক্ষেত্রে চশমা, কন্ট্যাক্ট লেন্স বা লো ভিশন এইড ব্যবহার করতে হতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। চিকিৎসকরা বলে থাকেন ত্বক বিশেষজ্ঞদের পরামর্শ নিতে। মেলানিনের অভাবে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতি বেশি হয়, তাই ত্বকের নিয়মিত পরীক্ষা খুব জরুরি। সূর্য থেকে সুরক্ষিত থাকতে বলে, কারণ SPF 30 বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করতে হয়। ছাতা, টুপি, একেবারে হাত ঢাকা পোশাক এবং দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলা কথাও কিন্তু বলেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা আরও বলেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ভীষণ জরুরি। এছাড়া দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা থাকলে বড় অক্ষরের বই, ম্যাগনিফায়ার বা অন্যান্য সহায়ক প্রযুক্তির ব্যবহার করা যেতে পারে। বর্তমানে এই আলবিনিজম সম্পূর্ণ নিরাময়ের কোনো চিকিৎসা না থাকলেও সঠিক যত্ন ও নিয়মিত চিকিৎসকের পরামর্শে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করতে পারেন।
1: এবার চলে যাই খুব দ্রুততার সঙ্গে বলতে হচ্ছে কর্মখালী বিজ্ঞপ্তি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI দেশব্যাপী 7,150 জন শিক্ষানবিশ নিয়োগ করছে। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী 15 জুন 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। 20 থেকে 28 বছর বয়সী যোগ্য স্নাতকগণ অনলাইনে আবেদন করবেন। আর বিস্তারিত জানতে এবং আবেদন করতে লগ ইন করুন SBI এর ওয়েবসাইট।
0: সেই সাথে আজকের মতো অভিজ্ঞাপন আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: আজ অভিজ্ঞাপনে আপনাদের সঙ্গে ছিলাম আমি আরজে চিন্ময়, আর সঙ্গে আরজে সত্যজিৎ।
2: Good morning, I'm Sarabjit Kaur. The headlines. Prime Minister Narendra Modi to embark on 6-day visit to France and Slovakia this morning. DRDO successfully conducts 3 consecutive flight tests to demonstrate multi-layered ballistic missile defense capability. External Affairs Minister Dr. S. Jaishankar lodges strong protest with US Secretary of State Marco Rubio over US strikes on oil ship that killed 3 Indian sailors. India and Bangladesh reaffirm their commitment to maintain peace and tranquility along the border. United States says it opened to civil nuclear program of Iran under proposed peace deal. In badminton, PV Sindhu to face world champion Akane Yamaguchi of Japan in women's single semi-finals of Australia Open today. And in FIFA World Cup, United States takes 3-1 lead in ongoing match against Paraguay in Group D at Los Angeles. And now the news in detail. Prime Minister Narendra Modi will be arriving in Nice, France this evening, embarking on a 2-nation European tour spanning France and Slovakia. This is the Prime Minister's 7th official visit to France since 2014 and carries special diplomatic weight. Prime Minister Modi and French President Emmanuel Macron are set to hold their first bilateral summit since the elevation of India-France ties to a special global strategic partnership earlier this year. The Prime Minister will also participate in the G7 summit in Ivan, reaffirming India's standing as an indispensable voice of the Global South on the world stage. Our correspondent joins us now from Nice, France.
3: On arrival this evening, Prime Minister Modi will proceed to his hotel, where he will attend a community reception bringing together members of the Indian diaspora from across the south of France. The engagements on 14th of June opened on a note of innovation and ambition. Prime Minister Modi, alongside President Macron, will inaugurate Bharat Innovates, India's flagship innovation showcase at the Palais des Expositions de Nice. More than 120 Indian startups and companies will come together with leading investors and business leaders from France and across the world, spotlighting India as a global destination for deep tech, artificial intelligence and entrepreneurship. Thereafter, the two leaders will proceed to the historic Villa Kerglos for their bilateral summit, where defense, space, civil nuclear energy, technology and people-to-people ties are expected to feature prominently on the agenda. India and France share over 25 years of strategic

আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এরপরে শুনলেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান জায়নক।

tato te kete kete kete ten tayo yong la abong keba pungo o a yong la gobeng no keba sabo boromo nashik nashigui cheng kharu rok singbak singbak ke athokri rok bai mnei mnei kara thung layo zumui duboi duboi beser besetui tal ni pohor kok thai khol kholui kok manju hor horo জোড়া রেখে রেখে ওই মল সেলাই সেলাই জাগি থাঙ্গ মথাং মথাঙ্গই টংরু গুণবার কবন কবনই আবুন ইয়াগুলো এই ঠাইসা ককলপনি মুংখা অমদেংখা হামজাক মুংনি মাজরা নিনি অমুনি মুংবা আনো তামো খেলাইখা কক সানা মুসুংতে মুসুংতে কক সাগুই কক সাথে সাথে লয়ংগই লয়ংতে অংতে কক সায়াওই আংনবাই দঙ্গুই মানলিয়া মুখাং লক্ষিসি সাকুর কর্মলুলু নিনি ও সাকমাংনি গরণ আংটি বগিদে মানছি নাবুক ব সারুয়া বুফাংন নুক খাকে আংন নুকথক নুকথকাই মা দঙ্গ অবুফাংনি সাকুল মন সিরি সিদিনী মল সেলাইজাকমানি দাঙাইমা দাঙাইফা সঙ্গনি কেরাং কথমা আজুগুই সালাই আংনি নিখানো মানমানি ফিয়া নিনি আনো তামুখলাইকা অমনি সেলাইবা আনো নগৈ বুথারখেন হামখামুন সেলাইবাইখে আনি লংবা সিমিছে চখামুন ফিয়ানি ও তাতাল কক থাইবাই লাইবুমা সেলাইজাক তৈ চিনো কথার হামজাক মুনি লাইবুমা সেলাইজাক লাগ খামুন আং শিও নিনি মূসা চায়া গরই জরানো নন সামুই কিবিকা সেলাই লংমা ও বিভাগ বরকবাইন মালাইন নাঙ্গ জামা চায়া জরানো সেনা নিবাগৈ যাজাকায় খেবা লগিরি নাই যাজাগিয়া খেবা ফরংমুরি নাই আও শিও নে আনি লগিও ফাইলিয়া নাইনানি হিনই টঙইব আং নাহারই মানলিয়া হাইফানো অখানি খুঁড়িও নিনি মূন আং হুই মানিয়া আতম আতম খা খামস্রাব থাদিনে নাই থই কুবুকসাও গাবনাই দে হায়াকেবে মনৈনাই মূসা লামরমই মানিয়া হাইব নহিম মুকুম স্রাব স্রাবই গথার হামজাক মুনো বিরনানি বাগৈ দৈতাংসা কগ্লবনি মুং গথৈনি ইমাং হাথাই বেরেম বেরেমই হলং রেকে রেকে তৈ ফুরৈ ফুরৈ তৈ অরক্লাই কচকতে কচকতে বরবা সগৈন খাওয়া নমা গরৈ ইমাং সাহারৈ তৈসা তখলাইতে তখলাইতে তৈমা তৈমা তখলাইতে তখলাইতে তৈবুম তৈবুম তখলাইতে তখলাইতে তৈয়ং আবন আনি পাইথাক নি লংমা খা হাম্মা খাতুংমা টঙইব বাথাগৈ মাংলাক অর সাকফাংনি হিনৈ মুংসা গরৈ তৈসা খেবা তৈমুক নি বাগৈ তৈমা খেবা তৈসা নি বাগৈ তৈবুম খেবা তৈমা নি বাগৈ তুয়ুং খেবা তৈবমনি বাকৈ মা কচকনাই হাসিং খংনি ইমাং সামুই ফিয়া আবনো কারিব আনি ইমাং ওয়াতৈ ইংগৈ তৈসা নরকন খা গসাং রিনা খাতুংগৈ দৈ টংসা কক্লপনি মুংখা জবানি আমরক লামাও হাতিও হাবাও বেবাগ থায়ন জবানি আমরক ইসরায়েল ইরানো ইউক্রেন রাশিয়াও দে গুবন জুদা জুদা থায় সাকুরনো নাই দে এবাখে টংথার হায়া খেবা বসংন রুগৈ সাকবাংনি মুসং তৈসিমি গথাং টংনাই আবু দে হায়ংনি রায়দা সাই সাই বরকনি লংমা হাপুং হাতাই সীমালুং বখর সামুই তামুনি খাকজাংমা হামজাকমা খারিমা হালক বমাবাই হাবানি বেবাক তৈসা তৈমা তকসা তক মিলি বরং হালং লাগমা গনাং পাইসুগৈ থাঙ্গৈ টংগাছে হায়ংনি লাম হাম্মা দৈতাংসা কক্লবনি মুংখা জরানো লগি সঙ্গৈ জাবরাও পামতৈ বুথাই বুথাই শিয়ারি লব লব খেন্দা সাকাও রিত্রা খুঙ্গৈ অখাবা সাবনবা খাতাং মাসিং মলনি ফারিবাই সাইসিং সাকসুসু থুমানি বাকিদে ও খাক

গোপালো চিকনসা আথুক রিহাই ফোটা তাই পাওয়ানি মকলো চশমা রক কানজা খাইয়ই বিনি সিম্পলিসিটি এবা খাইরক সুসু ননুগুই অসুক খাই বন ওয়ানসুগুই খাতাঙ্গুই কুমানা হেনে কুমাখা থাইসাকক বাই সানা থাঙ্কাই আং বিনি নাইথংমুঙ্গ কুমাসুগুই ন থাঙ্কা হেনে সাবৈ মানু অবনি ইয়াগুলো আং তরুক তরুক বিনি গানা গানা আসুংনা চেংখা তাই ব সিয়াতি খাইয়ই বন নাইনা চেংখা অবনি ইয়াগুলো পরারং তুই কক রক সালাইকা তাই কক দুক নাম্বা জগ নালাইখা জরা জরা হাতি খাইনানি এবা কিসা মিশা টাউন দলি রগ বেড়াইনানি চেংখা অবনি ইয়াগুলো আং সালসাকে বন আনি বুখানি কক সানা মুসংমানি সানা বাগৈ খুমুলুং পার্ক ও বেড়াইনা হেনই লগি সানকা তাই খুম চকলেট রক তোলাঙ্গই মালাইয়ই আনি বুখানি কক রক যত খুলগৈ সাবাইকা যে আং বন পুইলা নুকফ্রুনি সিমিন হামজাগৈ টঙ্গু হেনই বব লাচিতুতুই মুখাঙ্গ ইয়াগ্রিউই ওয়ারিরি খাই আং ওলো সাবানো হনই সালব থাঙ্কাবা হিমসিদি তুরুক তুরুক নগ থাংলাইসিবানো হনই নগ কিফিলাইখা নগ থাঙ্গই আং বিনি কল মেসেজ নাইসিংগৈ টংমানি ফিয়াবা মংসাব বিনি ফাইসিংতুই ফাইয়ানি বাকে আং ওয়ানাউই টংমানি ফিয়াবা হননি দামসা তাম্মানি জরাও খাইন বিনি ফাইসিংতুই মেসেজ কাইসা ফাইয়ী রিউ অর সিজাক সকাং নংবা আনি বুখানি কং ন সাবৈ রিখা আং বন ন চাজাগৈ টংমানি নু অবনি উলো লাচিজাংমানি স্টিকার রক হকা অবনি ইয়াগুলো সংকুনৈ আগিনি সাইতাই ব তুরুক তুরুক গানালাইনা চেংখা সংকুনৈ হামজাগ লাইয়ী জন কাইসা মুংরিলাইখা আংখাই বন হামজাগৈ মতম হনৈ নুংখা তাই বখাই আন হামজাগৈ রাংচাক হনৈ নুংখা খুমনি বাহাই ন বাতলাঙ্গ হিনমাহাই ন সংকুনিনি কথার হামজাং মুংনি বাহাইব গদংমা সালদ্রমৈ সংকুনিনি বিসিঙ্গ টংলিয়া সংকুনিনি হামজাক লাইমানি বাহাই এবা হালংনি বাহাইন সিনি নংনি অক্রা রংনি থানি সগৈখা তাই সংকুনি ন সিনি নংনি অক্রা রক সংলাইমানি ইয়াগুলো সিনি কথার হামজাং মুং ন গ সিউইব নালাইখা সালফাইরুরুক সিনি হামজাং মুংনি কথার হালক তাইব কুথুক অঙ্গুই টংমানি জরাব ন আং গ্রুপ সিনি এল ডি সি সেবংনি বাকে আমজং মুং রিমানি অবুনি মেরিলিস আনি মুং ফাই রিখা আং সেবংমানমা নুখাইন সিনি নুখুংনি অক্রারক সংকুনি ন বেলাইন কাইনা বাকৈ দলাইখা তাই কাউব রিখা সংকুনিনি কথার হামজাং মুংনি ইয়াফ্রি কতাল এবা নুখুং খামানি তানলুই কাকাইন আনি মতম কুননি গ্রুপ সিনি এল ডি সি নি আমজুক মুং রিমানি বিনিব মেরিলিস মুং ফাই রিখা অবন খনাবই তাই নুগৈ সংকুনি ন কারৈব সিনি নুখুংনি অক্রারক ব বেলাইন খা টংথকলাইজাক ফিয়াবা অরুণি সিমিন সংকুনিনি বিসিঙ্গ হাকচাল মুং ফাইকানা হনৈ আংখা খলায়ু সার তাঙ্গৈ নং হাই খাই মাতংখা সকাং অববা চামাকক সিপলি কনে কনে সেবংমানখা বা কাহাম খাইয়ী তাইসা নুখুং খাওয়ৈ টংথকলায়ী টংলাইনা টংমানি সিনরক আকন তাঙ্গৈ নং হাই খাই মাতংখা সাগা দিখাই সার আনি কামিনি মুং তিচা কামি আনি মতমনি নক আম্বা সাব আং সেবংমানমা উলো আনি পুষ্টিং কলাইখা নট ফাইসিংনি গঙ্গানগর হাতি বাদসাও সালসা সালনৈনি বাকৈ হাবানক গ্রৈ সালো হিনকাইন আং নগ ফায়ু আনি হাবানক বেলাই বিসিঙ্গ উংমা বাকৈ কামি এবা নগ থাংলাইসু খাইনানি বেলাই ন জংজালঙ্গৈ টংমানি অবতৈ জরাও আনি মতমনি পুষ্টিং ত্রিপুরা হাস্তিনি আগুলি দলিনি কুদন ওংখা সংকুনৈ হাকসাল লাই টংলাইনা কলাইখা টংগারি টংগারি সকাং নংবা হাতি বারসাও সে সালসা সালনিনি বাকে নগ ফায়ু ফাই ফাইয়ী থাঙ্গু তাবুক ব হাতি বারসাও হাবানো ক্রিনি সালো হিনকাই কনি নগ ফাই ফাইয়ী থাংলাই মানু বিলি হিনকাই তমুনি নং চালমাহাই মা টংখা সাত আং থিং ন হাতি বারসাও হাবানো ক্রিনি সালো সালসা সালনিনি বাকেই নগ ফাই ফাইয়ী থাঙ্গু ফিয়াবা সালব্রুম হাতিও অবহাই খাইয়ী কামি ওয়াইসা আগুলি ওয়াইসা লাইসুনানি আনি বাকৈ বেলাইন জংজাল উংসাকা তাই আনি মতম্ব সালসা সালনৈ সুতি মানমা ব ইয়াং ওয়াইসা ইয়াং ওয়াইসা লেংজাংনাই হেনৈ আং কামি

বিরগ নুহনিয়া তালো ওয়াইনি সুক জরাও তালো ওয়াই সারক নগ ফাইলায়ু ফিয়াবা টংতে টংতে তালদক ওংখাইন বিনি টংমং কিসা কিসা সেলাই না চেংজাং মাহাই মা টংখা আং তাঙ্গই আংকল রক খাইকেব তিনি লেংখা কক সাই মালিয়া থুসিনাই রক হই সাবো হাবানক রংনি সামুং পাইলিয়া রক হই সাবো আংগ লেংমা বা বন লেংজা খা হই উসু কুনু সায়া লেংলাদি হই কল টনিউই পায়ু ফিয়াবা আং আগুলি ফাইকাই কাহাম মা খাই ন মা টঙ্গু অবনি বাকি বিনি টংমুং সিত্রা হিনমানি রমুই মায়া আং ফিয়াবা অবনি আগল আং সালসা হাবান ক্রিনি জরাবো আগুলি ফাইফুরু খাই বিনি আগ আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স নুগু আং আচমসা নগ বিনি ইয়াগ আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স নুগুই সবনি হিনি সঙ্কা ব আনি হিনি সাও ব বাই হামজাক লাইফ্রুনি সিমি তাবুকসাক জরা বিশুনি কানা নাইখা জেসা সামুং খাইনা অঙ্গুই ব সাবই খায়ু সাবই পায়ু ফিয়াবা তিনিহাই সালোলে আন কক থাইসা সঙ্গাওই আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স পাইয়ী পাইখা অবনো নুগুই আনি বুখাও ফেরাং ক্লাইমাসক অঙ্গুই আং সরাবসা নিরাই খাই আসুগুই টংখা অবনি আগলো আনি বুখাবো কবাং মা সুংমুং আচাইখা কবাং মা সুংমুং আচাইমা বাগুই বড় রাংমানই পাইখা হই আং বন সঙ্কা বসাও আনি বেতন তিসাই পাইতা আক পাইখা কাহাম কক আন কক থাইসালে সঙ্গা নাংমানি বিলে নং আং পাইনা মুসংখাই পাইখাতা নন সঙ্কাই নং আইফোন পাইদি দে হিনবা নুখং নংনি কক সাসাওই এন্ড্রয়েড পাইদি হিনই সানাই হিনই সালিয়াতা আং মুংসা সালিয়া বন বিনি কক থাই খনাওই আগিনি সালত হাই খাই রক কক রক সায়া হেনই নিরাই খাই ন টংখা অবনি উলনি তালনি উইলানি হাতি বার খাই ন আনি খরকসা পাল বন খরকসা ওয়ানজি বসংনি চেলা বাই পল মল বেড়াইজাং নগো হই কল খাই আন সাকা তাই হোয়াটসঅ্যাপ রগব ফটো রক রহকা অবনো নগুই সুরাবসা আং বোখা কলিমাহাই অঙ্গুই থাঙ্কা ফিয়াবা আং আনি পালনি বুসকাঙ্গ পন চিকন খাইনা মুসংয়ানি বাকি বিনি হাবা নংনি পালসি অব আংব সিনিও হিনই হাইন ফানো থকাই সাকা অবনি উলো আং বিনি ফেসবুক ইনস্টাগ্রাম রগ অ চেলানি প্রোফাইল রক রুতুগুই তিখ্লাইকা তাই অ চেলানি প্রোফাইল রগ ব চেক খাইবাইখা তাই কুনিনি অরব বাক্সা ফটো রগ লাভ রিয়েক তাই কমেন্ট রক নুকজাখা অবনি উলনি সালোখাইন আংবন সায়াউই হাবা নংনি সুটি নাউই লাস্ট ট্রেন বাই আগুলি সপাইখা আগুলি সপাইখাইন বিনি বাকি কিসাসা ফ্রুটস রং নাউই রুম থাঙ্কা রুম সগৈ দোয়ার খুলুক দি হিনকা তাই ফিয়া দৌই খুলুকলিয়া খুলুকমা উলো নুখা খরকসা ওয়ানজি বসংনি চুলা আসুকজাক ও চুলা তাই কেবইয়া ব বাই উ সকাঙ্গ পল মল বেড়াই টংনাই চুলানো অবনুগুই আং তমজানিহাই মা টংখা আনি মতম্বা আন আচমসা সরাং সালো আগুলি নুগুই ওয়ানাজাক সুকা ব আন সঙ্কা হাই নুং বাহাই আচমসা তিনি আগুলি সপাইখা নিনি হাবান করি দে নুং বা ও সকাংসি ফাইয়ী থাংমানি ব্লাসা আং বিনি কক কাতিরিউই সাকা খনা হাবানংনি বুখাক্তৈ আগুলিও কংমা লামা টংখাইবা হাবানংনি সামুং বাই হঠাৎসা মা ফাইকাতা সালসা সুক আগুলি ন মা টংগানাই তাই নন সাতটাই সিনা হই সায়াবই ন ফাইকাতা মতম আং নক সিংগ হাবুই সঙ্কা মতম ব খাই সব ওংখা ব সাও উক আনি হাবানংনি খরকসা লয়ারসি কিসা হাবানংনি ডকুমেন্ট রিনা হই হাফাই মানিসে ফাইদি নং বাই বন সিনিরি লাইবানু এক্সকিউজ মি স্যার তাইনি আমার হাজবেন্ড অক্ষণ আইসে তাইনি স্যারটে আপনি ইন্ট্রোডিউস করাইলাম স্যার সঙ্কনি ন জনওয়াই সাই হেলো স্যার হই কক সালাইকা অবনি লগি লগি ন অচলা খুম্বাত আমি আসি তাহলে হই আনব স্যার আমি আসি হিনই সাবই থাঙ্কা হরং খাবা টুকুই মাইসাই পাই থুনা হই রকমা জরাও খাইন বিনি গদনাতাই সাক রগ কসাক কসাক মারি রং নুখা অবনু নুগুই আং সুঙ্কা মতম নিনি গদনাতাই বুসাক রগ তমনি কসাক কসাক দাগ উংজাক অম বসাও

আকাশবাণী আগরতলা এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান যাই নাও, এখন শুনবেন দেশাত্মবোধক গান দেশ বন্দনা পর্বে। প্রথম গানখানি শুনুন সত্য চৌধুরীর কণ্ঠে।

আকাশবাণী আগরতলা, দেশ বন্দনা পর্বে দেশাত্মবোধক গান শুনছিলেন সত্য চৌধুরীর কণ্ঠে। আমাদের পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা কিছুক্ষণ পর।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্স ও স্লোভাকিয়ায় ছদিনের সফর শুরু করতে চলেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনটি পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যাম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এক বৃহত্তর পরমাণু চুক্তির অঙ্গ হিসেবে ট্রাম্প প্রশাসন অসামরিক পরমাণু জ্বালানি কর্মসূচি গ্রহণ করতে প্রস্তুত বলে জানিয়েছে। কলকাতায় আগামী মাসে সাংহাই সহযোগিতা সংগঠনের প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করা হচ্ছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গল সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচির। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে 4-1 গোলে জয় দিয়ে অভিযান শুরু করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফর শুরু করতে চলেছেন। ইউরোপের এই দুই দেশের সঙ্গে ভারতের অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যেই এই সফর। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে আরও প্রসারিত করতে এই সফরে ভারতের দায়বদ্ধতা প্রতিফলিত হবে। সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামীকাল নিসে ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। দুদেশের মধ্যে সম্পর্কের সামগ্রিক দিক বৈঠকে পর্যালোচনা করা হবে। যৌথভাবে উদ্বোধন করবেন ভারত ইনোভেটসের। সফরের দ্বিতীয় পর্বে তিনি যাবেন স্লোভাকিয়া। সেখানকার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে কথা বলে সহযোগিতা বৃদ্ধির নানান সম্ভাবনার দিক তুলে ধরবেন শ্রী মোদী। তৃতীয় পর্যায়ে শ্রী মোদী ফ্রান্সের অভিয়াতে 16-17 তারিখ G7 শিখর সম্মেলনে অংশ নেবেন। সহযোগী দেশগুলির প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন তিনি। 18 তারিখ প্রধানমন্ত্রী প্যারিসে ইউরোপের সর্ববৃহৎ প্রযুক্তি ও স্টার্ট আপ সভা ভিভাটেক সামিটে যোগদান করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনটি পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী ব্যবস্থা প্রতিহত করতে DRDO এ মাসের 10 ও 11 তারিখে ওই পরীক্ষা চালায়। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাজনাথ জানিয়েছেন, এই সমস্ত পরীক্ষার মাধ্যমে ভারত এমন এক গুরুত্বপূর্ণ দেশের তালিকাভুক্ত হল যাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মতো ব্যবস্থা রয়েছে। শ্রী সিং আরও বলেন, শত্রুদের বিভিন্ন ধরনের হুমকির মোকাবিলায় DRDO বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহার করে সাফল্যের সঙ্গে তার পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী এও বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। তিনি গতকাল হায়দ্রাবাদে ডক্টর APJ আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। ইন্ডিয়া AI মিশন প্রকল্পের আওতায় ভার্জো নামের একটি ডিজিটাল ভিডিও মডেলের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব S. কৃষ্ণন। AI প্রযুক্তিকে সাশ্রয়ী, সহজলভ্য ও প্রাসঙ্গিক করে তোলা

তার লক্ষ্যেই এই মডেলটি তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে এস কৃষ্ণন জানান, ভার্জো ভারতের এআই যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইল ফলক, এটি একটি মৌলিক মডেল হিসেবে কাজ করবে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার তিন দিন পর তিনি গতকাল মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। পরে এক স্যান্ডেলে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজের ওপর ওই ধরনের আক্রমণের ঘটনা কখনোই ন্যায়সঙ্গত নয় এবং ভারত তা মেনে নেবে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতীয় নাবিকদের নিয়ে চলা পণ্যবাহী জাহাজের ওপর এই ধরনের হামলার ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষে জোরালো সওয়াল করেন। আগে জানানো হয়েছে, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সার্চ দি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব গতকাল তাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এইভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের। এই ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ভারতের উদ্বেগের বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে এবং ওই অঞ্চলে প্রাণহানি রোধে মার্কিন বাহিনী যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করে তা নিশ্চিত করতেও বলা হয়েছে মার্কিন প্রতিনিধিকে। উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বার মার্কিন দূতকে ডেকে পাঠাল বিদেশ মন্ত্রক। একটি বৃহত্তর পরমাণু চুক্তির অঙ্গ হিসেবে ট্রাম্প প্রশাসন অসামরিক পরমাণু জ্বালানি কর্মসূচি গ্রহণ করতে প্রস্তুত বলে জানিয়েছে। তবে সেক্ষেত্রে তেহরানকে পরমাণু অস্ত্রশস্ত্র তৈরির পরিকাঠামো ধ্বংস করতে হবে। গতকাল মার্কিন ইরান প্রস্তাবিত পরমাণু চুক্তির বিশদ বিবরণ তুলে ধরার সময় একথা জানানো হয়। আগামী কয়েকদিনের মধ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। এক মার্কিন কর্মকর্তা অসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এবং পরমাণু অস্ত্রের সক্ষমতার মধ্যে স্পষ্ট পার্থক্য টেনে তার যুক্তিতে বলেছেন, ওয়াশিংটনের উদ্দেশ্য ইরানের পরমাণু শক্তি ক্ষমতাকে পুরোপুরি নির্মূল করা নয়, বরং তেহরানকে বোমা তৈরি থেকে বিরত রাখা। কেন্দ্রের এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতায় আগামী মাসে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করা হচ্ছে। ১৭ থেকে ১৯ জুলাই হবে এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত এসসিও গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী এবং সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং গতকাল তাজিকিস্তানে এসসিওর আন্তর্জাতিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ায় ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে উত্তরাখণ্ডের দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্যারেড পরিদর্শনও করছেন তিনি। পুরুষ ক্যাডেটদের পাশাপাশি এবছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নিয়েছে। এই অনুষ্ঠানে ৫০০রও বেশি পুরুষ ও মহিলা ভারতীয় সেনাবাহিনীর অফিসার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের পথে এগিয়ে যাবেন। কেন্দ্রীয় ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎপাদন ভিত্তিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর অভাবনীয় গুরুত্ব দিয়েছেন। এর ফলে শিল্পের বিকাশ গতি পেয়েছে, তৈরি হয়েছে কর্মসংস্থানের বিপুল সুযোগ। তিনি গতকাল বেঙ্গালুরুতে কেন্দ্রীয় ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি ইনস্টিটিউটের ৬৫তম প্রতিষ্ঠা দিবসে ভাষণ দিচ্ছিলেন।
পেঁয়াজের যোগান বৃদ্ধি করতে কৃষকদের জন্য ভালো মুনাফা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল খাদ্য ও গণবণ্টন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সামাজিক মাধ্যমে

এক বার্তায় শ্রী যোশী জানান, মন্ডি বা পাইকারি বাজারে বর্তমান দর এবং সংরক্ষণের উপযোগী পেঁয়াজের গুণগত মানের বিষয়গুলি বিবেচনা করে ন্যূনতম নিশ্চিত সংগ্রহ মূল্য সংশোধন করে প্রতি কুইন্টালে 1,650 টাকা নির্ধারণ করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর অসম ও মেঘালয় আজ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী দুদিন অরুণাচল প্রদেশ, বিহার, কেরল, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হবে।

0: হয়েছে। আগামী দুদিন অরুণাচল প্রদেশ, বিহার, কেরল, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হবে। এদিকে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে গত রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝড় বৃষ্টিতে ভারতীয় আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গল সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। সিডনিতে এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সিন্ধু চেন সু ইউকে মাত্র 27 মিনিটে 21-6, 21-9 ব্যবধানে হারিয়ে দেন। ফিফা ফুটবল বিশ্বকাপে লস এঞ্জেলেস স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে 4-1 গোল দিয়ে অভিযান শুরু করেছে। প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে ছিল আয়োজক দেশ। ম্যাচের 7 মিনিটে প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর জোড়া গোল করে ব্যবধান বাড়ান মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুন। এদিকে গ্রুপ বির ম্যাচে গতরাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। দশম আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ 3টি খেলা। ভারতীয় সময় দুপুর 3টে স্কটল্যান্ড মুখোমুখি হবে আয়ারল্যান্ডের, সন্ধে 7টায় অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, রাত 11টায় দিনের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। খবর পড়া আপাতত এ পর্যন্তই, পরের খবর 10টা বেজে 10 মিনিটে।
1: আকাশবাণী আগরতলা শুনছিলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। জানিয়ে দিচ্ছি মুহূর্তের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে 16 জুন পর্যন্ত স্লোভাক প্রজাতন্ত্র সফর করবেন। এই সফরে প্রধানমন্ত্রী শ্রী মোদী স্লোভাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ করবেন। সে দেশের রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন যে আর্থিক অন্তর্ভুক্তি ও স্ব উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যবিধি, আবাসন, খেলাধুলা, বিজ্ঞান এবং প্রশাসন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, ড্রোন প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ সুযোগে নতুন দরজা খুলে দেশজুড়ে উন্নয়নের চিত্র বদলে দিচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের নিয়ে নীতি আয়োগ আয়োজিত এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ি এবং অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চলকে ক্রমাগত দিক নির্দেশনা ও সহায়তা প্রদানের জন্য নীতি আয়োগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল থেকে 16 জুন পর্যন্ত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। 3 দিনব্যাপী এই শিবিরে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সুযোগ সুবিধা প্রদান করা হবে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের পৌরোহিত্যে গতকাল গোমতী জেলা শাসকের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উদয়পুর শহরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজ দ্রুত সম্পন্ন করার উপর মন্ত্রী গুরুত্ব আরোপ করেন। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম। সেই সাথে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন মিশ্র বাংলা গানের অনুষ্ঠান, সকাল 10টায় শুনবেন হিন্দি ছবির গান ককবরক সংযোজনায়। সকাল 10:30 ককবরক সংযোজনায় হিন্দি গান, সকাল 11টায় শুনবেন বাংলা ছবির গান। বেলা 12টায় ককবরক অনুষ্ঠান লেলামণিজরা, বেলা 12:15 নুগুল, 1:05 ককবরক অনুষ্ঠান, দুপুর 1:40 শুনবেন লোকগীতি, দুপুর 1:50 রজনীকান্তের গান। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 গজল, সন্ধ্যে 6:05 সমূহগীতি শিক্ষার আসর, সন্ধ্যে 6:30 শুনবেন অনুষ্ঠান জাগৃতি, পরে লোকগীতি ও শুনবেন। সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 জেলার চিঠি, 8:30 আজকের প্রসঙ্গ, রাত 9টায় নজরুল গীতি শুনবেন শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র। রাত 9টা বেজে 15 মিনিটে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট।

রাত 9টা 30 মিনিটে শুনবেন বাংলা গান, রাত 10টায় শুনবেন আকাশবাণী সঙ্গীত সম্মেলন। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন মিশ্র বাংলা গান। প্রথম গানখানি শুনুন মান্না দের কণ্ঠে, আধুনিক গান মান্না দের কণ্ঠে।

আধুনিক গান শুনছিলেন শ্যামল মিত্রের কণ্ঠে। এবারে শুনুন নজরুল গীতি, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

শুনছেন মিশ্র বাংলা গান। প্রথমে শুনলেন আধুনিক গান এবং এখন নজরুল গীতি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানখানি শুনুন, শিল্পী অধীর বাগচী।

নজরুল গীতিটি শুনলেন অধীর বাগচির কণ্ঠে। এবার আরও একটি নজরুল গীতি শিল্পী পূরবী দত্ত।

0: নজরুল গীতিটি শুনলেন পূরবী দত্তের কণ্ঠে। এবারে শুনবেন রজনীকান্তের গান, শিল্পী অর্ঘ্য সেন।
1: যদি

0: এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বিভিন্ন নানা রঙের বাংলা গান। আজকের শিল্পীরা ছিলেন মান্না দে, গীতা দত্ত, শ্যামল মিত্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, অধীর বাগচী, পূরবী দত্ত, অর্ঘ্য সেন, কৃষ্ণ চট্টোপাধ্যায় এবং পান্নালাল ভট্টাচার্য। আজকের আসুন আপনারা শুনলেন বাংলা আধুনিক গান, নজরুল গীতি এবং রজনীকান্তের গান, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণ পরে শুনবেন ককবরক অনুষ্ঠান।
1: ভাইরা, বোনেরা, দাদারা, দিদিরা, ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
2: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
3: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
4: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
3: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
4: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
3: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

তাকক তৈ বুক সং হাইন হাই সং তেতাং সাবা লাইন খানা তত চামং খানা ফার্সিং থাঙি তঙ ফিয়াবা নরকি বিশিং তমং কেব হর চামং খানা মসঙ্গি তঙ কে আংবাই করঙ্গি মানো 0381232622 55 ও কক দুক নম্বর নাও গাঙ্গে নরক খানাই মানে নরকনি খানাতক চাক মানে রচামু ফিয়াবা কক দুক ফায়াবা আনি খানাতক জামানি রচামু নরক মা খানা লাইসিনে ইঙ্গে খানা লাইয়ানে ও খানাতক রচামু চ তপালকে

Okay, balai no kana ta tok rcha mong sang kana laika asuk chora phia ba noroka asuk kana ta tok rcha mong kana mani abang ka fida tokeni rcha mong rung go kharang rkha utit narayan te alka yakni now hain hai sung te tang sang kana ta tok rcha mong kana na phashing thangi tongo aw abang ka hain hai sang kana layana kya yahi pyar he obo phune rcha mong abak ba tokeni হাইন হাই বাবুল সুপ্রিয়াতে অলকায়াক নিনে খরাং বাই মিরি তার হাতুম বিকাভি আও বালাই খানা তাতক নরক বড় চাপ মুং বাই বাক্সাকে আনি লগিও টঙি টঙলি পান্ডা পায়াসাক জরা।

মানুষ তাকো বুক সঙ্গ হাইন হাই সঙ্গে তো আংসা খাতা তো চাপুনি ফাইসিং থাকলায় জানু মেরি জারি সানাম লাকি টকেন চাপমু সুখানা লাইন উদিত নারায়ণ তে অনুরাধা পডওয়াল খরং ভাই আলাইন খাতা তো রুচাপমু লগি টি টে আনি লগি জে পান্না পায়াসা জরা আং টাই নরবাই ফুনি দাম জেসা জরা আও হিন্দি টকেন রুচাবং তো সঙ্গে লাইনাই সানা থাকায় ফুনি দাম জিতামই সতী থামছি জরা আবার নিউল কক বরকবাই মিক্স রুচাপমু

আমার কি সিং বালাইন খানা তো রুচা মং হাঁল খানা তক যা খা খাখলাই নরব খানা তক যাক বাই খানা হই হাইন হাই সঙ্গ অজরাও তাবুক খানা থাঙি তঙ কক বরক রুচাপ মং কক বরক রুচা মং খানা নি জরাঙি তঙ তাবুক চিনি স্টুডিও নি জরা খগ ফুংনি দাম চিতামই সতী থামচিঙ্গি মুফলি নই চিবা তেই যতন হাই নাই বেলা বেলা খে ফুং কাহাম গি খানা লাইন অজরাও নং সাদি হিনে রুচাপ যাক রুচাপ মং বুকক পারমিতারি আং দে দাকক বাসরাং দে বর্মানি খরাং বাই সংখনা লায়েন অজরাও বালাই খানা তত খা আনি খানা তক জাংমনি তাং সারু চাপমু আবনি লগি লগি নরক তমুং ন খানা নামু সংঘাঙ্গে তে নরক খানাই মান খামুন আনি লগিও ফিয়া কক দুক তামনি বাগে বতিনি করুঙি মানলিয়া সাইমেয়া গে আনি ইংগে যত পালকে খানা লায়েন হাইন হাই তেই সতি থামসি হে জরা আং তত নাই নরক নি লগি ফাইনি খানা লায়েন খানা তত রুচাপমু না

আমার কি সিং বললাই খানা তো রুচামুং সঙ্গে জরা খানা লাইকা হাইন হাইও জরা ওয়াতি বাই তো মানে চিনি ত্রিপুরা হাস্টেও এবার জুদা জুদা হাঁ করো জুদা জুদা থাই ওয়াতি বাই তো সঙ্গ জরা ও খানা তো রুচামুং খানা না হাইন হাই থাঙি তো ওয়াতি রুচামুং স্পেশালি নরব খানা দিয়ে হানি লগিও তো জরা বালাই খানা তো রুচামুং বাড়ি বান জানা

আমার কিছু সিম্বল লাইন ওখানে তো চা মুসং খানা লাগা আসে জরা হাইন হাইতে তাং খানা লাইনে তেরা ফিটু বেলা খানা তো কনজিনিয়াস তকে নি রুচাপ যাক রুচাপ মু সঙ্খানা লাইনে অরিজিৎ সিং নি খরাং বাই বেলা খানা তো কানে খানা তো জামনি রুচাম মু খা খাইন রুচাপ মু এনজয় খাইনা

এতক্ষণ ককবরক সংযোজনায় শুনছিলেন হিন্দি এবং ককবরক সঙ্গীত। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলো হার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন বাংলা ছবির গান। প্রথম গানখানি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনুন নতুন ফসল ছবি থেকে।

দ্বীপের নাম টিয়া রং, ছবির গানখানি শুনছিলেন শ্যামল মিত্রের কণ্ঠে। এবারে অনুপ ঘোষাল, গীতা চৌধুরী এবং অন্যান্যদের কণ্ঠে শুনুন নিমন্ত্রণ ছবির একখানি গান।

শুনছেন বাংলা ছবির গান। এবারে মাহুত বন্ধুরে ছবি থেকে গিয়েছেন প্রতিমা বড়ুয়া এবং অন্যান্যরা।

গানখানি শুনছিলেন নবজন্ম ছবি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন বাংলা ছবির গান। এবারে মান্না দের কণ্ঠে শুনুন গঙ্গা ছবির গান।

রাজকুমারী ছবির গানখানি শুনছিলেন কিশোর কুমারের কণ্ঠে। এবারে দুটি মন ছবি থেকে এখানে গান শুনুন শিল্পী আরতি মুখোপাধ্যায়।

শ্যামল মিত্র এবং আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন পৃথিবী আমারে চায় ছবির গান। এবারে এই ছবির আরও একখানি গান শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ছদ্মবেশী ছবির গান শুনছিলেন মান্নাদের কণ্ঠে। আর এই সঙ্গেই শেষ হলো আজকের বাংলা ছবির গানের অনুষ্ঠান।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আচিক জরা খাইকা পঞ্চলক্ষ্মী দেববর্মী খরংবাই রেজাবজা খাসুকনি রেজাম্বং আকাশবাণী আগরতলা বিগুলো তাব খাবাই বরী রকনি পান্ডা নগুল নগুলো খাবাই ওমেন স্ট্রং সেভ স্ট্রংগার সুজাইটি হই তো বাই জুলি দেববর্মা

0: কাইদা তুই ইং নাই আবসি কক আপনার এডুকেশন নাঙ কে বুড়ি রক তাবো গ্রাক কাহকে সে বিনি দফা এবার সোসাইটি গ্রাককে তিসাউই মাননাই কে আবনি কবং মানো তামঙ্গই হিনে হিনকান গানকে বুড়ি বখরকসা নকনি সাজুক খরকসা হানকজুক খরকসা বিহিক বুমা বুবাচুই আবহাই বিনি রোল প্লে
1: কবং মা তো
0: কবং মা বিনি হানকনি খ্লাইথাই হনই বব মা খ্লাইও খরকসা হিক নি খ্লাইথাই বুমা কে রমদি বুবাচুই নুখুংনি হামসু আবু কবং মা বিনি খ্লাইথাই দো আ খ্লাইমং তো বো খ্লাইও আ খ্লাইমং বিনি তামো তামো খ্লাইথাই দং বিনি নক নুখুং যাই যাই খে তিসানানি খরকসা বুড়ি নুখুংনি হামজু মাব বুমা হংকে বিনি বসারক ন বহাইকে পড়া লেখার নাই বন বহাইকে বরক কাহামসান বন বহাইকে ফরঙ্গি তিসানাই বসা বুতই নী থিনাঙ্গ বহাইকে ইয়াপিরি কারা খ্লাইনাই ও বিনি বুমা খরকসা ওয়ান শক মং কাহাম বিনি ইয়াপিরি কারাক বিনি কাইসা খা কারাক খাও বা সামগ্রাক অবরক মাননাই বসানো ফরঙ্গিব মাননাই সহিরাই যাতে ফরঙ্গি মাননাই যে আবো বুফুর ওনাই ইংকে পো এডুকেশন গান বুড়ি নাই শিক্ষা বিনি টংনানি নাই সাইমান মানে বিনি টংনানি নাই সীমানি বিনি টংনানি নাই ইংকে আবো বহাইকে ইংকে যতন এডুকেশন এডুকেশন নং জেসে কুচুক বেরেম নং সরঙ্গি মাননাই বুড়ি রকনি সীমানি তামনি হানানি ওয়ারই থানাই তাইব সাইমান মানে হায়ুং নতুই সাইমান মানে ওয়ার নাই বিনি যত নতুই নমদি কেরং রায়দা নতুই বিনি সাইমান মানে অবরক যতন বো সাইমান নাই গাহকে খরকসা রং সরংজাক বুড়ি খরকসা সই সিনাই বুড়ি ব নুখুঙ্গ টংকা গাহকে আ নুখুং জেসে গ্রাক কাহামকে চাও অব নুখুং কাইসা গ্রাক কাহামকে চাও আবহাইকে বিনি দফা বিনি হদাবো গ্রাক কাহামকে ব বসকাঙ্গ হিমু ইয়াপ্রি সেই মাননাই আবনি কবং মানো নুকজাগো বুড়ি রক রমদি তাবুক রং সরংজা গিয়া বুড়ি খরকসা নুখুং নুখুং বা বিনি বসাবতী রং ফরংমানি আবনো নাহার নাই দি রং সরংজাক বুড়ি খরকসা বা সেবুগো সামুং তাংজাক এবাকে সাইচুং সাক সাক গ্রাক ফান উংজাক সাইচুং সাক কাইসা ইয়াকুং বাই বাসাজাক বিনি ফিনান্সিয়াল বিনি রাংরি যতন বিনি ইয়াফাও দঙ্গ মোটামুটি আবহাই বুড়ি রক হুঙ্কাহে বিনি ওয়ান সমু তাঙে তাহলে ওয়ান সঙ্গ তাইসা গ্রাক ফাইও বিনি ফান বরা গেফাই বখানি ফান বখানি ফান হে চিনি দফাও তো গবং মা নুকজাগো তাবুক ব চিনি বুড়ি চাই রক আসক রং সরংথায়া আসক পড়ি পড়া লেখা খ্লাই থায়া রমদি বাক্সা বাক্সা হংকে পড়া লেখা হামজা গিয়া আং নুখুনি হামজক কেন যুগু নুখুং নাই নাইকানি খ্লাই দানো আবাহাই কেন আবহাইরক ওয়ান সঙ্গ মুং দো কে আবহাইরক ওয়ান সক হাঙ্কানো ব বিনি নক নুখুং কাইসানি বাকেসে ওয়ান সক মা খ্লাইও গে খরকসা রং সরংনাই গ্রং গাহকে ব সাইচং সাক কাইসানি নুখুং ন সিমিয়া ব বিনি নুখুংনি লগি লগি বিনি নক সু নক আরিনি নুখুং আবরক ব কাহামংথং তামঙ্গে হিনকাং গাঙ্কে যতন ব আবনো নাইজমনাই ফরংনাই তামঙ্গে হিনকাঙ্কে রমদিজং তো দফা হদা হনই সালাই দর দফা ক্রাক বাহাইগেংনাই দফাও টংকা হংকে নং সাইচুংয়া আং সাইচুংবুয়া জঙ্গর যতন দঙ্গ নখুং যতন জানি জানি আলাদা আলাদা ফানো জংফিয়াবা কাইসা জিনি ইউনিভার্সাল দাহনাইনি বা কাইসা হায়ুঙ্গ জং তঙই দং নং বাই আং গরংলাই দং কে আং হাম সাইচুং হামাবাই ইংয়া নং বা হামনা নাংনাই হংকেসে সঙ্গনি ইয়াপ্রি থানচাকে হিম কাঙ্কেসে নং বাই আং ইয়াপ্রি থানচা আংকেসে চিনি হিমমানি চিনি ফান বতাই ফাইনাই হায়া দিবা কে বুড়ি রক হংকা হংকে বেগ বোন হনজাগো মানে চিনি দফানি বা সোসাইটি তামগৈ গে বুড়ি খরকসা ব বিনি নুখুং ন ফরংতই বিনি বসাবতই ন ফরংতই তাই খরকসানি বসাবতই নব ব ফরঙ্গি মানো বিনি বসাবতই লগি রমদি বিনি বসাবতী বায়াব সংফাইকা গে ব বিনি বসানো ফরংখাঙ্গে ন ও তাই বিনি বায়াবরব সরঙ্গি থাইয়া দিবা গে অ বুড়ি ইয়াকই আরক ফরংজাকা এই অবনি বাকে সাজাগ সোসাইটি ও যে গ্রাক ফান বুড়ি রং টংখাঙ্কে বিনি দফা বো গ্রাক মানো অবহাইকে উংনাই খরকসা বিনি সিনাই বিনি বুমা অ বুড়ি তাই খরকসা তাই খরকসানো ফরংনাই বিনি নকশু নগারি বিনি মারে বিনি মাইজান জেসানো পানংথং ব ফরংনাই সানাই বিনি দফানি চায়া রায়দা তামঙ্গই টংখা দফা তাঙি

0: lực giác đó phải thằng ấy ăn bỏ hay có bì đi khăn khăn cái bỏ rộng đó phải chỉ ra nó à bộ sai mà năng này khăn cái à bác cái nước chả rộng bác sai ya bì thằng sa khay này bưởi rộng ya cũng bay ya ba sa hồi này cả khay này chỉ sa sa mong có phan ó bớt càng có phai này tăng năng năng à bộ nó tăng năng này thằng khăn khăn cái nó phan à bộ nó phai gì ni rừng sừng năng
1: rừng sừng
0: rừng sừng mà ni nó chỗ tôi ni sai có tổ cúc
1: sẽ
0: phan có tổ cúc chỉ ni bưởi rộng ni chứ à bộ nó ăn sanai bùi lên chỉ phai thắc rồi à bộ sanai rừng sừng năng này chừng bé lại khi nó năng ó rừng sừng mà ni bị sinh tới chừng cứ bang mà sai mà nó ó sai mà ni bị sinh tới chừng xin ni phan crack mà nó cái bộ bài cái hình cái rom đi nâng tao bộ যে সাপান নং হুক বার ফান খাই খা মে কথং থাই কথং ফান কাই খা অব খরকসা সিয়া লেখা রঙ্গিয়া বনি আহাইন কাই মানি বাই ও খরকসা সিজাক নুকজাক কাই যত্ন খাইমানে আবো আলাদা ফং ফংসা কাই খা হে চিং বন দুই লুও আর সার রক নাম খে লুবো তামো তামো নাং নাংয়া চিং আবো বিজাব গবং মা তঙ্গ রাইদা আবার পড়ি ওই নাই চিং সাইমানো হে আং আলাইন পড়িয়া ফানা আলাইনি বইন পড়ি আং সাইমানো ও তাবো বুফং ফংসা আং কাইমানি জে সানি বুফং ফানংথং বুথাই মানাই জাত বুফং ফান তা ফল ফকরানি ফানংথং বো তামো সা বা তামো নাং আবো আং সাইমানো হে আং আবো রেখা হে আবো ফং সালচা তরনাই লকনাই আনো বুথাই জারনাই সাকলম রেনাই আহ আনি আপনো ফালে আনি রং থানো রাগ নাই হাই দিবা হে আং তাবো রম দি কৃষি ফান খাইন আং তাবো থাইচুক ফান কাইখা খরকসা আং সেবুক টাকলি আপিয়া আং থাইচুক খাইকা আনি জাগা জমিন দো আং থাইচুক বাগান ফান খাইন থাকা নং বহাইকে খাইনাই খরকসা সরং জাগে হংকে বা বসিয়া হংকে বরাইদা সাইমানিয়া হংকে হংকে বরাইদা সাইমান খাংকে বখা বো রাগ আং খাইমানো নি খরকসা রাইদা সিয়া ব ব হংলা আং আবার গসু গিয়া আং খাইমাংলা আবো সলারংনি সামং পান হনি বেরনাই হাইয়া দিবা ইফিয়াবা আং সিজাক নুকজাক গাংকে আং নাংয়া ও সলা সলানি সামংয়া অব আনি সামং আংবো খাইমানো হনি নাই আবুরি আরো খাও রাগৈ থাঙাইনে ব আ সামং ন তাঙাইমানো হাইকে বিনি সাকসেস ফ্লাই ফাইমানো গ আপতেখেব ব বিনি রং থংনো ব রাগৰি মানাই প্লাস বিনি দফানো ব নাই কলৈ মানাই হংকে রম দি বুড়ি রক আবাহে খাইনে থাকতে হিঙ্গাং কেন বিবাং নাং সাহক বিনি নাং মানে রায় অ বুড়ি নুগই তাই খরক সাবো খা বাসানাই বব নুগই গই মানো বব সরাই বা ব তাই খরক সা বুড়ি ফরঙ্গই মানো বহাই বহাইকে খাইকে হংকে জবন সামং টাইমান নিমরম দি গবং বুফং ফংনি সামু সামু জুদা জুদা সামু দো আ সামু বুসুক পরিমাণ বহাই পরিমাণ নেখা রঙে বহাইকে সাইমানাই বা লেখা রঙে নি কনফিডেন্ট গুড়ি ইংনাই অমু বহাইকে খা আং সাইসে মাইয়া আমাকে আং মান মুসং ফানো মাইয়া হানি টাই টাই হিঙ্গে চিং অমতে বুড়ি খাকরা বুফরু ফাই হিঙ্গে বিনি জেফুর যত সীমানে কুপলুং বিনি ওয়ান শক মঙ্গ বিনি বখাও কুপলুং হাঙ্গে বখাক রাখে বিনি ইয়াপরি রাখে বাসা হইনাই নক নি সলারগাই বাক্সা ফানথনি তনি মানব আং আংব তঙ্গ আংব খাই মানো অসামনো তাই কেসা হাঙ্কে যেন বুড়ি রক ন বুড়ি বুড়ি হিনে সিমি ফরঙ্গিয়া হইনাই বুড়ি নং বরক আবসব সঙ্গ মা ফরঙ্গাই নং খরকস বরক আসাই ফাইকা ও সংসার নি খাই থাই নং বহাইকে টংথাই নং খরকসা দফাও আসাই ফাইকা ও দফানো তৈনি তামো তামো খাই থাই দং সঙ্গ আসাই ফাইকে নো আসাই ফাইকা সাকা নংখা থৈকা রাউই চাকরাঙ্গি থৈকা আসুক বাইব দংয়া চিনি সামুং দঙ ও যে সংসার ফাইকা চিনি সামুং গবং দঙ যে নং সামুং বুতাঙ্গ সাই লঙ্কা দফানি বাকি সাই নং দফানি বাকি খাইন থাকেন তামু নাই সাইসং সাকাই নিপরি কাহাম ইয়াপরি গ্রাক ওয়ান সামু গ্রাক দফানি বাকিব সামু টাকাই থানকা গেও দফা আফুনো রাগ জেফুর বুড়ি রক রাগ জেফুরু নিনি কামি আমচাইনি বুড়ি রক ব রম দিন কুড়ি সাপানো নক টংখা কামি আমচাই অঙ্কে আর কুড়ি সা নক নি কুড়ি কুড়ি জন বুড়ি যতন গ্রাক ফান আনুখু কেবেল ককসে
1: ফাইয়া
0: আর বসলা বতঙ্গি মানে সাজক বতঙ্গ সাজক বাই সাজলা খরক নই ইয়াপরি থানসাকে যদি আনু খুঁ তিসা গাহে বুমা বফানি আনু খুঁ হাইক্রাক ববংবা আমি কিন্তু বুড়ি রক বো রাগ নানি নাঙ্গ বুড়ি রক ফানক্রাক না নাই খাক্রাক না নাই হাইকে সে দফানব নারক মাননাই দফানি লগি লগি বিনি নু খুঁনো নারক মাননাই বিনি ন তাই বিনি নক নক যত নব নারকই মাননাই খাতে ওই

0: Gangke no nini rangri nang mani bagai simia nini dofa rak nai bufuru rak ba nini dofa je furu je dofa o rang thong grak ba rang thong gnang ba nini dofa o jotono chawi nangai tong kha rangri ni bisi bial kri afruno dofa rakla ka afru bhai keng na ba sela bai bari bai sang ya pri than cha kai sang abo yapri shana nangnai uklok uslui tong ya wei jeng burui ba nokni samtang tong gan hun ya wei jeng burui phano chini do phano ti shana ni ba ke jeng krak khe jeng yapri ma shenai
1: o yapri sha thane wo jeng burui rok no bo shep baksa kan rena nangnai chala bu sano je sikheru ha di ba burui bu sa rok no jeng kobang ma jagano no go je chala rok no je sik shep ra jaga asag ra jagya kobang ma shebuk rogo bo mai ta bu khanja go je om chala rok এরোপ্লেন চালক থানি বুবরি রক তঙ্গ তাবু বিজনেস বুবরি রক তঙ্গ বুরি রক তাবু এথলেটস বকবাং মা তঙ্গ কবাং মা সামুঙ্গ ক্রিকেটার তা উপরে রক্ত আগে সে খাই মায়া তো
0: যত নো মানো আমি পুইলানি সিমিন ফরংনা নাগো নং বরী হিয়া ওই নং বরক সে হই ফরংনা নাই বরী নং বরক নং খাই মানো নি কং কং কং যত কাম করং তঙ্গ মূসা নি দেরা মঙ্করে নি নন মতাই তাগৈ রহকা নং আবনো তাবো সামুগ ফনাংনা নাই নং উসলুই তঙ্গাওই নং রাখনা নাই আবো আব হাইকে খাই কেন কেন চিনি দফ হবো রাগাই তানে যত বুড়ি রাখ মানে ইয়া গুলো সে চিনি দফা রাখ
1: দফা রাখ নাই বেলেকে নাং মানে ককা যত বুড়ি রাখা হাঁকা সে দফা করাক নাই ও দফা করাক না বাকে বুড়ি রক নি সিমি খালাই থাইয়া ফিয়া বুড়ি রক ন ও সেবরনা নাং নাই যত ন তামু চালা তামু বুড়ি বেলেকে হামবাই বুকুক জুলি নং চ বেলে নাং মানে কক সাই খানা রেখা তাই খানা দং তাকু তাই বুকুক সংন নরকন চিনি পান্ডা খামা বাকে হামবাইয়া ফারো খাচং তিনি নি কক সালাই মং চিনি দফানো সালাই থানে ও দফানো সংসাই তিসা থানে ও সামুং কিসা সুকলে নাঙানো হনে তাই আবহাইকে নতেই কুবন নাং মানে কক বথমা রক পাই চিং বিস্কাংনি সালো ফাইন খানা বাকে কই মং রহরই তিনি অরণ্য বাঁচালাইছেন হামবাই
0: হামবাই

আশিক জরা খাই ককবরক ফকসং হাইকে হাজং রেজাব বেসেরাই রিয়াং তে বিদিন খরং বাই রেজাব জাক রেজাবম রক আকাশবাণী আগরতলা বিগুলো তাবো খাবাই দিল্লি কেন্দ্র নিশিমিন দাদক সিদাক হিন্দি ককতমা বুবাক রক

0: খরচা চালাবো, খরচা নাই মানে ঘুরব, খরচা চালাবাই নকাই যাবে মানে ওয়ান ইজ টু ওয়ান মনোগামী মিঠাই খিনি কেন কুদুং চাই খাই মানে জমাতীয় সজাব যেন হাইন নগো ওই তাই জমাতীয় সজাও বি খরক নি না নি তাই দারব না বহাইকে না
1: কক হা যেনতো সঙ্গে টিপ্রানি কক সালাইকে না টিপ্রা বাই জমাতিয়ান বিসঙ্গ অবরং তুই খেলাইমা গবাং নুকাইয়া রমনি কাইজাংমানি বিসঙ্গ নং ছাতিং সাকা যে খরচা নুনা নাই গেলা বহাইন বড়ি বহাইন জমাতিয়াও বহাইন তেব জমাতিয়াবো তেব শিকারা টিপ্রা রং নিশ্লাইতা টিপ্রাও হয়তো বাক্সা কক বড়ি সর্দার রক কিংবা কক খানাইয়া রক কেবা চৌধুরী রক বড়ি কনাপ কনিক থাম্পা নাই মাংখা কেবা অর খেয়াবা আপতেইয়া
0: অরকাই
1: নাই মাইয়া আপতেই না বো নাই তা আপতে উবং ইয়া যেন খব খানাইয়া কো মকল বাইসাম নুগিয়াকো সেখান রক বা এবার তেবা হাকসালাম সেরে উঙ্গে যাতং আবলে সাইমিয়া কিংবা যেন যে সাইমা মাস আপতি রকাই করি অ সদাব নাই কাইজং মানি ন বাংকো গুফিয়াবা নাইলাই অক নাইলাই কাইজং মানি তা আবন অসদাব যেন গবাংখাই নুগ হ্যাঁ হংকাই বড় কাইজং মানি রমলি তাল ব তাল বড় বেশি কাইজাং আমি কে সাকে বাতে চাষক না হ্যাঁ মাঘ তাল বড় কাইজা কুব
0: মাঘ
1: আগুন তৈ মাঘ তৈ বাদ্র পৌষ তৈ চৈত্র হ্যাঁ তাল বড় কাইজা গিয়ে আবো তো আরো সিমিয়াবলে যে টিপ্রা দফাও হাইনটা বরফ কক বরফ সালাই দফাও আবো যত জায়গা নগো বাদ্র তাল মা সারি হিনুসং পৌষ তাল বহাইন আমব যেন মা সারি হনু চৈত্র তালও কাইজা গিয়া আর তাল রগবা রমদি পৌষ তালও বা যেন মতাইছিল যে খাইমিয়া মা সারি ফোনামো মতাই বাদ্র মাস বহাইনটা যেন আমো ওয়াথবরি মেয়া কুনরি মেয়া বাদ্র বাই পৌষ তালও মা সারি হনাই আহিতা আর মাস ব্রক্তে কাইয়া এবং টিপ্রা দফ বাহাইম কাইয়া আপনি কাইজেন নাইব করিটা হ্যাঁ কাইনা বন্যা কক হ্যাঁ চকদিন সাবইন আরো কাইনা নাই সেগাংবারে কাইনা হাঙ্কাই চকদিন ফে ব্রক মাস হাতা তিনি টিপ্রা দফকে ফি আপনি নাঙ্গিয়া চকদিন সানা নাঙ্গিয়া নগ উপযুক্ত চলা বড়ি দংখাই আমার আইবাইন ইয়াকি আম কাইনা রহনি ওয়া সুগলাইটা অর ফিয়া বাহাইয়া
2: তাল নি কক যে সালাই তোমার যে মাঘ আগুন আহিরকে যে কাইলাই মানে অব অব তো তাবুক আমার সানা থাকে অব তো তাবুক তাবুক সীমানি বিশিং কিছু আব উবই তো রমনি তাবু তো অর তাবু নুজাগ চিনে আগে তঙ আব সেই সিরিসিটি তুমি ট্রিং হলি না বা অর আগুন পুজ অম যেন বাংলা নিয়ে এখন বনি তো বনি আগে সিমিয়া তো চল্লিশ হাজার টং নাই আবো ও জায়গা তাবং সিমিয়া যে ও জায়গাও ঠিক অন্যান্য কুবুর নিজে বন্ধু মানি বর্ণ বস্তু নুজাও যে ওই যে ও কাইলাইমানি যে জরা বনি আর তাল নো কিন্তু আরো নিজের সেটা হিন্দু রোগ বা খুব উপ খেলাই খুব মানিও আবার বড় মহিলা পুষ মাসকে কাইয়া বা বনে একটা কাইয়া বা ই একটা অবত অথচ যে অন্য ফাঁসি না চিনাইছে যে মানে খ্রিস্টান ওখানে বরং কিন্তু এরকম কিন্তু বরং তার লোক আবার বরং বেশি বাসিয়া বনি নাইছে বনি যা ফাইমানি যে সময় বরং কাজানা মুসং খাবা যে সময় কাজানা বাড়ি খেলাইছে আপনারও বরং ওকে ঠিক ও জায়গাও তুমি যখন অমো ও মল মাহে বাং বনি যে তাল অমর রেগ মানবা ইয়ং যে হিন্দু রং রং মানে অমুক কিছু মিলি যাক তত হিমান বা যেন অমর যে তাল রং রেগি নাই একটা ফাইলে
0: মানে
2: সরঙ্গি যা মানে ইংখানা না অমর যেন অমর সে আগে হাজার বছর সেখানে কি মানে দা আবন যেন মানি ফাইনা
1: আচ্ছা ককা ম ম কক বেলায় কটু বুঝিখা ক্রিং বা বঙ্গাব্দ আমার পেইটা আগুন পোষ মালক পেয়ে
2: এমন
1: শকাব্দ পেয়ে নাইখাই চিন তিন নফিয়াবা বাংলা বঙ্গাব্দ হলাই বেশি দাম নাও করা হ্যাঁ তেথাই জাংখা ম ছিরি সিটিন ছিমিনে আহাই নাং ফয়ে নি ছালে যা বুড়া বুড়ির পোষ মা সব মতাইছিল খাই মিয়া আহি রকম এটা আমি তাবু সিমিয়া ফিয়াবা হাঙ্কাই তাবু রম দি ব্রব মালে মান তো চিনি পাশো বছর নি করুখা ওই যে তিন নগ আর নিজে কোবনি বসং কবান দিছানে বসং বাই মালাই মানে হাঙ্কাই আপ্রু হইতে দা তালুং খামোবা আমন সকাং দাম খাই মানে আম কোবনি কক থাং থাকুয়া মত তুই খেতে কাইসা কক বাং কক সিক তুই মা বাহার চাই তব কেমন।

0: tại à có cũng khả bởi tomung nó tor khai lok khai
1: ha
0: haga bolung khai con cá xích là ông khai ta xích là ông nan bắc cái da mang mà nằm khai ha ulo nó tam khai ở à bộ nó à cái này cọc xèng lại cha
1: tao nghe anh nói xích lăng
0: khai cái mang khai ta ai ta bro hăng cái ta hồi hăng cái ở sai mà nó sang bớt cái này phụ cái gì na sao có thóc không bar khai mà nó haga bolung không mà ông cái amon cọc to xích lăng khai lại
2: thế nào
0: হাকা শিকলং কি যে কাইমানো হাকা বরক সেরাই ফরু কাইয়া তেঙ্গর ন সাইমানো বাইল বিবাহ বং নি বিসিং গ করুই
1: বরক তেই সা ছিজাজা
0: ছিজাজা হাই
1: সেলে বং হ্যাঁ মানসুক মাকবা
0: হ্যাঁ হাকা অরস চলাং কক ছলা গানাই জি আ চলাব আ শিকলা সগনা নাঙ্গো অসই কক গিয়া চলাব শিকলা সনা নাঙ্গাই বরে বর শিকলা সনা নাঙ্গাই শিকলা সগই ছাগমাং কোচো কতরঙ্গই হ্যাঁ আজি ওই মান খাই বব কাজেং না হজামঙ্গো
1: আজিনা
0: বনাঙ্গো তাহলে চিন্তাম সম্পর্ক তাম ইনকাম কাজমা সিমে চুগিয়া বিঘ্ন তাম চারে নাই বসান তাম চারে নাই
2: তমু আফরুম জিমিন
0: হ্যাঁ তে চারে রং পুষেনা নাঙ্গান ওই যে বিনি কুসুর তম তেসে বুয়া ফপুরাং ফপুরন পুষেনা নাঙ্গান হাঁকা অসৈতা কাজিয়া নাঙ্গান অসৈতা হাঁকে ওয়ান সুক ইম্পর সামুং তাঙ্গ হাঁকা ব্রক কোবনি দফান ফাইছুর ন বড় ওয়ান সুম করং হিন মান নাই যে ব্রক বজা গা বসাই তং গাও যে বংচের রক আহা দা হাঁকে বংচের সমাজ চালাই ফুরু কাইয়া আমন কক ব্লে
2: আ চালাই ফুরু কাইয়া পর
0: আমন কক ছয়
2: একত মাইনর যে সমান বয়স কম কাই
0: হ্যাঁ বয়স কম ব্রক কাইয়া আইনতা বড় ব বসং থানজনি বিসিঙ্গ কাইলাই জন্ম খাওয়াই রিয়াং রং বসং থানসান মধ্যে কাইলেও হাঁকা বড় বসং থানসান বিশ কাইলে হাঁকা অর খাই রিয়াং বাই সাবুং খাবো যে মঞ্চের বড় থানসং তংখা মধ্যে বসং কাছে মধ্যে কাইলে মানে খাই আবার চেন বাইকে ফেলাই তংখা ফেবার কবুন যাব খাই চেন বাই আবার এগুং তংখা
2: ওকে ঠিক আছে অবব্য নমকে ফ্যামিলি কাস্টম
0: ফ্যামিলি কাস্টম চা হাঁকাই ব্রক তাম খাই কবুনি বসঙ্গ কাইলাইয়া ব্রক বংনি বসঙ্গ সিমে কাইউ
1: হ্যাঁ
0: হ্যাঁ মাফা এবার মাফা সইয়া পান সইয়া নাঙ্গা মাফা সইয়া কেবা সইয়া নাঙ্গো
1: যদি
0: হামজাকাই
1: মানে বরক হুগাই অর ককে হাইছেন না বরক বুখানি মুচুক মান বরক
0: বরম বরম
2: হুগা আবো বিশেষ কেবা মারব না
3: আওয়াজ জরতে খেনা লাগিয়া সিং যিন বরক দফানি কাস্টমারি ইল্ল আকাশবাণী আগরতলা বিনিয়াগুলো পাইখা দীপরচরণ ককবর কাবই পান্ডা সারিক দামচিনী দামপ্র হাইন হাই মালে ফিখানা বাইদি ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হল আকাশবাণী আগরতলা এখন কলকাতা
4: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। ক্ষেপণাস্ত্র পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষর করা হবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। এদিকে উভয় পক্ষই চুক্তিতে রাজি বলে মার্কিন প্রশাসন ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের ও মরক্কো ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স এক গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতেই এই অনুষ্ঠান। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকালই দুদিনের সফরে তিনি স্লোভাকিয়ায় যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সেদেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেদিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের ১৬ এবং ১৭ তারিখে হতে

0: তলা G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে যাবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হলো, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। 18ই জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে বিভাটেক 2026-এ অংশ নেবেন। প্যারিসে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। ওই দিনই দেশে ফেরার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে উৎপাদন ক্ষেত্র, মহাকাশ বিজ্ঞান, সেমি কন্ডাক্টর এবং ড্রোন সহ একাধিক ক্ষেত্রে দেশের যুবরা বিশেষ অবদান রাখছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, স্টার্ট আপ ক্ষেত্রে ভারত বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এবং এই স্টার্ট আপ তৈরি করা যুবরা দেশের ছোট শহর গ্রাম থেকে উঠে আসছেন। আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে দেশের যুবরা বিশ্বমঞ্চে ভারতের নাম সুপ্রতিষ্ঠিত করছেন বলেও মন্তব্য করেন তিনি। স্টার্ট আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া এবং অটল ইনোভেশন প্রকল্পের মতন সরকারি উদ্যোগগুলি দেশের যুবদের জন্য এক উদ্ভাবনী পরিবেশ তৈরি করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে উত্তরাখণ্ডের দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। প্যারেড পরিদর্শনও করেন তিনি। পুরুষ ক্যাডেটদের পাশাপাশি এই বছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেয়। এই অনুষ্ঠানে 500 বেশি পুরুষ ও মহিলা ভারতীয় সেনাবাহিনীর অফিসার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি তার ভাষণে নবনিযুক্ত অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের স্বার্থে আত্মত্যাগে তারা সর্বতোভাবে প্রস্তুত।
1: As you pass out of this institution as proud officers of the great Indian Army, you should carry within your heart the motto of academy, Birta or Vivek, failure and wisdom. Remain humble in success and resilient in adversity. I am confident that you will rise to every challenge and continue to enhance the prestige of the Indian Army and our great nation. I once again extend my heartfelt congratulations to all the passing out officer cadets on their commissioning.
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় বিমান বাহিনীর নবনিযুক্ত আধিকারিকদের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সাযুজ্য রেখে ড্রোন, কৃত্রিম উপগ্রহ ও রোবোটিক্সের মতন আধুনিক যুদ্ধ প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার আহ্বান জানান। হায়দ্রাবাদের গুন্ডিগালে অবস্থিত বিমান বাহিনীর একাডেমিতে আয়োজিত 217তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেড পরিদর্শনকালে তিনি আজ একথা বলেন। আধিকারিকদের রাজনাথ সিং উদ্ভাবন, সতর্কতা এবং নিরন্তর শেখার উপর গুরুত্ব আরোপ করার পরামর্শ দেন। তিনি বলেন, আধুনিক যুদ্ধ পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং আধিকারিকদের অবশ্যই নতুন নতুন যুদ্ধ ব্যবস্থা ও কৌশল সম্পর্কে তাদের সর্বদা অবহিত থাকতে হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনটি পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী ব্যবস্থা প্রতিহত করতে DRDO এ মাসের 10 ও 11 তারিখে এই পরীক্ষা চালান। অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন বলে তিনি জানান।
2: DRDO द्वारा विकसित सिस्टम जैसे आकाश और ब्रह्मोस ने ऑपरेशन सिंदूर के दौरान रियल टाइम सिचुएशन में अपनी उत्कृष्ट क्षमता का प्रदर्शन किया है। इन सिस्टम्स की सफलता ने यह सिद्ध कर दिया है कि भारत आज ग्लोबल डिफेंस टेक्नोलॉजी इकोसिस्टम में कम्पीट करने की क्षमता भी रखता है। DRDO ने प्रमाणित कर दिया है कि भारत के वैज्ञानिकों की प्रतिभा, भारत के वैज्ञानिकों का टैलेंट किसी भी डेवलप्ड नेशन से कम नहीं है।
0: আসামে জোরহাট বিমানবন্দরে আজ ভারতীয় বায়ুসেনার একটি AN-32 বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে বলে বায়ুসেনা আধিকারিকরা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কোর্ট অফ এনকোয়ারি তৈরি করা হয়েছে। কেন্দ্রের NDA সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রসাদ তরঙ্গে, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং

এক্সঅ্যান্ডেল এআইআ নিউজ কলকাতাতে। মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তিতে ইরান স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে। তবে সূত্রের খবর, দুপক্ষই প্রাথমিকভাবে চুক্তির কাছাকাছি পৌঁছেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি সরকারি প্রচার মাধ্যমে জানান, দুপক্ষের মধ্যে সমঝোতা স্মারকপত্র বা মৌমির বিষয়বস্তু চূড়ান্ত করে আগামী কয়েকদিনের মধ্যেই তা ডিজিটাল মাধ্যমে স্বাক্ষরিত হতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার না করলে চূড়ান্ত চুক্তি সম্ভব নয় বলে ইরান প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে উভয় পক্ষই চুক্তিতে রাজি বলে মার্কিন প্রশাসন ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে। আলোচনায় অংশগ্রহণকারীদের দায়বদ্ধতার উপরেই চূড়ান্ত শান্তি চুক্তি নির্ভর করবে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গে ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেন ভারতের পাশে দাঁড়িয়েছেন এবং বলেছেন, ভারত পশ্চিমী দেশগুলির তেল সংক্রান্ত সর্বোচ্চ মূল্যনীতি মেনে চলে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, তেল রপ্তানি করে রাশিয়ার আর্থিক লাভ নিয়ন্ত্রণে রাখতে এই মূল্যনীতির প্রণয়ন করা হয়েছিল এবং ভারত তার সঙ্গে সাহায্যপূর্ণ ব্যবহার করেছিল। ইউরোপীয় দেশগুলির এই সমালোচনার উত্তরে শ্রী জয়শঙ্কর বলেন, পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞার ফলেই ইউরোপের দেশগুলির মধ্যে প্রাচ্য থেকে তেল কিনতে বাধ্য হয়, ভারতকেও এর ফলে অন্য সমাধান খোঁজার পথ বেছে নিতে হয় বলেও তিনি মন্তব্য করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর হামলায় তিনজন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন, বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, লিয়াকি ফ্রিডম জাহাজে ভারতীয় নাবিকদের মৃত্যুর খবরটি সঠিক নয়। তারা জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছেন এবং সকল কর্মী নিরাপদে আছেন বলে মন্ত্রক জানিয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক মিথ্যা ও ভিত্তিহীন দাবি ও পোস্টার বিষয়ে সতর্ক থাকার জন্য বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট জনসাধারণকে আহ্বান জানিয়েছে। ফিফা এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য ম্যাচে গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে, খেলা শুরু হবে রাত 3:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দিয়েছেন। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী কায়ুম মিয়া।

লোকগীতি শুনছিলেন, শিল্পী ছিলেন কায়ুম মিয়া। শিল্পীর পরবর্তী লোকগীতির অনুষ্ঠান শুনতে পাবেন আজ সন্ধে 6:50। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

অনামিকা ছায়াছবির গান শুনলেন শিল্পী লতা মঙ্গেশকর। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন কিশোর কুমারের কণ্ঠে, জহিরিলা ইনসান ছায়াছবি থেকে।

0: আন্ধি ছায়াছবির গান শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈতকণ্ঠে। চিত্রগীত অনুষ্ঠানে এবারের গানটি শুনুন কিশোর কুমারের কণ্ঠে আজনবী ছায়াছবি থেকে।
1: মুলাকাত হো গই

0: এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিগীতি। বিভিন্ন শিল্পীর কণ্ঠে, প্রথমে শিল্পী মোহাম্মদ রফি।
1: Yeah.

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গীত গজল অনুষ্ঠান। গানটি শুনলেন বেগম আখতারের কণ্ঠে। এবারের শিল্পী জগজিৎ সিং।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গীত গজল অনুষ্ঠান আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এখন জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের দুঃখিত পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 অনুষ্ঠান জাগৃতি, পরে শুনবেন লোকগীতি, শিল্পী কায়ুম মিয়া। 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, 8:05 জেলার চিঠি, 8:30 আজকের প্রসঙ্গ, 9:00 নজরুল গীতি শুনবেন শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র, 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট, 9:30 শুনবেন বাংলা গান, 10:00 আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। পরবর্তী 24 ঘণ্টায় আবহাওয়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 24.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 54%। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সমস্ত জেলার বিক্ষিপ্তভাবে, এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা।

0: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1270 কিলো হার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান জাগৃতি।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে

0: প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
1: তাহলে সঠিক নম্বর
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
1: দিদি তুমি বাঁচালে,
0: কাজ থেকে নয়।
1: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
2: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
3: শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ শনিবার, তাই আজকে অনুষ্ঠান রয়েছে আইনের ওপর। আইন বিষয়ক বিভিন্ন কথাবার্তা বলে থাকি আমরা এই অনুষ্ঠানে।

0: আর এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন অ্যাডভোকেট রঞ্জিতা দে। নমস্কার শ্রীমতী দে।
1: নমস্কার।
0: আসলে ভারতে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন রয়েছে এবং 2013 সালে নতুন আরও কিছু আইন সংযোজিত হয়েছে। এই যে নতুন আইন সংযোজিত হয়েছে, যেগুলো সম্পর্কে অনেকেই আমরা এখনও হয়তোবা ঠিকঠাক জানি না কিংবা অনেকে একেবারেই অবগত নন ব্যাপারটায়, শুরুতেই আপনার কাছে তাই এই আইনটা সম্পর্কে একটু জানতে চাইব, এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাইব। এই আইনটা আসলে কী, এটা নিয়ে একটু জানতে চাইব।
1: প্রথমত আইনি যে সমস্যাটা, আইনের যে ব্যাপারগুলো, এগুলো সমস্ত কিছু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আসে। আমাদের প্রথমে যে নিরাপত্তার ব্যাপারটা, কর্মক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে প্রথমে আমি বলবো যে সেখানে আমাদের বৈষম্য, আমাদের যে আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 21 অফ আওয়ার কনস্টিটিউশন, সেখানে বলা হয়েছে কি, রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি মিন্স অল আর ইকুয়াল বিফোর দ্য আই অফ দ্য ল, আমরা সবাই সমান আইনের চোখে। কিন্তু এই যে আইনের চোখে আমরা সবাই সমান, কিন্তু প্রথমত বলতে গেলে আমরা যতটাই সচেতনভাবে সচেতন হই না কেন আইনিভাবে, এছাড়া আমাদের মানসিকভাবে বিকশিত হওয়াটা আমাদের খুবই দরকার। যার জন্য আমাদের দরকার, আমাদের যে সোসাইটি সেট আপ বা মাইন্ড সেট আপ আছে, আমরা ঘর থেকে যা শিখে আসি, যেমন কি পুরুষদেরকে প্রাধান্য দেওয়া, কোনো কিছু একটা ভালো রান্না করার পর আমরা দেখি যে ভালো জিনিসটা পুরুষদের জন্য আলাদা করে রাখা হয়। ইটস অল অ্যাবাউট আওয়ার মাইন্ড সেট আপ। সেখানে কোনো আইন করে বলে দেওয়া হয়নি যে তুমি পুরুষকে দাও, কিন্তু আমরা মহিলারাই সেটা করি। তো সেটা কিন্তু একটা ইনইকুয়ালিটি। এই যে জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে আমরা কথা বলছি, জেন্ডার সেন্সিটাইজ করছি, বিভিন্ন সেমিনার করছি, সেখানে কিন্তু আমরা আমাদের মাইন্ড সেট আপটাকে চেঞ্জ করতে পারবো না। তো মাইন্ড সেট আপটা আমাদের নিজের থেকে চেঞ্জ হতে হবে। তো ওইটারই হাত ধরে কিন্তু এরকমই একটা ঘটনা, যেটা ভানবারী দেবী, উনি ছিলেন একজন সতীন নামে একটা এনজিও ছিল, উনি সেখানে কাজ করতেন এনজিওতে, এবং ওই এনজিওটার পারপাস ছিল প্রিভেন্ট দ্য চাইল্ড ম্যারেজ। উনি 10 ইয়ারের একটা বাচ্চার চাইল্ড ম্যারেজটাকে প্রিভেন্ট করতে গেছিলেন। সেখানে উনি বিভিন্নভাবে প্রতিবন্ধকতার শিকার হন, বিভিন্ন পুরুষ লোকরা ওনাকে না করে যে না সেটা বিয়ে দেওয়া হবে মানে দেওয়া হবে, আপনি এখানে আসবেন না। তারপরে অনেক প্রতিকূলতা উনি পেরিয়ে গিয়ে বিয়েটা বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু পরবর্তী সময়ে ওইখানের এক গ্রুপ অফ ম্যান দ্বারা উনি গ্যাং র্যাপড হয় এবং সাবসিকুয়েন্টলি বিভিন্ন ধরনের অর্গানাইজেশনে যান, অথরিটির কাছে যান, কিন্তু কোনো রিড্রেসাল উনি পাননি। পরবর্তী সময়ে এই সমস্ত ঘটনা আরও বারবার হয়, যার ফলে একটা বিশাখা একটা এনজিও, উনি রাজস্থানের হয়ে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেন, সেখানে ভানবারী দেবীও ছিলেন, সবাই মিলে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে বলে যে কি আমরা কর্মক্ষেত্রে আমরা নিরাপদ নই। উনাদের কেসটা এরকম ছিল যে উনি কর্মক্ষেত্রে এমডির দ্বারা বিভিন্ন ধরনের প্রমোশনের ওনাকে অফার দেওয়া হতো, যে যদি সেক্সুয়াল ফেভার হয় তাহলে প্রমোশনটা ভালো হবে, ওভারনাইট করানো হতো, ওভারটাইম করানো হতো ওনাদেরকে দিয়ে। ওই রকম নিয়ে সুপ্রিম কোর্টে যখন ওনারা আর্জি পেশ করেন, তখন ওদেরকে সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন দেয়, যেটা নাকি পরবর্তী সময়ে 2013 সেক্সুয়াল প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উমেন অ্যাট ওয়ার্ক প্লেস 2013 অ্যাক্ট হিসেবে আমাদের কাছে আসে। সেটা হচ্ছে এই আইনটার প্রেক্ষাপট, যেটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, এটা জেনেসিসটা হচ্ছে সেটা আর কি। এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম, এই যে ইকুয়ালিটির কথা আপনি বললেন, দেখুন সেখানে যখন সুপ্রিম কোর্টে যখন সেই কেসটা চলছিল, তখন ছিল জাস্টিস জেএস ভার্মা, উনি বলেছেন যে দ্য মিনিং অ্যান্ড কন্টেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইট গ্যারান্টেড ইন আওয়ার কনস্টিটিউশন অ্যান্ড দিস আর সাফিসিয়েন্ট অ্যাম্পলিটিউড টু অ্যাকম্পাস দ্য ফেসেট অফ দ্য জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটির কথা বারবার বলছে, আমরা এইভাবে জেন্ডার ইকুয়ালিটি করব, ঘরে গিয়ে ইনইকুয়ালিটি করব, এটা করে হচ্ছে না। যার জন্য আমাদের, আমি বারবারই বলছি যে আমাদের মানসিকভাবে বিকশিত হওয়া দরকার। এখন এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা বলা হয়েছে ওয়ার্ক প্লেসে, এখন অনেকের মনে এটা প্রশ্ন জাগতে পারে, যেমন দিদিমণিরা বা বিভিন্ন স্টাফরা দূরবর্তী জায়গায় যায়, ট্রান্সপোর্ট, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট, প্রাইভেট পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যায়, তখন অনেক মহিলাদের মনে এটা প্রশ্ন আসে যে ম্যাডাম আমরা তো বাসের মধ্যে অনেক কিছু দেখতে পাই, এটাও কি এই আইনের অন্তর্ভুক্ত কি না? কিন্তু সেটা আইনের অন্তর্ভুক্ত না, এই কারণে আইনটাতে বলা হয়েছে ওয়ার্ক প্লেস। এখন স্বভাবত একটা প্রশ্ন আসবে যে ওয়ার্ক প্লেসটা তাহলে কি? ওয়ার্ক প্লেস কি শুধু অনলি গভর্নমেন্ট সেক্টর, না ইট ইজ অলসো ইনক্লুডিং দ্য পাবলিক সেক্টর, যে কোনো এনজিও, যে কোনো ব্যাংক, যে কোনো কোঅপারেটিভস।

0: যে কোনো রেজিস্টার্ড সোসাইটিস, যে কোনো সংস্থা, ইন্স্যুরেন্স কোম্পানিজ, গভর্নমেন্ট সেক্টর ইনক্লুডিং, সব জায়গায় হচ্ছে একটা ওয়ার্ক প্লেস। কিন্তু একটা ট্রান্সপোর্ট, একটা বাসের মধ্যে কিছু দেখে এটা ওয়ার্ক প্লেসের মধ্যে পড়ছে না। এখন হচ্ছে ভিকটিম কারা হতে পারে, এগ্রিভড উমেন কারা হতে পারে, যারা এই ধরনের সোশ্যাল ফেবার নেবেন, যাদেরকে এরকমভাবে বলা হবে যে তুমি ওভারটাইম করো, তোমাকে আমি প্রমোশন দেবো, তুমি আমাকে সেক্সুয়াল ফেবার দেওয়া হবে, বিভিন্ন ধরনের আনওয়েলকাম অ্যাপ্রোচ করা হবে, ওদেরকে বলা হচ্ছে এগ্রিভড উমেন।
1: আচ্ছা, তো সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই আইনটা প্রযোজ্য?
0: হ্যাঁ,
1: কিন্তু দেখা যায় অনেক সময় গৃহ পরিচারিকাদের ওপরও এই ধরনেরও মানে যৌন নির্যাতন বা এই ধরনের কিছু হয়ে থাকে, মানে অন্যায় হয়ে থাকে, সেক্ষেত্রে কি এই আইনটা তাদের বেলায় প্রযোজ্য হবে?
0: না, সেই আইনটা তাদের বেলায় প্রযোজ্য হবে না। সেখানে একটা ছোট বিতর্ক আছে, সেই বিতর্কটা হচ্ছে যে গৃহ পরিচারিকাদের জন্য ডোমেস্টিক ভায়োলেন্স।
1: আচ্ছা,
0: অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে অনেকেই বলে থাকেন যে ডোমেস্টিক ভায়োলেন্সটা নাকি গৃহ পরিচারিকাদের মধ্যে আসে, কিন্তু এটা কখনোই আসে না। এই কারণে আসে না, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে একটা সেপারেট ল, আর সেটাতে ডোমেস্টিক, ডোমেস্টিক মিন্স ইন হাউস,
1: ইন হাউস
0: আমরা এটা ভালো করে বুঝি। আর ডোমেস্টিক রিলেশনশিপের যে ডেফিনেশনটা আইনে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আন্ডার দ্য সেম রুফ দ্য কাপল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মাস্ট বি ট্রিটেড, একটা আন্ডার দ্য সেম রুফ হতে হবে। পরিচারিকা তো একটা পার্ট টাইমের জন্য সেখানে কাজ করতে আসছে, এসে উনি তো আর সেম রুফে একটা রিলেশন মেনটেন করছে না, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কোনো ম্যারিটাল রিলেশন বা লিভ ইন রিলেশন মেনটেন করছে না, তো এখানে কিন্তু ইনক্লুডেড হচ্ছে না পরিচারিকা, এবং এই কেসও পরিচারিকা ইনক্লুডেড হচ্ছে না, ওদের জন্য আলাদা অথরিটি, আলাদা ফোরাম আছে।
1: তো এই যে বললেন 2013 সালে যে দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক প্লেস আইনটা হয়েছে, তার ক্ষেত্রে মানে কি কি আর ব্যাপার রয়েছে, মানে কোনো কমিটি বা অন্য কোনো ধরনের কিছু
0: কমিটি আছে? এখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারটা যদি আমি ক্লিয়ার না করি তাহলে বোঝা যাবে না সেক্সুয়াল হ্যারাসমেন্ট জিনিসটা কি। আপনাদের মনে হতে পারে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট শুনছি, র‍্যাপ শুনছি, সমস্ত কিছু তো আলাদা আলাদা ডেফিনেশন আইনের ভাষায়। সেক্সুয়াল হ্যারাসমেন্টটা বলতে বলা হচ্ছে যে একটা আনওয়েলকাম অ্যাপ্রোচ, যেমন ধরুন একজন মহিলা দেখতে ভীষণই সুন্দর, ওনাকে একজন শিক্ষকই হয়তো বা বললো যে ম্যাডাম আজকে আপনাকে খুবই সুন্দর লাগছে, এই শাড়িটাই আপনি পরবেন, ইয়েলো শাড়িটা পরবেন, দিস ইজ আনওয়েলকাম অ্যাপ্রোচ। এটা একটা ইন্ডিকটিভ, একটা ইন্ডিকেশন আছে এটার মধ্যে একটা আনওয়েলকাম অ্যাপ্রোচের, যেটার ডিসকমফোর্টটা ফিল করতে পারে ওই মহিলাটা। তারপর অনেক সময় দেখা যায় শোয়িং সাম পর্নোগ্রাফি, ডেকে এনে কাউকে দেখানো হচ্ছে, বা কোনো ধরনের কাজ করানোর জন্য একটা সেক্সুয়াল ফেভার চাইছে, আজকে হয়তো ওনার 10-12 দিনের একটা ছুটি চাইছেন উনি, ওনাকে বললেন তাহলে তুমি আমাকে সেক্সুয়াল ফেভার করো তাহলে আমি তোমাকে এটা পাইয়ে দিচ্ছি, বা ট্রান্সফার, যে কোনো ক্ষেত্রে এই যে অ্যাপ্রোচগুলো, এই যে হ্যারাসমেন্টগুলো একটা এগ্রিভড পার্সনকে, একটা ভিকটিমকে পেতে হয়, এগুলো সবই হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট।
1: একদমই। তো এই হ্যারাসমেন্টের থেকে বাঁচার জন্যে ধরুন কারোর সঙ্গে এটা হলো, প্রথমে কার কাছে যাবেন?
0: প্রথমে তো বলতে গেলে সেখানে আমাদের যে গাইডলাইন্সগুলো সুপ্রিম কোর্ট দিয়েছে, বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থানের হাত ধরেই তো এই গাইডলাইনগুলো সুপ্রিম কোর্ট দিয়েছেন, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে দুটো কমিটির কথা, একটা হচ্ছে ইন্টারনাল কমিটি, একটা হচ্ছে লোকাল কমিটি, ICC ইন্টারনাল কমপ্লেন কমিটি, আর একটা হচ্ছে LCC হচ্ছে লোকাল কমপ্লেন কমিটি। এবার প্রথমে ICCটা হচ্ছে ইন্টারনাল কমিটি, যে কোনো সংস্থা হোক, এডুকেশনাল ইনস্টিটিউশন হোক, ওদেরকে একটা কমপ্লেন কমিটি থাকবে। দিস কমিটি ICC, দিস ইন্টারনাল কমিটি উইল বি হেডেড বাই এ উমেন, একজন মহিলা থাকবে, এবং হাফ অফ দ্য মেম্বার্স, যে অর্ধেক মহিলা, মহিলা দ্বারা পরিচালিত হবে, এবং 3rd পার্সন একজন থাকবে, উনি NGO থেকে হতে পারে বা কোনো সংস্থা থেকে হতে পারে, যার নাকি বায়াসনেস থাকবে না, যে নাকি ওই ভিকটিমকেও চেনেন না বা ওই যে সংস্থার কোনো ব্যক্তিকেও চেনেন না, এবং উনি এক্সপার্ট, এই সমস্ত বিষয়ের উপর ওনার দক্ষতা আছে, ওই রকমভাবে একটা কমিটি ফর্ম করা হবে এই কনস্টিটিউশন অনুসারে। তারপর কমপ্লেন যখন যাবে, ওনারা কমপ্লেনটাকে দেখবে এবং ভিকটিমকে ডাকবে, তারপর সাবসিকুয়েন্টলি স্টেটমেন্ট নেওয়ার হলে স্টেটমেন্ট নেবে। এখন আপনি বলতে পারেন যদি ম্যাডাম এটার কোনো বায়াসনেস চলে আসে, বা মহিলা যদি এখানে অ্যাপ্রোচ করার পর দেখেন যে না এখানে ঠিক লাগছে না কিছু, তাহলে ওদের কী রেমেডি হতে পারে, ওই ক্ষেত্রে বলবো যে এই এই যে ইন্টারনাল কমপ্লেন কমিটি, ইন্টারনাল কমপ্লেন কমিটি কিন্তু কোনো রেমেডি দেবে না, ওদের যে প্রসেসটা কি হচ্ছে কি না হচ্ছে এটা

0: ডাইরেক্টলি ওরা সেন্ড করে দেবে এলসিসির কাছে, লোকাল কমপ্লেন কমিটি। এই লোকাল কমপ্লেন কমিটিটাকে হেড করছে ডিস্ট্রিক্ট অফিসার, হু উইল বি অ্যাপয়েন্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, যে নাকি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারে, ডিসিএম হতে পারে, ডেপুটি কালেক্টর হতে পারে, উনি হচ্ছেন ডিস্ট্রিক্ট অফিসার। এবং সেক্ষেত্রে ওই এলসিসি মানে লোকাল কমপ্লেন কমিটিতে হেডেড বাই উমেন, এবং হাফ অফ দ্য মেজরিটি অফ দ্য মেম্বার্স উইল বি উমেন, আর যে থাকছেন আরেকজন এক্স অফিসিও মেম্বার অফ এনি অর্গানাইজেশন। এই ফর্মের মধ্যে ওনারা যা যা ঠিক করবে, ওনারা যেই রেমেডিটা দেবেন এটা হচ্ছে সিভিল রেমেডি, সেখানে কিন্তু ইমপ্রিজনমেন্ট বা পানিশমেন্টের কোনো প্রশ্ন থাকছে না। সিভিল রেমেডি পাওয়ার পর যে একটা রিপোর্ট, একটা সার দিতে হয় যে না এই কমপ্লেনগুলো আমাদের এসছে, এটা এটা প্যান্ডিং আছে এখনও, এটার থেকে এটা পাওয়া গেছে, এবং অ্যানুয়াল রিপোর্ট একটা স্টেট গভর্নমেন্টের কাছে দিতে হয়। এই যে ইন্টারনাল কমিটি বা লোকাল কমিটি থেকে যে রেমেডিটা উনি পেলেন, ভিকটিম যার উপর এই ঘটনাগুলো হলো, যিনি কমপ্লেনটা করলেন, উনি যদি সেটাতে স্যাটিসফাই না হয়, যে পানিশমেন্ট তো হচ্ছে না, স্যাটিসফাই নাই হতে পারে, উনি কিন্তু ডিউ প্রসিডিওরে এফআইআর করে ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট করতে পারে, যেখানে নাকি ইমপ্রিজনমেন্টের পানিশমেন্টের ব্যবস্থাটা আছে।
1: আচ্ছা, তো আমাদের রাজ্যের কি সবগুলো কর্মক্ষেত্রে, ধরুন সবগুলো স্কুল যদি ধরি আমি, স্কুলে তো দিদিমণিরা থাকেন কিংবা মানে মহিলা কর্মচারী প্রচুর থাকেন, কিংবা অন্যান্য অফিস রয়েছে, সব জায়গাতে কি রয়েছে এই ধরনের কমিটি?
0: সেটা বলতে গেলে দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি বিভিন্ন ধরনের জায়গাতে গিয়ে ক্লাস করাই এবং বিভিন্ন শিক্ষকদের সঙ্গে কথা বলে দেখেছি যে অনেক স্কুলে আছে, অনেক স্কুলে নেই। একটা জেনারেল একটা কমিটি হয়, জেনারেল একটা কমপ্লেন বক্স থাকে, সেখানে কোনো মেয়েরা যদি পক্সো কেস বা কোনো ধরনের স্টাফ রিলেটেড কোনো কিছু থাকে, ওরা সেখানে এই কমপ্লেনটা জমা দেয়। ওদেরকে এরকমভাবে কোনো সচেতনতা করা আছে বলে মনে হয় না, যার জন্য এখন বিভিন্ন ধরনের প্রসিডিওর চলছে এবং বিভিন্ন ধরনের ওয়ার্কশপ সেমিনার চলছে, এগুলো নিয়ে কথা বলা হচ্ছে। হয়তো আগামী দিনে আমাদের এগুলো হয়ে যাবে, যে এখানে হয়নি কিন্তু কিছু কিছু জায়গায় আবার হয়েছে, কিছু কিছু জায়গায় হয়নি, কাজ চলছে, হয়ে যাবে।
1: আরেকটা জিনিস জানতে খুব ইচ্ছে করে, এখন এরকম অনেক সংগঠন, এরকম অনেক অফিস রয়েছে যেখানটায় সরকারি যে কী বলবো স্থায়ী কর্মীর পাশাপাশি কিছু অস্থায়ী কর্মী থাকেন এবং সেখানটায় মহিলারাও থাকেন। অনেক সময় এরকম দেখা যায় যে অস্থায়ী বলে হয়তোবা তার অভিযোগটা নিলই না বা এটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হলো, তো সেক্ষেত্রে কি সে অন্য কোথাও গিয়ে এই অভিযোগ জানাতে পারবে?
0: হ্যাঁ পারবে, কন্ট্রাকচুয়াল বলে উনি রেমেডি পাবেন না, সেটা হতে পারে না। আইনে কিন্তু বলা হয়েছে ওয়ার্ড বয় থেকে, হসপিটাল যদি হয় ওয়ার্ড বয়, নার্স, মাল্টিটাস্ক ওয়ার্কার সবাই এই ফেসিলিটিসগুলো পাবে, কেউ এই আইন থেকে বঞ্চিত হবে না। ওয়ার্ক প্লেসে যারা যারা আছে সবাই যদি পায়, কন্ট্রাকচুয়াল লেবার থেকে আরম্ভ করে সবাই পাবে, ডেইলি ওয়েজেস লেবার, এই কথা একদম স্পষ্ট করে বলা হয়েছে। উনি যদি এই রেমেডিতে উনি স্যাটিসফাই না হন, তাহলে উনি সেম ওয়েতে এফআইআর করে ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট করতে পারে,
1: আচ্ছা,
0: ক্রিমিনাল পানিশমেন্ট দেওয়ার জন্য।
1: আচ্ছা, তো আমাদের এই রাজ্যে মহিলা কর্মী যারা রয়েছেন কতটা নিরাপদ?
0: মহিলা কর্মীরা দেখুন, সেক্ষেত্রে বলতে গেলে এক একটা ওয়ার্ক প্লেসে এখন এই 2013-এ এই আইনটা আসার পর থেকে যে কাজগুলো শুরু হচ্ছে, বিভিন্ন ধরনের সচেতন করার জন্য এই আইন নিয়ে বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে আমরা কথা বলছি, অর্গানাইজড ওয়েতে সব শিক্ষকদেরকে ডেকে কথা বলা হচ্ছে। আগামী দিনে যদি এই কমপ্লেন কমিটিগুলো এস্টাবলিশড হয়ে যায়, এবং আরেকটা কথা হচ্ছে যে এই যে আইনের ব্যাপারটা, এটা যদি একটা কনস্পিকুয়াস প্লেসে, সব ইনস্টিটিউশনে একটা দৃশ্যমান জায়গায় যদি ঝোলানো যেতে পারে, যে দেখা যাবে, ঢুকতে গেলেই সবার চোখে পড়বে যে না এগুলো হলে এইরকম ধরনের শাস্তির ব্যবস্থা আছে, তখনই কিন্তু নিরাপত্তাটা আরও বেড়ে যাবে। এখন যতটা না নিরাপদ তত আরও বেড়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের, আমি আগেও বললাম যখন শুরু হলো তখনও বললাম যে আমরা মানসিকভাবে ডেভেলপড কিনা। হ্যাঁ, এক কেন বলছি এই কথাটা, অনেকে কি হয়, অনেকে প্রতিবাদের ভাষা জানে না, অনেকে প্রতিবাদ করতে চায় না, অনেক সময় যেটা হচ্ছে সেটা মুখ বুঝে সহ্য করে যায়। মুখ বুঝে সহ্য করলে কি হয় কি, দিনকে দিন এটার মাত্রাটা আরও বাড়তে থাকে। একটা যখন কখনো যখন একজন মানে যে অফেন্ডার, যে নাকি রং ডুয়ার, উনি যখন একটা ভুল করবেন, উনি একবার করে থামবেন না, এটা ইন্টেনশন, এটা ক্রিমিনাল ইন্টেনশন, এটা বারবার হবে, একবার হচ্ছে আবার হবে। তো কী হয়, যখন প্রতিবাদটা আসে তখন কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু প্রতিবাদ যদি না করে তাহলে কিন্তু এটা বাড়তে থাকে, পরবর্তী সময়ে তখন

0: সামলানো যায় না। আর ফার্স্ট অ্যাপ্রোচে মানুষ পট করতে অনেকটা মানে দূর পর্যন্ত যেতে পারে না, যদি আপনি প্রথমত অবস্থায় যদি সেটা মানে বলে না যে শুরুতেই সাবধান হোক, ব্যাপারটা হচ্ছে ওই আর কি।
1: তো আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে জাগৃতি, আমরা মানুষকে জাগানোর চেষ্টা করি বা জাগ্রত করার চেষ্টা করি। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা। আর এই নিরাপত্তার জায়গায় আর কী কী ধারা রয়েছে মহিলাদের নিরাপত্তার জন্য?
0: মহিলাদের নিরাপত্তা, দেখুন, মহিলাদের নিরাপত্তা দেওয়া, মহিলাদেরকে সুবিধা প্রদানের জন্য আমাদের ম্যাটারনিটি বেনিফিট একটা আমরা 1961 পেয়েছি, সেটা তো বলবো যে মহিলাদের ক্ষেত্র বিশেষ করে, কারণ আমাদের সংবিধানেই বলেছে স্পেশাল প্রভিশন ফর উমেন অ্যান্ড চাইল্ড, মহিলাদেরকে বলা হয়েছে সমাজের দুর্বলতর শ্রেণী। দুর্বলতর কেন? গঠনগত কাঠামো থেকে বলা হয়েছে দুর্বলতর, যার জন্য ওদেরকে স্পেশাল প্রভিশন করে দেওয়া হয়েছে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট দেওয়া হয়েছে। ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্টে এই যে 1961-এ যে যখন প্রেগনেন্সির টাইম থাকবে ওনাকে ট্রান্সফার করা যাবে না, ওনাকে হেভি লোডেড কোনো কাজ দেওয়া যাবে না, এবং কোনো কারণে উনি এই যে থ্রি মান্থসের যে গ্যাপিং, থ্রি মান্থস সিক্স মান্থস পরে যে উনি কর্মরত অবস্থায় উনি না যেতে পারলেও কিন্তু উনি সবেতন ছুটি, সেটার কথা তো বলা হয়েছে। তো এইভাবে সমস্তগুলো প্রকল্প কেন আনা হচ্ছে, এই আইনগুলো আনা হচ্ছে মহিলাদেরকে নিরাপদ করার জন্য, এবং মহিলারা যাতে একটা সেফ এনভায়রনমেন্টে কাজ করতে পারে, নিজেদেরকে নিরাপদভাবে কাজ করতে পারে, এর জন্যই কিন্তু সংবিধানের বা আইন প্রণয়নকারীদের প্রচেষ্টা। তো আমি বলবো যদি আমাদের আমি জাগৃতি অনুষ্ঠানে আমি এটাই বলতে চাইবো যে জনগণকে জাগরুক হওয়ার জন্য বলবো যে যেই যে আইনগুলো আছে সেগুলোর একটা বেসিক কনসেপ্ট নিয়েও হলেও আপনারা প্রতিবাদ করুন, আর প্রতিবাদের ভাষা না থাকলে কোনোদিনই কোনো আইন আইন আইনের বইয়ে থেকে যাবে, কিন্তু এটা কোনোদিনই প্রয়োগ হবে না। প্রয়োগ করতে হলে আমাদের প্রতিবাদ করতে হবে।
1: আচ্ছা, এই যে মহিলা যে হ্যারাসমেন্টের যে ব্যাপারটা সব জায়গাতেই দেখা যাচ্ছে, রাজ্যে বলুন কিংবা যে কোনো শহরে বলুন, সব জায়গাতেই হচ্ছে। এই জায়গায় আপনি একটু আগে বলছিলেন যে প্রত্যেকটা অফিসে ঢোকার মুখে আইন কী কী রয়েছে, এর শাস্তি কী কী রয়েছে, এই জাতীয় ফ্ল্যাগস বা ফেস্টুন এগুলো লাগিয়ে মানুষকে সচেতন করার ব্যাপারটা, এই ব্যাপারটা সত্যি কতটা হচ্ছে? এই ব্যাপারটা যদি বেশি বেশি করে করা যায় মনে হয় অনেকটাই মানুষ সচেতন হবেন, এবং মানুষের মধ্যে একটু হলেও ডর বা ভয় ঢুকবে যে না আমি এই কাজগুলো করতে গেলে আমার এই হতে পারে, একটু ভাববে মানুষ অন্তত।
0: সেটাই বলছিলাম, দেখুন আমাদের শহরে আমরা যখন রাজবাড়ির এদিকটায় যাই, আপনিও দেখেছেন আমিও দেখেছি, এলইডি একটা ঝোলানো আছে, সেখানে কি বলা হয়েছে যে কোথায় কি স্কিম আছে, কোথায় কি শুরু হচ্ছে, কাজ হচ্ছে, সেগুলো প্রচার করার জন্যই এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। তো সেম ওয়েতে যদি যে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট ওয়ার্ক প্লেসের কথাটা, এবং কি কমিটি ফরমেশন হচ্ছে, কোথায় গিয়ে আমি কমপ্লেন জানাবো, কমিটি আছে কি না, এই সমস্ত কিছু যদি একটা দৃশ্যমান জায়গায় লাগানো থাকে বা ফেস্টুন করে হোক বা ফ্ল্যাগস ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে কি হয়, মানুষ যেতে আসতে চোখে পড়বে, সবার চোখে পড়বে, মানুষ আইনের তো আর পুরো ধারা ধরে বলতে হবে না, জাস্ট বেসিকগুলো এক লাইনগুলো যদি দেখা থাকে মানুষের একটা সচেতনতা আসবে, বা একটু হলেও ভয় থাকবে মানুষের। ভয় তো অন্য কিছু না, ভয় হচ্ছে ল অ্যান্ড অর্ডারটা জানা। ল অ্যান্ড অর্ডার জানা থাকলে মানুষ ভুল করতে একবার হলেও চিন্তা
1: করবে,
0: কারণ যে যে যে লোকগুলো সেখানে আসছে ওরা কিন্তু ওয়ার্ক প্লেসে আসছে, ওরা কাজ করতে হবে, কাজ করলে ওদের রোজগার হবে, তারপর ওরা বাড়িতে যাবে, ওদের সংসার প্রতিপালন হবে। তো ওই ক্ষেত্রে মানুষের কিন্তু এইভাবে সচেতন করা যেতে পারে।
1: তো আপনার কি মনে হয় না যে এই ব্যাপারগুলো স্কুল কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে আর একটু বেশি করে জানানো, তাহলে হয়তো বা পরবর্তী যে জেনারেশনটা আসবে পরবর্তী সময়ে হয়তো আমাদের সমাজ অনেকটা সুধরে যাবে?
0: হ্যাঁ, সে কথা ঠিক আছে, কিন্তু এই যে ওয়ার্ক প্লেসের কথাটা বা এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট ওয়ার্ক প্লেস, সেখানে স্টুডেন্টরা বলতে স্টুডেন্টরাও অ্যালাউড, কিন্তু স্টুডেন্টরা আসছে স্কলারশিপ নিচ্ছে, পিএইচডি করছে এইরকম, বা এমডি স্টুডেন্টসরা ওরা আসছে এই আইনটাতে, কিন্তু স্টুডেন্টস বলতে যে স্কুল গোয়িং স্টুডেন্টস কিন্তু এই আইনের আওতায় আসছে না। সেখানের জন্য আমাদের আলাদা একটা আইন আছে, প্রিভেনশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেখানের আইনটা আবার আলাদা। তো ওই ধরনের স্টুডেন্ট ছাড়া যারা ইউনিভার্সিটিতে কোনো পিএইচডি করছে বা স্কলারশিপ ফেলো নিচ্ছে বা অনেক ধরনের ইন্টার্ন আছে, এমডি করছে, তো ওদেরকে নিয়ে এরকম সচেতনতামূলক সভা করলে হ্যাঁ নিশ্চয়ই বেনিফিটেড তো হবে।
1: মানে আমি যেটা বলতে চাইছিলাম যে গোড়া থেকে যদি আমরা ব্যাপারটাকে একটু পোক্ত করে তুলি তাহলে মনে হয় ভবিষ্যতে আমরা অনেকটাই নিরাপদ হব, নিরাপদ হবেন আমাদের মহিলারা যারা কর্মক্ষেত্রে যান, কাজ করেন, মানে বাড়ির বাইরের কাজের কথা নিশ্চয়ই বলছি, বাড়িতে তো সবাই কাজ করেন।
0: নিশ্চয়ই,
1: তো সেক্ষেত্রে

0: এরকম করলে হয়তো বা সমাজটা অনেকটা শুধরে যাবে খুব তাড়াতাড়ি।
1: হ্যাঁ, গোড়া থেকে যে কোনো জিনিসই না গ্রাসরুট লেভেল থেকে যদি ধরে করা যায় তাহলে তাড়াতাড়ি কাজটা হয় এবং এটার ফলটাও অনেক সুদূর প্রসারী হয়, সেটা আমিও মানি। এবং এই সাজেশনটা সবসময়ই থাকে যে গ্রাসরুট লেভেল থেকে কাজ করা, তাহলে এই সচেতনমূলক সভাগুলো অনেক উপকারী হয়ে যায় এবং মানুষ যে আছে, রাজ্যের মানুষ বলুন বহিরাজ্যের মানুষ বলুন, সবাই খুবভাবে এই জিনিসগুলোর বেনিফিটটা উপভোগ করতে পারেন।
0: আমাদের সময় একেবারে শেষ ম্যাডাম, আমাদের অনুষ্ঠানটা এখানটা শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জাগৃতি অনুষ্ঠানে শুনছিলেন কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা, এ নিয়ে একটি আলোচনা। এই আলোচনায় অংশগ্রহণ করলেন অ্যাডভোকেট রঞ্জিতা দে।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী কায়ুম মিয়া।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন কাইয়ুম মিয়া। এই সঙ্গেই শেষ হল আমাদের আজকের এই পর্বের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা তাবুক চেংজগ তিনি সানজজরানি কক্রক পান্দা তিনি চা সালবা সং পুলেওনো রেচামুং খনামানি কচার কচার সং ককটুনি চাপা পান্দা ও সং হাবলায়ন তিনি চা সালবা সং তৈশ নরক বাই গরং না হই জরামান ফিউকা আগে নরক ব তমুং ককদুকনি বিসিংতেই গ্রং হরৈ নরকনি খানা মুচুং হরমানি উলনি ককরকন সাহরনা মুচুঙই টংখাংকে নরক সংবাই গ্রং হরৈ মানো গাই ককতুনি জাপা বান্দো নরক গ্রংনা বাগৈ নরক ককদুকতেই গ্রংনা নাংনাই ককদুক নাম্বার আং তৈসাম মুইতো খ্লাইরপ্রানা 0381-232-6255 হাইনো হাই সাকলাইফিরো 0381-232-6255 গেও ককদুক নাম্বারনি বিসিংতেই নরক সংবাই গ্রং হরমানি বিসিংতেই নরকনি খনানা মুচুংজামনি ককরকন সাহরদি তাই তাবুক অজরাও সং ককদুক নাসিংতে নাসিংতে তাংসার চামুং সং খনালায়ন জেসমিন দেববর্মা বাই রেচাপ জাগ বেলাইন খনাতক রেচাপমুং

আশক জরা সঙ্গ খালাই তংমানী জেসমিন দেববর্মা বৈর জাব জাক বেলাই নকনা তক রাপং আহ নরক ককটু নিজা পাপান্দ নরক গ্রহরনা বাকে কক দুক নম্বর আং তৈশা মৈতো খেলার পিরানো 0381232625 কে অকক দুক নম্বর নি বিসিংতে নরক সঙ্গবাই গ্রহরদি তাই নরক নি সাহর নামু চুমানি এবার শিহর নামু চুমানি কক রকন নরক সাহরদি কে অজরাব তাই তাংসা রাজাব মুং জেসমিন দেববর্মা বৈর জাব জাক খালায়না

आओ नरक नि कक दुख ना सिंते ना सिंते तांग तांग नि रचा मंग संग खनाय ना लाइ ग्राखा गाय ताबुक अजरा ओ किसा खना नि पांदा नि आय बुतांग रो किसा खनाय ना लाय न खना कक तिसाल खना फुंग दाम दक तामै शति नै जि भाव फुंग नि हाय नि खरांग पांदा ओ खनाय मानानो बयार जमातिया बाय रचा जाग रचाबु आबुनि यागुलो फुंग नि दाम जि तामफ्रु खना रि जागन কক বরক কম থিং জাক নি বিশিংতেই কক বর হিন্দি তকে নি রেচামং পান্দা মনোরঞ্জনী আপনি ইয়াগুলো দিবর দাম চিনেও চেরাই রকনি পান্দা বুখরি বদল খনাই মানানো তনুজা দেববরমাবাই কম থিং জাক চেরাই রকনি বুখরি বদল আপনি ইয়াগুলো দিবর দাম চিনেই তামই সতী থামচি ও খনাই জাগানো খরক চাকে রেচাপ জাক রেচামংনি পান্দা খানি মারে পান্দা ও খরং রোয়ানো দিলীপ দেব বর্মা তাই কম থেঙ্গানো উষা দেব বর্মা কে আবুনিয়াগুলো সানজা দাম সিনি ও খনাই মানবায়ন থুংনুক চেথুয়াং অবন শৈখা রোহি চন্দ্র দেব বর্মা আবুনিয়াগুলো কতাল রচামুং খানানি জাংনাই বয়ার জমাতিয়ানি খরাঙ্গ কে আশক জরা সং খনালাইকা খনানি পান্দানি আওয়াই বতাং রক তাবুক অ জরাও নরংনি কক দুক্ত ফায়াক কক্ত নি ছাপা পান্দাও খা খায়ু নরংনি তুমুং ন সঙ্গজাংনাই তুমুং ন কক রক তং তং খেবা নরক গরং হরানো তে সাহানো হয় কক দুক নাম্বার সাকলাই রেফিরানো 03-8123-26255 অ কক দুক নাম্বার তৈ নরক সঙ্গনাম মুচুংই তং খেবা নরক কক রক গজার নাম মুচুং তং খেবা গজার হরি মানো গে অ জরাও সঙ্গতাই দাংসার চামং জেসমিন দেব বর্মা বাইর চাপজাক খানানানি ফাজিং থাংলায়

আসক জরা খালাইকা জেসমিন দেবরুমা বাই রেচাব যাক বেলাইনও খা দতক রেচাব আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি সানজা জরনি কক ব্রক পান্দা যতন হরকাহাম।

ককবরক অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

0: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের এবং মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। রওনা হওয়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি মন্তব্য করেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতেই এই উদ্যোগ। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকাল দুদিনের সফরে তিনি স্লোভাকিয়া যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সেদেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের 16-17 তারিখ G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে যাবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। 18 জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026-এ অংশ নেবেন। উত্তরাখণ্ডের দেরাদুনে আজ ভারতীয় সেনা একাডেমিতে 158তম পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে 481 জন নতুন আধিকারিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ভারতীয় সেনা একাডেমির শৌর্য, সাহস এবং দেশের প্রতি সেবার প্রতীক। মহিলাদের সেনাবাহিনীতে যোগদানের প্রশংসা করে তিনি বলেন, নারী নেতৃত্বাধীন উন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দিক।
1: I am specially delighted to see 9 women cadets. This is watershed moment in the history of IMA. It is not only a milestone in the history of India's defense forces, but also an inspiring example of India's march towards women-led development. I am sure that many more women cadets will join the academy.
0: প্রশিক্ষণের অন্তিম পদক্ষেপ পার করে মহিলাসহ 500-এর বেশি ক্যাডেট সামরিক বাহিনীর অফিসার হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ চলাকালীন বিশেষ দক্ষতার প্রদর্শনের জন্য অফিসার ক্যাডেট বিশাল কুমারকে সোর্স অফ অনার প্রদান করা হয়। আবার পড়ছি, অনুষ্ঠানে প্রশিক্ষণ চলাকালীন বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য অফিসার ক্যাডেট বিশাল কুমারকে সোর্স অফ অনার প্রদান করা হয়। অসমে জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়ত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। রৌরিয়া বায়ুসেনা ঘাটিতে অবতরণের সময় আজ সকালে ওই বিমানটি ভেঙে পড়ে, এরপরই বিমানে আগুন ধরে যায়। ভারতীয় বিমান বাহিনী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, সেনাকর্মীদের শৌর্য এবং সাহস এবং দেশের প্রতি আত্মত্যাগ সর্বদা গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। এই ঘটনার তদন্তে একটি কোর্ট অফ ইনকোয়ারিও গঠন করা হয়েছে। সরকার লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত করেছে। তিনি বর্তমানে ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। 30 জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওই দিনই অবসর গ্রহণ করবেন। ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ INS তারকশ বর্তমানে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই গতকাল সেসেলসের পোর্ট ভিক্টোরিয়ায় পৌঁছেছে যুদ্ধজাহাজটি। ভারত থেকে মেরামতির কাজ শেষ করে সেসেলস কোস্ট গার্ডের জাহাজ PS জরোয়াস্টারকে নিরাপদে সেসেলস পর্যন্ত পৌঁছে দিয়েছে INS তারকশ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগ ভারত ও সেসেলসের দীর্ঘস্থায়ী সামুদ্রিক অংশীদারিত্বের প্রতিফলন, পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ সামুদ্রিক নিরাপত্তা ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের সমন্বয় ও কর্মক্ষমতার প্রমাণ বহন করছে এই সফর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জনবিন্যাসগত পরিবর্তন সংক্রান্ত একটি বৈঠকে সভাপতিত্ব করেন এবং সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কমিশনকে নির্দেশ দেন। বৈঠকে তিনি কমিশনকে পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সীমান্তবর্তী এলাকা, মেট্রো শহর এবং শিল্প শহরগুলি সরেজমিনে পরিদর্শন করারও নির্দেশ দেন। এর আগে গত মাসে অবৈধ অভিবাসন ও অন্যান্য অস্বাভাবিক কারণে সৃষ্ট জনবিন্যাসগত পরিবর্তনগুলি পর্যালোচনা করতে এবং মোকাবিলার উপায় বা পদক্ষেপের বিষয়ে সুপারিশ করতে কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, 2047-এর মধ্যে উন্নত দেশের তকমা পাওয়ার

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সেনাবাহিনীতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি নারী নেতৃত্বাধীন উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক। অসমের জোরহাটে বায়ুসেনার AN-32 বিমান ভেঙে পড়ে 5 সেনাকর্মীর মৃত্যু। দুর্ঘটনার তদন্তে কোর্ট অফ এনকোয়ারি গঠন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, 2047-এর মধ্যে উন্নত ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি খামার, মাঠ এবং গ্রাম।

লক্ষ্যে ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি খামার, মাঠ এবং গ্রাম। সুস্থায়ী কৃষি ব্যবস্থা, উদ্ভাবন ও গবেষণা এই তিনটি ক্ষেত্রকে বিকশিত ভারতের মূল ভিত্তি বলে উল্লেখ করেন তিনি। নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থায়ী কৃষি, ঐতিহ্য প্রযুক্তি এবং সুস্পষ্ট ফলাফল শীর্ষক দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী বিড়লা বলেন, চিরাচরিত জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণ ভারতকে কৃষিক্ষেত্রে বিশ্বের পথপ্রদর্শকের মর্যাদা দিতে পারে। তিনি আরও বলেন, ভারতের কৃষি শুধুমাত্র একটি অর্থনৈতিক ক্ষেত্র নয়, দেশের সংস্কৃতি, সভ্যতা ও জীবনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। পাকিস্তান সরকার আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি। অতীতেও পাকিস্তানের শাসক গোষ্ঠী নানা প্রতিশ্রুতি দিলেও সেগুলি রক্ষা করেনি, তাই নতুন করে আলোচনায় কোনো ফল হবে না বলে কমিটির তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তাদের মতে এই আলোচনার প্রস্তাব আসলে চোখে ধুলো দেওয়ার কৌশল। পাক অধিকৃত কাশ্মীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই ইসলামাবাদের প্রকৃত লক্ষ্য বলে তাদের অভিমত। স্থানীয় প্রশাসন বা সরকারের ভূমিকা কমিয়ে সরাসরি ইসলামাবাদ থেকে এই অঞ্চলটি পরিচালনা করতে চাইছে পাকিস্তান। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বর্তমান আন্দোলন পাকিস্তান প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পাকিস্তানের বালুচিস্তানে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে হিংসা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। মানবাধিকার সংগঠন বালুচ ইয়েকজেহতি কমিটি বিওয়াইসি অভিযোগ করেছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এক সাধারণ নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে এবং আরও 2 জন নিখোঁজ। বিওয়াইসি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা শুধু আক্রান্ত পরিবারগুলোর জন্যই নয়, গোটা সমাজের জন্য গভীর শোক, আতঙ্ক ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, সাংবাদিক এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে বালুচিস্তানের এই ঘটনাসহ বৃহত্তর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়েছে তারা। অন্যদিকে মানবাধিকার সংগঠন বালুচ ভয়েস ফর জাস্টিস জানিয়েছে, জোর করে গুম করে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার এবং আইনের শাসনের গুরুতর লঙ্ঘন। পরিবহন মন্ত্রক পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সাফল্য নিয়ে নাগপুরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়কড়ি বলেন, সড়ক ও মহাসড়ক মন্ত্রক দেশজুড়ে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 12 বছরে দেশের শিক্ষা, দক্ষতা, উদ্ভাবন এবং স্টার্ট আপ ক্ষেত্রে নতুন এক সংস্কৃতি তৈরি করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন নীতির কারণে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্কের মর্যাদা পেয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আইগোয়াট কর্মযোগী ভারত প্ল্যাটফর্মে পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত আধিকারিকদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরীক্ষা কর্মযোগীর সূচনা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল পরীক্ষার নজরদারি প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা এবং অফলাইন পরীক্ষা পরিচালনা আরও মসৃণ ও নিরাপদ করে তোলা। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য খেলায় গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে, খেলা শুরু হবে রাত 3:30। ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 22 ওভার 1 বলে 8 উইকেট হারিয়ে 183 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। অসমে জোরহাটে বায়ুসেনার AN-32 বিমান ভেঙে পড়ে 5 সেনাকর্মীর মৃত্যু। খবর শেষ হলো একটু পরেই স্থানীয় সংবাদ।

0: তিনি কক্তমা বুবাগ রাগংখা রাষ্ট্রভক্ষক দ্রৌপদী মুর্মু সাকা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অংখা বরম খাকরাক তাই হা কতর্ণ হামজাগৈ সামুং তাংমানি মারি মন্ত্রীবর্ষক নরেন্দ্র মোদী সাকা এনডিএ হাফাং থানাই বিসি চিনই রমই শিক্লা রোগ নেই তিফাং বাই হামক্রাইনি বাকি থাকিয়াওই সামুং তাঙ্গুই দো মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রীবর্ষক নরেন্দ্র মোদী নই তিফাং বাই এনডিএ হাফাং থানাই বিসি চিনই রমই হা কতনি লুকুরগনি বিসিং সাক পুইতুজামা বাংরেখা ফুটবল হায়ুং কাপনি গ্রুপ বেরেম গ্রুপ সিও হরনি দামতাম তামুই সতি থামচিও ব্রাজিল থংলায়ানো মরক্কোন কেবেঙ্গই তাবো ককতমা সক্রবুই রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অংখা বরম খাকরাক তাই হাক অতন্ন হামজাগৈ সামুং তাংমানি মারি তিনি উত্তরাখণ্ড নি দেরাদুন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি নি ফিল্ড সারা বাচিচার পাসিং আউট প্যারেড নি বিসিংতৈ ভারত নি সেংক্রাক বদল নি খরক ব্রুইরা চারতিসা কতাল শিক্লা অফিসার ন লামসগমা মেইল ব ম কক সাকা ব সাকা ভারত নি সেংক্রাক বদল ব্রুই ক্যাডেট রক পাসংমা একাডেমি নি লাইবুমা ব খুরসা থতক কাইসা থং আব হা কতর বুড়ি রগনি তুইফাং বাই হামক্রাইনি বুখাক বুসকাঙ্গুই তকমানি খাতুংজাক কাইসা ইয়াপ্রি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা এনডিএ হাফাং থানাই বিসি চিনই রুমুই শিক্লা রগনি তুইফাং বাই হামক্রাইনি বাকি থাকিয়াউই সামুং তাঙুই দো তাই আট জরানি বিসিং হা কতরনি শিক্লা রগনি সাক পুইতু জামা বাংখা আব বরগনি সানমুং সুপংথানি চুবাখা তিনি হদানি আওয়াই লাম ব ম কক খুরচাখা মন্ত্রীবক্রক তাই বসাকা ভারতনি শিক্লা হদা সৈসীমা তাই তাংসেবনি সিমি চেঙ্গই সনামুং নখায়ুং সেমি কন্ডাক্টর তাই দ্রুন হাই জুদা জুদা দিখল জানি যা তাং মারি ফুনখা হায়ুং বেরম কবাংমা বাতাইমুঙ্গ হা কতরনি শিক্লা থংকরং রক মার মার বসংনি বরম বাংরেখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিফাং বাই হা কতনি তাবুংনি এনডিএ জোট হাফাংনি বুসকাঙ্গুই তংমা সামুং নুই সাই ব্রিটিশনি ও বিকশিত ভারত সামনানি ওয়ানসুক তাংতুই হিমুই তঙ থানাই বিসিচি নুই এনডিএ হাফাংনি হামক্রাই সামুঙ্গ আলাইদা ফান বক্সিং জাখা হদানি পাইথাক তাই সেবসাব মানথানি সেপলেজাক বরক রগ্ন আবনরগুই ককথুম কাইসানাই বাইদি
1: বিচিনিয় জল জীবন মিশন নি সেব বাই হা কতরনি রেজাক রেজাক লুকুরক তাবুক নগ আচুগিন কাহাম তুইনি সেব মানে তঙ্গ কামিয়াম চাই কাহাম তুইনি সেব সগৈমা বাই শাক কাহাম তংমা থিতি এংখা হা কতরনি লুকুরক নি লাংমাসলাই জাখা তেই বাবাইসাব খাগো পিএম স্বনিধি যোজনা নি সেব বাই লামা রুকুঙ্গ চিকন বানিয়া থাই রকনি বাকিব রাংথং তুই চুকজাক নাও কতাল লাম ফিয়ক জাখা লাইতে সাকে লাকাইনা হারে কবাংমা চিকন বানিয়া থাই রক বরক নি বানিয়া পড়ানি সেব মানখা যত বাই জাখে যতনি হামক্রাই খাইনা নাহার মুগ্ন তুই এনডিএ হাপাং বিশি চিনুইনি অলাম হিমুঙ্গ হামক্রাইনি সেব সগী রেখা হদানি বেবাক বেরেমনি লুকুরক নিথানি ককতমা খতল নিশিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: কেন্দ্রনি হাপাং লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেটন হা কতনি উলনি সেংক্রাক বক্রখিনুই চিতক্ষা কাসুমুং কক চলাই নক ককমুং কাইসাও সাকা লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেট বিসিক ব্রিচি সুক রমুই সেংক্রাক সামুং তাংথানি অপারেশনাল এলেম তুই সাক ফান বাংরুমা তাই তাং নগনি দিখল কবাংমা তংরংখা তাই ভারতনি সেংক্রাক বদলনি চবা খ্লাইমা ফান তাই জরা কলক রমুই কতাল কুক খ্লাইথানি খুরচাততক সামুং তাংখা ও জুন তালনি বুসকাং সাল থামচি ও ব সেংক্রাক বক্রখিনই বজা ইয়াসাগান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককতমা খনাই তংবায়ু আকাশবাণী ককতমানি আপডেট মান্নান বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইদি নিউজ অন এআইআর অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমানি আপডেট মান্নান খে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনা নাঙ্গানা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নি তুইফাং বাই এনডিএ হাফাং থানাই বিসি চিনই রুমুই

আকতনি লুকুরগনি বিশিং সাক পুইতু জামা বাং রেখা তিনি আগরতলাও প্রদেশ বিজেপি তাংনগর যুগালে যা কক তুমা থুমারুনি থুম ব ম কক সাকা ব সাকা নাইকল মুং কাহাম যতনি মানজাক মুং হামক্রাই তাই বসং নবুসকাঙ্গুই তলাংথানি মন্ত্রী বক্রকনি সুমাই তাংমা কবাংমা বরগ্ন খাদং রেখা তাই হায়ুং বেড়ে ম তুইফাং অংনানি নাহারৈ ভারতনি বুসকাঙ্গুই তংমানো রাগ রেখা ব সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীনি ফুনুক জাগ লামতুই সালসি সালকা আমচাই লাইবুমা ব খুরসা ততক কাহাম সেলাইমুং নুখা আবনকারী ত্রিপুরানী রাংথং রাগ্রুথানী মন্ত্রী বক্রকনি অ্যাক্ট ইস্ট পলিসি ন কাইসা ইয়াপাই সংনানী ফানহেনী খরচাকা মন্ত্রী অক্রা কক্তুমা থুমনারকনি থুম প্রদেশ কাসকু অভিষেক দেবরায় তাই কাসকু ইয়াকচু তাপস ভট্টাচার্য সং টংবাইখ্যা কেন্দ্রনি এনডিএ হাফাংনি বিসি চিনুই পুংসুক মানরগুই এমবিবি বীরখুং খোলা টাংসং ও জুনতালনি বুসকাং সালচিবা ও বীরখুং কাসানাই রগ্ন সেব মানথগ্রুমা সাল পালায়ান তিনি এমবিবি বীরখুং খোলানি দাগিফাং কিষাণ মোহন নেহরা কক্তুমা থুমনারগনি থুম কাইসাও ম কক সাকা ব সাকা জুনতালনি সালচিবা ও বীরখুং কাসানাই রগ্ন চন্দন ফুল রিবুই লামসক জাগান বীরখুং কাসানাই উমর গনাং রগ্ন রিসা রিবুই বরম ইয়াফার জাগান আগিনি মন্ত্রী ফৈজুর রহমান মিয়া হর ধর্মনগর মহকুমানী ইজাইলাল সরি ও বিনি নগদ থিজাখা বিনি উমরুংখা বিসি স্নিচিবা চি চুকুরা চুকু চিচার বিসিনি সিমি নুই সাই চার বিসি জরা ইয়াকসি বদল হাফাংনি মন্ত্রী তংমানী সিপিআইএম হাস্তে তাংফাং বদল ফৈজুর রহমান থৈজামা বাই বেলাই খা খামানী কক্সাকা তাই বন মৈতু খুবই বিনি ফাইসিং খুলুমুং ইয়াফার খা তেলিয়ামরা মহকুমানী চাকমাঘাট লিচু বাগান আমচাইও তিনি ফুঙ্গ হা তলাব ক্লাইয়ৈ সিকলা খরগনৈ থৈজাখা থৈজানাই সিকলা খরগনৈ জেম জমাতিয়া তাই আশাহরি জমাতিয়ানি নগ চাকমাঘাটনি কুঞ্জমুরা কামিও অ পাতিমুঙ্গ অমূল্যধন জমাতিয়া মুঙ্গুই কুবুনি সিকলা খরকসা সাগো দুখু মানখা বনজীবী সাখাম নগ বর্তি ক্লাইজাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেবরমা থৈজানাই রগনি নুখুংনি বড় রগ্ন খাইরগমা ইয়াফারকা নাইকল সংনি বুখাক্তৈ থৈজানাই রগনি নুখুং থগুই খক ব্রুইরা সাইখ্লাই রাং চুবাচু রেজাখা নুই সাই নুচিদক ফুটবল হায়ুং কাপনি গ্রুপ বেরম থানাই ম্যাচ কাইনুয় কানাডা তাই বসনিয়া হারজে গুবিনা গোল কাইসা কাইসা বাই ড্র ক্লাইয়ৈ পয়েন্ট বাগৈ নাখা কুবুন বুখাক মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়েন কাইব্রুই কাইসা গোল বাই ম্যাচনৈ টুর্নামেন্ট চেংরেখা বুসকাং ম্যাচ কাইনুয় গ্রুপ বিয় ভারতনি জরা হর দামচি নই তামুই সতি থামচি ও কাতার থংলায়ন সুইজারল্যান্ড বাই তাই গ্রুপ সি ও হরনি দামতাম তামুই সতি থামচি ও ব্রাজিল থংলায়ন মরকুন কেবেঙ্গুই ইয়াং খনা ফুং দামদক তামুই সতি থামচি ও স্কটল্যান্ড তাই হাইতিনি বিসিং থুমুং অঙান বুসকাং দাম নৈচিব্রী ও হাস্তনি যত হাঙ্গর ফেরাঙ্কগুই গোবাংখাই ওয়াতি ওয়ইমান হিনই নবার তুইবার নাইকং খজাখলাই রেখা খনা সালনি তুংমারি সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ও তঙ্গুইমানো তিনি সালনি তুংমারি তংমানি সাকাও থামচি থাম দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচিবা দশমিক বা ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম বা তামুই সতি থামচি জরা আগরতলাও ওয়াতিবাখা চিসনি দশমিক নুই মিলিমিটার পায়ের নান সেকাং তিনি ককতমা বুবাগ্র তাইসা পড়িব রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি উংখা বরম খাক রাগ তাই হা কতর্ণ হামজাগৈ সামুং তাংমানী মারি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা এনডিএ হাফাং থানায় বিসি চিনি রুমুই সিকলা রোগনি তুইফাং বাই হামক্রাইনি বাগৈ থাকিয়া ওই সামুং তাঙুই দঙ মন্ত্রীগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি তুইফাং বাই এনডিএ হাফাং থানায় বিসি চিনি রুমুই হা কতনি লুকুরগনি বিসিং সাক পুইতু জামা বাং রেখা ফুটবল হায়ুং কাপনি গ্রুপ বেরম গ্রুপ সি ও হরনি দামতাম তামুই সতি থামচি ও ব্রাজিল থংলায়ন মরকুন কেবেঙ্গুই কক্তুমা তিনিন বাগি অরণ পাইখা উলনি কক্তুমা আওয়াই খনাফুং দামসনি তামুই সতি ব্রিচি ও

0: আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গত ১২ বছরে দেশের জনগণের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে পাম তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত ১২ বছরে ভারতের যুবকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে, যা তাদের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করছে। প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমান প্রয়াত। আয়োজক আমেরিকা বিশ্বকাপ অভিযান শুরু করল দুরন্ত জয় দিয়ে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গত ১২ বছরে দেশের জনগণের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। আজ আগরতলায় প্রদেশ বিজেপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জাতীয় অগ্রগতির প্রতি প্রধানমন্ত্রীর অবিচল অঙ্গীকার লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এবং বিশ্বকে নেতৃত্ব দেবার লক্ষ্যে ভারতের যাত্রাকে শক্তিশালী করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী মোদী দিশায় উত্তর পূর্বাঞ্চল এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়েছে। তাছাড়া ত্রিপুরায় অর্থনৈতিক উন্নয়নের জন্য গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী অ্যাক্ট ইস্ট পলিসি একটি প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রী মোদীর সমগ্র জীবন অন্ত্যোদয় ও জাতির নিঃস্বার্থ সেবার মহৎ আদর্শে উৎসর্গীকৃত। তার দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প ক্রমান্বয়ে বাস্তবে রূপ নিচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় এবং সহসভাপতি তাপস ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকার লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে দেশের পরবর্তী সেনা প্রধান হিসেবে নিযুক্ত করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ প্রায় চার দশকব্যাপী এক গৌরবময় সামরিক জীবনে তিনি অপারেশনাল কৌশলগত এবং সক্ষমতা উন্নয়ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী রূপান্তরে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আগামী ৩০ জুন তিনি সেনা প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি হল সম্মান, সাহস এবং দেশ সেবার প্রতীক। আজ উত্তরাখণ্ডের দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির ১৫৮তম পাসিং আউট প্যারেডের মধ্য দিয়ে ভারতীয় সেনাবাহিনীর ৪৮১ জন নতুন তরুণ অফিসারকে স্বাগত জানানোর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ভারতের সেনাবাহিনীতে নারী ক্যাডেটদের উত্তীর্ণ হওয়া একাডেমির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি দেশে নারী নেতৃত্বাধীন উন্নয়নের দিকে একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে পাম তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে কাজ করছে। আজ গোমতী জেলার ১৮ ভোলায় তিনি এই কথা জানান। সেখানে তিনি এলাকার কৃষক প্রমীলাকান্ত মলসমের ১২ জমিতে ৩০০ পাম গাছ লাগানোর সূচনা করেন। কৃষিমন্ত্রী বলেন, সারা রাজ্যে ৭০০০ হেক্টর জমিতে পাম তেল চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৩৫০০ হেক্টর জমি এই চাষের আওতায় আনা সম্ভব হয়েছে। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবরা এবং জিতেন্দ্র মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের বর্তমান জাতীয় গণতান্ত্রিক জোট সরকার সার্বিক অগ্রগতির অভিযাত্রায় ২০৪৭ বিকশিত ভারত গড়ার স্বপ্ন নিয়ে বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে চলছে। গত ১২ বছরে এনডিএ সরকারের উন্নয়ন যাত্রায় বিশেষ গুরুত্ব পেয়েছে সমাজের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মানুষ। একটি প্রতিবেদন।
1: দেশের সার্বিক বিকাশের কর্মকাণ্ডে সমাজের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মানুষ আজ ভাবনার কেন্দ্রবিন্দুতে। বিগত ১২ বছরে জল জীবন মিশনের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবার আজ ঘরে বসে বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পাচ্ছেন। গ্রামাঞ্চলে নিরাপদ পানীয় জল পৌঁছে গিয়ে স্বাস্থ্য ও সুস্থতার নিশ্চয়তায় বদলে যাচ্ছে দেশের গরিষ্ঠ মানুষের জীবনযাত্রার মান। অন্যদিকে পিএম স্বনিধি যোজনা রাস্তার হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য হয়ে উঠেছে আর্থিক স্বনির্ভরতার নতুন আশার আলো। সহজ শর্তে ঋণ পেয়ে বহু ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ পেয়েছে। সবার সঙ্গে সবার

0: বিকাশের লক্ষ্য পূরণের দৃঢ় বিশ্বাসকে সঙ্গী করে এনডিএ সরকারের 12 বছরের এই পথ চলায় উন্নয়নের সুবিধা পৌঁছে যাচ্ছে সমাজের শেষ প্রান্তে থাকা মানুষটির কাছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
1: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এনডিএ সরকার গত 12 বছর ধরে যুব নেতৃত্বাধীন উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে চলছে এবং এই সময়কালে ভারতের যুবকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে, যা তাদের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করছে। আজ এক সামাজিক মাধ্যমে তিনি এই কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের যুব সমাজ বিজ্ঞান ও প্রযুক্তি থেকে শুরু করে উৎপাদন, মহাকাশ, সেমিকন্ডাক্টর এবং দ্রোন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ছাপ রাখছে। অসংখ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের তরুণ ক্রীড়াবিদরা ধারাবাহিকভাবে জাতীয় গৌরব বৃদ্ধি করেছেন। তেলিয়ামুড়ার মহকুমার চাকমাঘাট লিচু বাগান এলাকায় আজ সকালে মাটির চাপা পড়ে ঘটনাস্থলেই 2 যুবকের মৃত্যু হয়। নিহত 2 যুবক জেমস জমাতিয়া এবং আশাহরি জমাতিয়ার বাড়ি চাকমাঘাট স্থিত কুঞ্জমোড়া গ্রামে। এই ঘটনায় অমূল্যধন জমাতিয়া নামে এক যুবকও গুরুতর আহত হয়। সে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নিহতদের পরিবার পরিজনদের সমবেদনা জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে আজ এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সাংবাদিকদের সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। মোট 14 জন কৃতি ছাত্রছাত্রীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, সহসভানেত্রী চিত্রা রায় প্রমুখ। প্রবীণ বামপন্থী নেতা, সিপিআইএমের রাজ্য কমিটির প্রাক্তন সদস্য, প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমান গতকাল রাতে ধর্মনগর মহকুমার ইচাই লালছড়িতে তাঁর নিজ বাসভবনে প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর। তিনি 2 ছেলে 3 মেয়ে স্ত্রী রেখে গেছেন। 1977 সালে বিধানসভা নির্বাচনে ধর্মনগর মহকুমার কুর্তি আসন থেকে ফয়জুর রহমান প্রথমবারের মতো বিধানসভায় নির্বাচিত হন। এরপর থেকে এই কেন্দ্রে তিনি পরপর 8 বার বিধানসভায় নির্বাচিত হন। 1998 সাল থেকে 2008 সাল পর্যন্ত বামফ্রন্ট মন্ত্রিসভায় তিনি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর ফয়জুর রহমানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। তাঁর পরিবার পরিজনদের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছে সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলী। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আগরতলার এমবিবি বিমানবন্দর কর্তৃপক্ষ আগামী 15 জুন যাত্রী সুবিধা দিবস উদযাপন করবে। আজ এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কিষাণ মোহন নেহরা এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, 15 জুন বিমান যাত্রীদের তিলক পরিয়ে স্বাগত জানানো হবে, প্রবীণ এবং বয়স্ক যাত্রীদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হবে। এছাড়া স্থানীয় লোকনৃত্য, লোকগান, রক্তদান শিবির ইত্যাদির আয়োজন করা হবে। 2026 ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়ে টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে। আসন্ন ম্যাচ দুটিতে গ্রুপ বিতে ভারতীয় সময় রাত 12:30 কাতার মুখোমুখি হবে সুইজারল্যান্ডের এবং গ্রুপ সিতে রাত 3:30 ব্রাজিল খেলবে মরক্কোর বিরুদ্ধে। এরপর ভারতীয় সময় সকাল 6:30 স্কটল্যান্ড ও হাইতির মধ্যে তৃতীয় ম্যাচটি রয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় শিবনা তমাকারী ফুটবল ক্লাব 2-1 গোলে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে, পরে একই মাঠে ইকফাই ফুটবল ক্লাব 4-3 গোলে ইউথ ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 17.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গত 12 বছরে দেশের জনগণের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে পাম তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয়

সরকার যৌথভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত ১২ বছরে ভারতের যুবকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে, যা তাদের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করছে। প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমান প্রয়াত। আয়োজক আমেরিকা বিশ্বকাপ অভিযান শুরু করল দুরন্ত জয় দিয়ে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন জেলার চিঠি। আজ শুনবেন দক্ষিণ জেলার চিঠি, এটি লিখেছেন শ্যাম সুন্দর দত্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকারের ১২ বছর কার্যকালের পূর্তি উপলক্ষে সারা দেশের সাথে দক্ষিণ জেলাতেও নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিজেপির বেলুনিয়া মণ্ডলীর উদ্যোগে বেলুনিয়া শিশু উদ্যান স্থিত অভয়া কালীবাড়িতে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বেলুনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, বিজেপির প্রদেশ তথ্য প্রযুক্তি ইনচার্জ চন্দন দেবনাথ সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। কৃষকরা হল অন্নদাতা ভগবান, দেশের মেরুদণ্ড কৃষক। তাই দেশের প্রধানমন্ত্রী কৃষকদের ভগবান হিসেবে মানেন। তাই কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে চলছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার, বলেছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। গত পয়লা জুন ৮ কোটি টাকারও বেশি টাকা ব্যয়ে কৃষি দপ্তরের ৩টি অফিস বাড়ির উদ্বোধন করেন তিনি। দক্ষিণ জেলা কৃষি উপ অধিকর্তার কার্যালয়, ভারত চন্দ্রনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়কের কার্যালয় তথা এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার এবং আইটি ফেসিলিটি এবং রাজনগরীয় একই রকমভাবে রাজনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়কের কার্যালয় তথা এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম আইটি ফেসিলিটি যুক্ত নতুন ভবন। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজনগরে। মন্ত্রী রতনলাল নাথ বলেন, শুধুমাত্র অফিসের জন্য এই বাড়ি নয়, কৃষকরা যাতে সেখানে প্রশিক্ষণ নিতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে ভারতবর্ষ চাল, দুধ, হলুদ, মরিচ, এলাচ, পাট, কলা, আম, পেঁপে, তুলা উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম। গম, চিনি, মাছ, সবজি, ফল, সিল্ক উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের দেশ। ভারতবর্ষ এই জায়গায় এসে পৌঁছেছে। আমাদের সরকারের প্রাথমিক দায়িত্ব কর্তব্য কৃষকদের প্রযুক্তিগতভাবে শিক্ষিত করে তাদের আয় বৃদ্ধি করা। বর্তমানে ত্রিপুরায় দক্ষিণ জেলা, গোমতী জেলা, সিপাহীজলা জেলা, খোয়াই জেলা এই ৪টি জেলা খাদ্যে স্বয়ংভর। কৃষি ও কৃষকদের উন্নয়নের জন্য সরকার কাজ করে চলছে। বেলুনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে ২-৩ ব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা ৫ জুন সম্পন্ন হয়েছে। দক্ষিণ জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ এবং বেলুনিয়া পৌর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত গত ৪ জুন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়াও ছিলেন বেলুনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা সহ আরও অনেকেই। ২ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় জেলার মোট ১২টি বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান কর্মসূচিতে গত ৯ জুন দক্ষিণ জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৮০২ জন গর্ভবতী মহিলাকে অ্যান্টিনেটাল কেয়ার পরিষেবা প্রদান করা হয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জে এম দাস জানান, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এই কর্মসূচির আওতায় গর্ভবতী মহিলাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ এবং ওজন পরিমাপ, প্রয়োজনীয় ল্যাবরেটরি পরীক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, ঝুঁকিপূর্ণ উপসর্গ শনাক্তকরণ এবং প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী পরিচর্যা সম্পর্কে সচেতনতা প্রদান করা হয়। পাশাপাশি মা ও গর্ভস্থ শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং

প্রয়োজনীয় ল্যাবরেটরি পরীক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, ঝুঁকিপূর্ণ উপসর্গ শনাক্তকরণ এবং প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী পরিচর্যা সম্পর্কে সচেতনতা প্রদান করা হয়। পাশাপাশি মা ও গর্ভস্থ শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ফলো আপেরও ব্যবস্থা করা হয়। দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে গত 10 জুন সাতচাঁদ ব্লকের বটতলায় ও জোলাইবাড়ি ব্লকের পশ্চিম চড়কবাইয়ে টেকসই কৃষি পদ্ধতির প্রচার, মাটির স্বাস্থ্য উন্নয়ন এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে 2টি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এদিকে জোলাইবাড়ি ব্লক

0: ব্লকের কলসি ভিলেজ এবং পশ্চিম চরকবাইয়ের লতুয়া টিলার কৃষকদের নিয়ে একই শিবির অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে গত 12 জুন স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের উপর জেলা স্তরের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পীর পৌরোহিত্যে সভায় দক্ষিণ জেলায় পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা এবং IHHL, CSC এবং SLWM এর অসমাপ্ত কাজ, আর্থিক অগ্রগতি এবং SWM বিধিমালা 2026 বাস্তবায়ন করার বিষয়ে আলোচনা হয়। সভায় বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এতক্ষণ শুনলেন জেলার চিঠি, আজ শুনলেন দক্ষিণ জেলার চিঠি। এটি লিখেছেন শ্যাম সুন্দর দত্ত।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে শিল্পী জ্যোতি প্রকাশ।

ভক্তিগীতি শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। গানটি শুনলেন অর্চনা সেনগুপ্তের কণ্ঠে। এবারে শিল্পী দেবকান্তি ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।

আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গতে। শ্রোতা বন্ধু, ভারতের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল ক্ষুদ্র ব্যবসা বা ক্ষুদ্র ব্যবসায়ীরা, বিশেষ করে পথ বিক্রেতা, হকার, ঠেলাগাড়ির চালক কিংবা ছোট দোকানিরা শহর ও গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু দীর্ঘদিন ধরেই এই শ্রেণীর মানুষেরা আর্থিক সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক সহায়তা থেকে বঞ্চিত ছিলেন। 2020 সালে কোভিড-19 মহামারীর ফলে যখন দেশের অর্থনীতি বড় ধাক্কা খায়, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন এই পথ বিক্রেতারা।

এর আয় প্রায় বন্ধ হয়ে যায়, জীবিকা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার চালু করে পিএম স্বনিধি প্রকল্প বা প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি। এই প্রকল্পটি শুধু একটি ঋণ সহায়তা কর্মসূচি নয়, বরং এটি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনরুজ্জীবন এবং ক্ষমতায়নের একটি শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে পথ বিক্রেতারা সহজ শর্তে জামানত ছাড়াই স্বল্প পরিমাণ ঋণ পেতে পারেন, যা তাদের ব্যবসা পুনরায় শুরু করতে এবং ধীরে ধীরে বড় করতে সাহায্য করে। শ্রোতাবন্ধু, এই পিএম স্বনিধি

0: বিশ্বনাথবাবু, প্রথমেই যেটা বলছিলাম যে পিএম স্বনিধি নিয়ে আমরা কথা বলবো, রাজ্যের তো বহু মানুষ এই পিএম স্বনিধির মাধ্যমে উপকৃত হচ্ছেন, বিশেষ করে হকার ভাইয়েরা বা হকার দোকানিরা। তো প্রথমে যদি পিএম স্বনিধি প্রকল্পটা সংক্ষেপে বলে আলোচনাটা শুরু করেন।
1: পিএম স্বনিধি মানে প্রাইম মিনিস্টার স্ট্রিট ভেন্ডার্স তো নির্ভর নিধি, এটা হলো একটি কেন্দ্র সরকারের বিশেষ মাইক্রো ক্রেডিট প্রকল্প, যেটা মেইন টার্গেট কাস্টমার বেস হচ্ছে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, মেইনলি যারা স্ট্রিট ভেন্ডার যেটা আমরা বলে থাকি, তাদেরকে সহজ শর্তে জামানতবিহীন, মানে জামানত মানে হচ্ছে গ্যারান্টার ছাড়া, কোনো জামানত ছাড়া ঋণ, ওদেরকে প্রকল্পটা চালু করেছে আমাদের প্রাইম মিনিস্টার। সেটার মাধ্যমে সব ব্যাংকই এটার মধ্যে পার্টিসিপেট করছে ঋণ প্রদানের জন্য। যারা মেইন স্ট্রিট ভেন্ডার, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল করোনার পিরিয়ডে, তাদেরকে ব্যবসা পুনরুজ্জীবিত করার জন্য এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার চালু করেছিল। সেই সঙ্গে রাজ্য সেই প্রকল্পটি সুসফলভাবে বাস্তবায়িত হয়ে চলে আসছে, এখনও চলছে সেই প্রকল্পটি, এবং হাজার হাজার স্ট্রিট ভেন্ডার এর মাধ্যমে আর্থিক সফলতা সহায়তা পেয়ে নিজেদের ব্যবসা পুনর্গঠন ও সম্প্রসারণ করতে সক্ষম হয়েছেন।
0: বিশ্বনাথবাবু, ত্রিপুরা স্টেট ব্যাংক এই পিএম স্বনিধি প্রকল্পে কতটা সার্থক বা কতটা মানুষকে সাহায্য করতে পেরেছে?
1: ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকও অন্যান্য ব্যাংকের মতোই ত্রিপুরা রাজ্যের মধ্যে যত স্ট্রিট ভেন্ডাররা আছেন তাদেরকে অনেকজনকেই সাহায্য করতে পেরেছে। এখন আমরা মেইনলি এই প্রকল্পটা যখন চালু হয়, সেটা চালু হয়েছিল ইউএলবি বেসিসে, মানে কর্পোরেশন বা মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে। তো যতগুলো মিউনিসিপ্যাল এরিয়া আছে সেখানের যারা স্ট্রিট ভেন্ডাররা আছেন ওদের থেকে আমাদের টার্গেট দেওয়া হয়েছিল। সেখান থেকে আমরা এখন পর্যন্ত নিয়ার অ্যাবাউট 1000 স্ট্রিট ভেন্ডারদেরকে আমরা লোন দিতে সক্ষম হয়েছি, যেটা টোটাল যদি যত আমরা ডিস্ট্রিবিউট করতে পেরেছি লোন, সেটার অ্যামাউন্ট মোটামুটি ভাবে 1,50,00,000 মতো হবে।
0: এই পিএম স্বনিধি প্রকল্পে আমরা জানি যে 6 বছর পূর্ণ হয়েছে, তো এই 6 বছরে স্ট্রিট ভেন্ডারদের জীবনে কি ইতিবাচক পরিবর্তন এসেছে বা কি কি পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন?
1: অবশ্যই, সেটা বিশেষভাবে স্ট্রিট ভেন্ডারদেরকে ব্যবসা পুনরুজ্জীবিত করা এবং তাদের ব্যবসা পুনর্গঠন করাতে অবশ্যই সাহায্য করতে পেরেছে। কারণ আমরা জানি যে জামানতবিহীন কোনো অন্য প্রকল্প এর আগে ছিল না, তো স্ট্রিট ভেন্ডাররা একটা গ্যাপ হয়ে রয়েছিল, যে মূলধনের একটা অনেক গ্যাপ হয়ে রয়েছিল, তো ওরা মূলধন কালেক্ট করতে পারছিল না বা কোনো সহজ শর্তে লোন ওরা কোনোখান থেকে পাচ্ছিল না, যেটা কিনা এই প্রকল্পের মাধ্যমে ওরা বাস্তবায়িত করতে পেরেছে এবং মূলধন সংগ্রহ করতে পেরেছে। তো সেটা ওদের ব্যবসাকে পুনরুজ্জীবিত করা এবং ব্যবসাকে নতুনভাবে নতুন আঙ্গিকে বাড়ানো জন্য ওরা এটাতে অনেক হেল্প হয়েছে এই প্রকল্পের মাধ্যমে।
0: আমরা তো জানি যে কেন্দ্রীয় সরকার ডিজিটাল ব্যবস্থার দিকে বিশেষভাবে নজর দিয়েছে, তো এই পিএম স্বনিধি প্রকল্পে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এই প্রকল্প কতটা ভূমিকা রাখছে কি মনে হয়?
1: ডিজিটাল লেনদেনকে আরো বেশি উৎসাহী করার জন্য এই প্রকল্পের একটা বিশেষ কম্পোনেন্ট আছে, যেটা কিনা ডিজিটাল পেমেন্ট ক্যাশব্যাক ও এটার মাধ্যমে করা হয়, সুবিধা প্রদান করা হয়। যারা বেনিফিশিয়ারি আছে, মানে স্ট্রিট ভেন্ডার যারা আছে, ওরা যখন কোনো কিউআর অ্যাক্টিভেট করেন, ইউপিআই থ্রু কিউআর যখন অ্যাক্টিভেট করেন, তখন গভর্নমেন্টের তরফ থেকে একটা পেনি ড্রপ বলা হয়, ওইটা ক্যাশব্যাকের মাধ্যমে ওরা নিজেদের অ্যাকাউন্টে ওই অ্যামাউন্ট ক্রেডিট পান, ক্ষুদ্র একটা অ্যামাউন্ট ক্রেডিট পেয়ে থাকেন, যেটা কিনা ওদেরকে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করার জন্য আরও বেশি উৎসাহিত করে থাকে। তো কেন্দ্রীয় একজন মন্ত্রী এখানে এসেছেন, তো সেটার গুরুত্ব, এই প্রকল্পের গুরুত্ব এর মাধ্যমেই প্রকাশ পেয়েছে যে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পকে কতটা গুরুত্ব সহ দেখছেন। গুরুত্ব সঙ্গে দেখার ফলে স্ট্রিট ভেন্ডারদেরও উৎসাহিত হয়েছেন অনেক বেশি, যে ওদেরও ডিজিটাল পেমেন্ট হোক বা লোনের ব্যবস্থা হোক, সবকিছুতে আরো বেশি এই প্রকল্প ওদেরকে আরো বেশি লাভ দেবে, এটা মনে করে ওরা অনেক বেশি উৎসাহিত।
0: আচ্ছা, এবারে যদি আপনার কাছে জানতে চাই যে আজকের এই আলোচনা শোনার পর অনেক হকার ভাইয়েরাই কিন্তু চাইবে যে লোনটা কিভাবে নেওয়া যায় বা লোনটা নিয়ে কিভাবে ব্যবসাটা আরো বৃদ্ধি করা যায়, তো এই ক্ষেত্রে বলবো যে কিভাবে কি করতে পারে দোকানিরা?
1: এই লোনের যে পদ্ধতি আছে সেটা হচ্ছে, যত আরবান লোকাল বডি আছে এবং সেই সঙ্গে পিএম স্বনিধি 2.0 চালু হয়েছে, যেটার মাধ্যমে শুধু আরবান লোকাল বডি মানে মিউনিসিপ্যাল এরিয়ার স্ট্রিট ভেন্ডার না, যত ব্লক লেভেল যত এরিয়া আছে সেখানেরও স্ট্রিট ভেন্ডারদেরকে এই প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। তো যেটা পদ্ধতিটা আছে লোন নেওয়ার, সেটা হচ্ছে যে মেইনলি এটার একটা মিশন আছে যেটা কিনা কার্যকরী হয় TULM, ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন। তো সেখানের যারা কর্মকর্তারা আছেন তারা বেনিফিশিয়ারিকে আইডেন্টিফাই করেন এবং ওদেরকে ভেন্ডার লাইসেন্স দেওয়া হয় এবং ওদেরকে ট্রেনিং দেওয়া হয় যাতে ওরা লোনের টাকা কিভাবে নিতে

0: লাগবে এবং কিভাবে ফেরত দিতে হবে সেই ব্যাপারেও ওদেরকে গাইড করা হয়। আর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ওরা লোনের অ্যাপ্লিকেশনটা ব্যাংকের মাধ্যমে ব্যাংকের কাছে জমা দিয়ে থাকেন।
1: প্রাথমিক পর্যায়ে কত টাকা লোন দেওয়া হয়?
0: প্রাথমিক পর্যায়ে 10,000 টাকা লোন দেওয়ার ব্যবস্থা আছে। নেক্সট যখন এটা রিপেমেন্ট হয়ে যাবে ফুল, তারপর 20,000 রিপেমেন্টের ব্যবস্থা, 20,000 নতুন লোনের ব্যবস্থা আছে এবং নেক্সট ফেজে 50,000 টাকা পর্যন্ত লোনের ব্যবস্থা আছে।
1: সেক্ষেত্রে সুদের হারটা যদি বলি?
0: সুদের হারটা এক এক ব্যাংকে এক এক রকম হয়ে থাকে। তো আমাদের ব্যাংকের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে সুদের হারটা আছে 10.50%।
1: আচ্ছা, অনেক ক্ষেত্রেই তো মহিলারা স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন ব্যবসা করে থাকছেন, তো সেই ক্ষেত্রে কি মহিলারা কোনোভাবে সাহায্য পাচ্ছেন এপিএম স্বনিধি প্রকল্প?
0: মহিলাদের জন্য বিশেষ ছাড় আছে, সুদের হারে 0.5% মহিলাদেরকে ছাড় দেওয়া হয়ে থাকে।
1: আচ্ছা বিশ্বনাথ বাবু, আরেকটা বিষয় যে কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রচারটা বিশেষভাবে জরুরি, তো এই ক্ষেত্রে বলবো পিএম স্বনিধি প্রকল্পের প্রচারটা আপনারা গোটা রাজ্যে কিভাবে করেন বা এই ব্যাংকের মাধ্যমে যেন মানুষের লোনটা নিতে পারেন, তো সেই জন্য প্রচারটা আপনারা কিভাবে করেন?
0: এমনিতে আমাদের ব্যাংকের তরফ থেকে বিভিন্ন গ্রামে হোক বা বিভিন্ন আরবান লোকাল বডি মিউনিসিপ্যাল হোক, ওরকম আমরা ডিজিটাল লিটারেসি ক্যাম্প এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্প করে থাকি, যেটার মাধ্যমে ব্যাংকের ঋণের সুবিধাগুলো, ব্যাংকের আমানত জমা করার সুবিধাগুলো মানুষকে বোঝানো হয়ে থাকে। এবং তার সাথে আমরা সময় সময় আমাদের ওয়েবসাইটে বিভিন্ন স্কিমগুলো দিয়ে থাকি এবং সঙ্গে বিভিন্ন দৈনিক সংবাদপত্রগুলোতেও আমরা স্কিমগুলো অ্যাডভার্টাইজ করে থাকি।
1: আমরা দেখতে পেয়েছি ক্রেডিট কার্ড দেওয়া হলো গত কিছুদিন আগে, যে অনুষ্ঠানটা হলো পিএম স্বনিধির 6 বছর পূর্ণ উপলক্ষে, তো সেই ক্ষেত্রে কিভাবে সাহায্য করছে বা কি কি সুবিধা পাচ্ছেন?
0: ক্রেডিট কার্ডের প্রকল্পটি এর সঙ্গে, পিএম স্বনিধি প্রকল্পের সঙ্গে যুক্ত আছে। যারাই লোন নিয়ে থাকছেন ওদেরকে ক্রেডিট কার্ড দেওয়া যেতে পারে, সেই সঙ্গে কিউআর কোড, তো অবশ্যই সেটা যেহেতু ডিজিটাল লেনদেনকে বিশেষভাবে উৎসাহিত করার জন্য ইউপিআই বেসড কিউআর কোড ওদেরকে সাপ্লাই করা হয়ে থাকে। এবং আমাদের ব্যাংকের যত স্ট্রিট ভেন্ডার বেনিফিশিয়ারিরা আছেন ওদেরকে সবাইকেই আমরা কিউআর কোড দিয়ে থাকি।
1: আচ্ছা, এই ক্ষেত্রে জানবো যে ফুটপাতে যারা ব্যবসা করছেন তারা কি প্রত্যেকে এই প্রকল্পের আওতায় আসতে পারেন না কি কোনো নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে?
0: যাদেরকেই মিউনিসিপ্যাল বডি থেকে স্ট্রিট ভেন্ডারের ভেন্ডিং লাইসেন্স দেওয়া হবে ওরাই এই প্রকল্পের আওতায় আসতে পারেন।
1: আরেকটা বিষয় যে আগামী দিনে যারা নতুন উদ্যোক্তারা রয়েছেন তারা কিভাবে অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে, আপনার কি অভিমত?
0: নতুন যারাই আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী স্ট্রিট ভেন্ডার বন্ধুরা আছেন ওদেরকে আমি এটাই বলবো যে এই সুন্দর স্কিমের, যেহেতু সহজ শর্তে এবং জামানতবিহীন এই লোন, তো এবং খুবই তাড়াতাড়ি অ্যাপ্লাইও করা যায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এবং তাড়াতাড়ি স্যাংশনও হয়ে যায়, তো এই রকম সুন্দর একটা স্কিমের যাতে ওরা বেশি করে এটার সুবিধা নিতে পারেন এবং যাতে নিজের ব্যবসাকে আবার পুনরুজ্জীবিত করা বা নতুন ব্যবসাকে বাড়ানো সেই যাতে সুবিধা নিতে পারেন, তাই সেটার জন্য আমি ওদেরকে আহ্বান রাখবো।
1: আরেকটা প্রশ্ন আপনার কাছে থাকবে, এমন কি কোনো উদাহরণ রয়েছে যে পিএম স্বনিধি প্রকল্পের লোন নিয়ে ব্যবসা অনেকটা বড় পরিসরে করতে পেরেছেন বা স্বাবলম্বী হয়েছেন, এমন কোনো দৃশ্য কি বা এমন কোনো তথ্য কি আপনাদের কাছে রয়েছে?
0: আমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক যাদেরকে লোন দিয়েছেন ও এরকম অনেকজনই আমাদের আছেন যারা প্রথম ফার্স্ট 10,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা, তারপর 50,000 টাকা, এই স্কিমের যেটা হাইয়েস্ট লিমিট ছিল সেই 50,000 টাকা পর্যন্ত লোন নেওয়ার পর অন্য স্কিমে, যেমন স্বাবলম্বন বা পিএমএজিপি স্কিমে আরও বড় 20,00,000 টাকা পর্যন্ত লোনও আমরা দিতে পেরেছি, যেটা মানে ক্ষুদ্র ব্যবসায়ীকে ধীরে ধীরে বড় করার জন্য আমরা যে সাহায্য করতে পেরেছি সেটার জন্য আমরা খুব গর্বিত।
1: আমরা তো জানি যে আমরা 2047 সালকে লক্ষ্য নিয়ে গোটা ভারতবর্ষের মানুষ বা দেশের প্রধানমন্ত্রী যেভাবে ডাক দিয়েছেন বিকশিত ভারত গড়ার, তো সেই ক্ষেত্রে আমরা এই স্কিমের মাধ্যমে আত্মনির্ভর ভারত গড়ার পথে কি গুরুত্বপূর্ণভাবে এগিয়ে চলছি বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রকল্প আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে?
0: অবশ্যই, আমি মনে করি যে স্বনির্ভরতা, নিজের ব্যবসার মাধ্যমে নিজের যে আত্মনির্ভর হওয়া, একটা বড় এই স্কিমের মাধ্যমে যে আত্মনির্ভর হতে পারছে ক্ষুদ্র ব্যবসায়ীরা, সেটা অনেকটাই বড় একটা আশীর্বাদ ওদের জন্য। তো এই স্কিমটার মাধ্যমে যে আত্মনির্ভর হতে পারছে লোকজন, সেই জন্য আমি কেন্দ্রীয় সরকারকে এবং রাজ্য সরকারকে এই জন্য ধন্যবাদ দিতে চাই।
1: বিশ্বনাথ

0: বাবু, একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি। এই প্রকল্পের সুবিধা পেতে একেবারে সহজভাবে মানুষ কিভাবে আবেদন করতে পারে, কোথায় যেতে পারে, একেবারে সংক্ষেপে যদি আপনি বলেন।
1: দেখুন, এই আবেদন করার একটাই রাস্তা আছে, সেই রাস্তাটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, পিএম স্বনিধির একটা পোর্টাল আছে, সেই পোর্টালের মাধ্যমেই ফ্লাইটটা করতে লাগে। তো সেটা যদি কোনো স্ট্রিট ভেন্ডার ভাইরা কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে ওরা যে মিউনিসিপ্যাল বডি আছে বা এখন তো ব্লকেও এটা সম্প্রসারিত হয়েছে স্কিমটা, তো ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। যদি নিজে না অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কারো সাহায্য, গভর্নমেন্টের থেকে সাহায্য নিতে পারেন। ইভেন আমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের 67টা ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের থেকে যে কোনো ব্রাঞ্চে ভিজিট করে উনি কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটার ব্যাপারে গাইডেন্স নিতে পারেন।
0: একেবারে সর্বশেষ প্রশ্ন, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আপনি একজন ম্যানেজার, তো ম্যানেজার হিসেবে পিএম স্বনিধি প্রকল্প 6 বছর পূর্ণ করেছে, সেই নিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে বা গ্রাহকদের উদ্দেশ্যে বা স্ট্রিট ভেন্ডার ভাইদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে?
1: আমি চাইবো যে এই স্কিমটা যাতে উত্তরোত্তর বৃদ্ধি ঘটে, এবং সেই সঙ্গে স্কিমের বৃদ্ধি ঘটার সঙ্গে সঙ্গে যাতে স্ট্রিট ভেন্ডাররাও নিজেদের আত্মনির্ভর বানাতে পারে নিজেদেরকে, এবং সহজ শর্তে জামানতবিহীন লোন নিতে পারে। এবং আমরা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের থেকে এটাই চাইব যে আমরা যাতে যত বেশি স্ট্রিট ভেন্ডারদেরকে আমরা যদি সাহায্য করতে পারি লোন দিয়ে, তাহলে সেটা আমাদের জন্য, আমাদের ব্যাংকের জন্য এবং আমাদের সমাজের জন্য সেটা আমরা একটা কিছু সহায়তা করতে পারবো, সেটাই আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতাবন্ধু, এতক্ষণ আমরা কথা বলছিলাম ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার বিশ্বনাথ মজুমদারের সঙ্গে। তিনি কিন্তু গোটা বিষয়টা তুলে ধরলেন। তো তার কথা থেকে আমরা একটা কথা কিন্তু স্পষ্ট যে পিএম স্বনিধি প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হল এটি শুধু ঋণ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করে এবং সময় মতো ঋণ পরিশোধ করলে সুদের উপর ভর্তুকি এবং ক্যাশব্যাকের সুবিধাও কিন্তু প্রদান করা হয়। ফলে উপভোক্তারা শুধু অর্থনৈতিকভাবেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও কিন্তু অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ পান। আর বিকশিত ভারত বা আত্মনির্ভর ভারত গড়ার দিকে আমরা এই প্রকল্পের মাধ্যমেও কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছি। শ্রোতাবন্ধু, সময় বলছে আজকের মতো আলোচনা এখানেই শেষ করতে হবে। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো অন্য কোনো অতিথির সঙ্গে। আজ এ পর্যন্তই, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আজকের প্রসঙ্গ, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী ছিলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্র। আকাশবাণী আগরতলা।

গানটি শুনলেন পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে, ভক্তিমূলক গান। আপনারা শুনছেন নানা রঙের বাংলা গানের অনুষ্ঠান।

0: अभी आप सुन रहे थे यू शिव प्रसाद का सैक्सोफोन वादन, आपके साथ मृदंगम पर विग्नेश जयरमन और वायलिन पर जी उमा संगत कर रही थी। इसी के साथ संगीत का अखिल भारतीय कार्यक्रम अब यहीं संपन्न होता है। ये कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र के स्टूडियो में रिकॉर्ड किया गया और आकाशवाणी के दिल्ली केंद्र से ही प्रसारित किया गया।
1: He was accompanied on Mridangam by V. Jayaraman and on violin by G. Uma. With that, we come to the end of this program. This program was earlier recorded in the studios of Akashwani Delhi and was broadcast from the Delhi station of Akashwani.
2: साथ में रत्ना पांडे।
3: आकाशवाणी आगरतला। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনে খরাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানের শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। 7:45 অভিজ্ঞাপন। 8:40 কচি কাঁচাদের অনুষ্ঠান কাকলি। 9:10 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা। 9:30 বাংলা আধুনিক গান। সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। সকাল 11:00 বাংলা ছায়াছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান বুখরি বদল। 12:30 খানিমারি। বেলা 1:05 অঙ্গনায় শুনবেন আলোচনা বিষয় বর্ষা এলো সখী দ্বার খোলো। আলোচনায় অংশগ্রহণ করবেন শিবানী ভট্টাচার্য। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী সুপর্ণা দেবনাথ। দুপুর 1:50 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সুস্মিতা গোস্বামী। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। 5:45 শুনবেন ভক্তিগীতি শিল্পী সোমনাথ চট্টোপাধ্যায়। সন্ধে 6:05 কল্যাণী অনুষ্ঠান। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে রাজ্যে দুগ্ধবতী গাভী ও বাছুরের যত্ন এই প্রসঙ্গে ডাক্তার শিপা দাসের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন সুপর্ণা দেবনাথের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 অনুষ্ঠান জানা অজানা। রাত 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান। রাত 8:30 হাস্য রসাত্মক অনুষ্ঠান রসে বসে বিষয় রং নম্বর। রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দোতারা শিল্পী বিনয় সরকার। রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:00 অখিল ভারতী রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31°C এবং 24°C। আজ দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 33°C এবং 24.1°C। বাতাস

এর আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 54%। আবহাওয়া সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে যে রাজ্যের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:00।